0: y Shuna.
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

সকাল মানে মিষ্টি সূর্য, রোদের আনাগোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জেগেছে আনাচে কানাচ, সকাল মানে চায়ে চুমুক FM গোল্ড অন করে বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে। মঙ্গলবারের সকালে সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি শুরু প্রভাত বিনা। গানে গানে এতক্ষণ ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, এরপর আমরা একটি ভজন শুনব অনুরাধা পডোয়ালের কণ্ঠে।

0: পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীরাম হলেন শ্রীহরি বিষ্ণুর সপ্তম অবতার, আর হনুমান যে শিবের ১১তম রুদ্রাবতার। আমরা জানি সে গল্প, আর রামায়ণেও যেমন রাম এবং হনুমানজির গল্প রয়েছে, পৌরাণিক নানা কাহিনী রয়েছে। আর সেখান থেকে জানা যায় যে হনুমানজি ভগবান রামকে সহায়তা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন। হনুমানজি হলেন ভগবান শ্রীরামের প্রিয় এবং সব থেকে বড় ভক্ত, এ কথা আপনি আমি সবাই জানি। তাই হনুমানজি কে আমরা দেখেওছি, আমরা বহু ছবিতে দেখেছি যে তিনি তার বক্ষ ছিঁড়ে দেখিয়েছিলেন যে তার হৃদয়ে এবং প্রতিটি কোষে কোষে শ্রীরামচন্দ্র তাঁর প্রভুই বসবাস করেন। এবং সেখানে আমরা অবশ্যই মা সীতা এবং লক্ষণের ছবিও পাই। কিন্তু সেই পরম ভক্ত, সেই খাস সেবক শ্রী হনুমানজিকেই একবার মৃত্যুদণ্ড দিয়েছিলেন শ্রীরাম। কি ভাবছেন, তা নিয়ে কি সকাল সকাল ভূত বলছে না? আপনাদের মধ্যে অনেকেই হয়তো সেই গল্প জানেন, যদি জানেন সে কথাও জানাতে পারেন 100.1 FM গোল্ডের ফেসবুক পেজের আজকের প্রভাত বিনার যে পোস্ট, সেখানে কমেন্ট করে। যদি সেই গল্প জানা না থাকে তাহলে তানিয়া তো রয়েছেই, আজ প্রভাত বিনায় আমরা সেই গল্পই করব। তারপর জানাবেন মঙ্গলবারের এই শুভ সকালে, মঙ্গলময় মুহূর্তে শ্রীরামচন্দ্র এবং তার পরম ভক্ত হনুমানজির এই লীলা আপনার ঠিক কেমন লাগলো। আমরা সেই লীলা কাহিনী শোনার আগে পরপর দুটো গান শুনব। প্রথমটি মোহাম্মদ রফি, আশা ভোঁসলে এবং সমবেত কণ্ঠে একটি রাম ভজন, এবং তারপরেও হৈমন্তী শুক্লার কণ্ঠে আরও একটি গান শুনব। দুটি গান শোনার পর ফিরে আসছি। আপনারা শুনছেন 100.1 FM গোল্ডে তানিয়ার সঙ্গে প্রভাত বিনা। এছাড়াও আপনারা নিউজ অন এয়ার এই অ্যাপে গিয়ে আপনারা কিন্তু শুনতে পারেন সরাসরি অল ইন্ডিয়া রেডিওর যে কোনো প্রোগ্রাম, এবং অবশ্যই FM গোল্ডে তানিয়াকে সরাসরি। চলুন গানগুলো শুনে নি, তারপর ফিরে আসছি আজকের গল্প নিয়ে।
1: শ্রীরামচন্দ্র আশ্রিত পারিজাত

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

ভগবান শ্রীরাম এবং হনুমানজির একটি গল্প আজ আমরা বলছি। সেটা গল্প হয়তো গল্পের আকারে বলছি, আসলে এটি একটি লীলা। কীরকম লীলা? যখন অযোধ্যায় বনবাস থেকে ফিরে এলেন দশরথ পুত্র রাম, তাঁর রাজ্যাভিষেক হলো, সেই সময় রামচন্দ্রের দরবারে বহু দেব ঋষি নারদ মুনিকে আর কি আহ্বান করা হয়েছিল। বশিষ্ঠ, বিশ্বামিত্র, এরকম বহু মহান ঋষিদের মিলন সভা সেখানে করা হয়েছিল। এখন ঠিক এর আগে আগেই কোথাও একটা এরকম প্রশ্নের উত্থাপন হয় যে কে বড়, রাম বড় না রাম নাম বড়। এই আলোচনায় শেষ পর্যন্ত সবাই বলেন যে রামই বড়, আগে তো রাম তবে তো রাম নাম। কিন্তু একা নারদ মুনি বলেছিলেন যে না, রামের থেকেও রামের নাম বড়। কিরকম? এখন এটা তো প্রমাণ সাপেক্ষ বিষয়। তো নারদ মুনির মনের মধ্যে সেই কথাটা রয়ে গিয়েছিল। এবার যখন এই যে মিলন সভার আহ্বান করা হয়েছে, সেখানে একে একে সবাই আসবেন অযোধ্যায়, তো তখন নারদ মুনি গিয়ে শ্রী হনুমানজিকে বললেন যে হনুমান, তুমি একদম সামনে থেকে প্রত্যেক আগত অভ্যর্থনাদের, আগত যারা অতিথি তাদের অভ্যর্থনা করবে, সকলকে প্রণাম করবে, শ্রদ্ধা জানাবে, একমাত্র বিশ্বামিত্রকে বাদ দিয়ে। তখন হনুমানজি জিজ্ঞাসা করলেন যে কেন, আমি সবাইকে প্রণাম করব, উনিও তো প্রণম্য, ওকে কেন অভিবাদন করব না, প্রণাম জানাব না? তখন নারদ মুনি বললেন যে কারণ তিনি দেবঋষি নন, তিনি আসলে আগে রাজা ছিলেন। যেহেতু তিনি দেবঋষি নন, তিনি শুধুমাত্র রাজা থেকে পরে ঋষি হয়েছেন, তাই তাকে আলাদাভাবে প্রণাম করার কোনো দরকার নেই। এখন এই বিষয়টি হনুমানজির মনের মধ্যে সেভাবে সমর্থন না পেলেও, যেহেতু নারদ মুনি বলেছেন তিনি নারায়ণের পরম ভক্ত, তাই কোনো রকম প্রশ্নচিহ্ন না রেখেই হনুমানজি ঠিক তেমনটাই করলেন। আগত প্রত্যেক অতিথিকে তিনি অভ্যর্থনা জানালেন, কিন্তু

পেলেন না বিশ্বামিত্রকে। এখন ভরা সভায় বিশ্বামিত্রর এমন অপমান সে তো কারোর পক্ষেই সহ্য করা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই বিশ্বামিত্র এই উপেক্ষাকে ভালো চোখে দেখলেন না। তিনি অপমানিত বোধ করলেন এবং তিনি রামচন্দ্রের কাছে গিয়ে তাঁর শাস্তি প্রার্থনা করলেন। রামচন্দ্র প্রথমটায় বুঝ

একটাই শাস্তি হতে পারে, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। রাম পড়ে গেলেন দোলাচলে। কি হলো তারপর জানাবো সে গল্প, তবে তার আগে আমরা আরও একটা গান শুনব মান্নাদের কণ্ঠে। আর একটা নয়, আমরা পরপর দুটি গান শুনতেই পারি। তবে এই যে গানটা শুনব, এটি একটি ভজন, বহু প্রচলিত ভজন। চলুন সেই গানটি শুনে নেওয়া যাক।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: বিশ্বামিত্র যখন ভগবান শ্রীরামের কাছে হনুমানজির মৃত্যুদণ্ড প্রার্থনা করলেন, যেহেতু হনুমানজি তাকে এইভাবে অপমান করেছে, তাই একটাই শাস্তি হতে পারে, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। ঠিক সেই কারণেই হনুমানজিকে স্বাভাবিকভাবেই রামচন্দ্র ইচ্ছে না থাকলেও গুরুর আদেশ রক্ষা করার জন্য যথাসময় গেলেন। হনুমানজি বসে রয়েছেন সেখানে, বা তার মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছেন। এখন হনুমানজি কিন্তু চাইলেই নিজের পক্ষ থেকে একটা, যেটাকে বলা যায় সাফাই বা নিজের পক্ষের যে মতামত, সেটা বলতে পারতেন যে কেন তিনি এ কথা বল মানে এ কাজ করেছেন, যে নারদ মুনি তাকে বারণ করেছিলেন তাই তিনি এ কাজ করেছেন, এমন কিছুই কিন্তু হনুমানজি বললেন না। কোনো প্রশ্ন করলেন না, কোনো জবাবদিহি করলেন না, কোনো রাগ দেখালেন না। চাইলেই উনি পালিয়েও যেতে পারতেন, সেটা পর্যন্ত করলেন না। উনি যেটা করলেন সেটা হচ্ছে তার যে কাজ, যে কাজের জন্য এই মানে এই মুহূর্তে তার যে কাজ রাম নাম করা, তিনি সেই কাজটা করতে লাগলেন, বসে পড়লেন এবং এক মনে যেভাবে উনি রাম নাম করেন সেইভাবে ক্রমাগত রাম নাম করতে করতে করতে করতে মুগ্ধ হয়ে গেলেন সেই রাম গানে। এখন শ্রী রামচন্দ্র মন ভারী করেই একের পর এক তীর নিক্ষেপ করছেন, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে শ্রী রামচন্দ্রের তীর কতটা নির্ভুল, এবং তার ছোড়া প্রতিটি তীর, প্রতিটি অস্ত্রে রয়েছেন দেবতাদের আশীর্বাদ, সেখানে রয়েছে। স্বাভাবিকভাবেই তা তো ব্যর্থ হওয়ার কথা নয়, কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেকে দেখলেন সেখানে যারা উপস্থিত ছিলেন, যে প্রতিটি তীর ছোড়ার পর ঠিক হনুমানজির কাছে গিয়ে সেই তীর অন্যদিকে ঘুরে যাচ্ছে, ক্রমাগত প্রভুর নাম, তার ইষ্টের নাম করার ফলে হনুমানজির চারিদিকে একটা পজিটিভ অরা তৈরি হয়েছে, যেই অরাকে মানে ভেদ করে কোনোভাবে কোনো বাণ বা কোনো তীর হনুমানজিকে স্পর্শ পর্যন্ত করতে পারছে না। অনেকক্ষণ ধরে এই চেষ্টা যখন রামজি করতে থাকলেন, এবং তিনি বুঝতে পারছেন যে কোনোভাবেই তার ভক্তকে তার ছোড়া তীর স্পর্শ করবেন না, তখন তিনি কিছুটা মনে মনে আনন্দ বটে, আবার গুরুর আদেশ অমান্য হয়ে যাবে, এই রকম একটা সংশয়ের মধ্যে পড়লেন। এগিয়ে এলেন সে সময় বিশ্বামিত্র। তিনি বললেন যে না, এ তো কোনোভাবেই এমনটা সম্ভব নয়, কিন্তু এখন কি করণীয়। ঠিক সেই সময় সেখানে এলেন নারদ মুনি। তিনি তখন পুরো বিষয়টা বিশ্বামিত্রকে এবং শ্রীরামকে বললেন। ঋষি বিশ্বামিত্রকে প্রথমেই উনি ক্ষমা চাইলেন নারদ মুনি, দিয়ে বললেন যে আসলে আমি এটাই প্রমাণ করতে চাইছিলাম যে রামের থেকেও রামের নাম বড়। কেন? কারণ এই দেখুন, আজকে যিনি মানে কি বলবো, পুরুষোত্তম, যিনি শ্রেষ্ঠতম, সেই নৃপতি, সেই নারায়ণের অবতার শ্রীরাম, তিনি তীর ছুঁড়ছেন, তিনি কাউকে মৃত্যুদণ্ড দিয়েছেন, সেই অভিশাপ ও আশীর্বাদে বদলে যাচ্ছে রাম।

নামে। এমনই হচ্ছে রাম নামের মহিমা। না, তানিয়া কোনো রকমভাবে রাম নামের প্রচার করছে না। আসলে এই গল্প বলার একটা অন্য কারণ আছে। আজ মঙ্গলবারে আপনাদের প্রত্যেকের সকল সংকট দূর হোক, আপনার ইষ্ট আপনাকে সহায়তা করুক, ইষ্টের নাম নিয়ে আপনার দিন শুরু হোক, এমনটা প্রার্থনার পাশাপাশি এই গল্প শোনানোর আরও একটি কারণ রয়েছে। তবে সেই কারণের আগে একটা গান, আর ঠিক তারও আগে যেটা করতে হবে সেটা হচ্ছে রামচন্দ্র এবং ঋষি বিশ্বামিত্র দুজনেই বুঝতে পারলেন আসলে নারদ মুনির কথাতেই হনুমানজি এমনটা করেছেন। তাই হনুমানজিকে ক্ষমা করা হলো এবং শ্রীরাম গিয়ে তাঁর পরম প্রিয় ভক্ত হনুমানজিকে জড়িয়ে ধরলেন। নিতিন মুখেশের কণ্ঠে আরও একটি রামের ভজন শুনে আজ সকালে কেন এই কথা, কেন এই গল্প, কেন এই লীলা, সেই গল্প শোনালাম, সেই কথা বলবো। ফিরে আসছি গানের ওপারে।

যেটা বলছিলাম, আজ এই যে ভগবান শ্রীরাম এবং ভক্ত, তাঁর পরম ভক্ত শ্রী হনুমানজির কথা বললাম, গল্পের কথা বললাম। আসলে এটাই, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনার ভরসা হারানো উচিত নয়। হনুমানজি কখনোই কোনো মুহূর্তে, যখন তাঁর সামনে মৃত্যু নিশ্চিত, শ্রীরাম যখন অস্ত্র ধরেছেন, তখন তাঁর অস্ত্র তো বিফলে যেতে পারেন না, একথা তিনি জানতেন, কিন্তু নিজেকে বাঁচানোর কোনো প্রয়াস তিনি করেননি। তিনি সেখানে সেই মুহূর্তে ছিলেন শুধুমাত্র তার কাজ, যা সেটা হচ্ছে ভগবান রামকে সর্বতোভাবে সহায়তা করার। আর সেই মুহূর্তে গুরুর আদেশ রক্ষা করাই ছিল রামচন্দ্রের একমাত্র কাজ। আর সেই কাজে সহায়তা করার জন্য তিনি মৃত্যু নিশ্চিত জেনেই তার যে কাজ, আরও একটি কাজ, রাম নাম করা, সেটা করছিলেন। কিন্তু আপনি আমি কি করি, যেই আমাদের জীবনে চরমতম দুঃখটা এসে উপস্থিত হয়, আমরা সবার প্রথম আমাদের ইষ্টের কাছে প্রশ্ন করি, সে যে ধর্মই হোক, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিশ্চান, যে কেন আমার সঙ্গেই এমনটা কেন। কিন্তু এই ভরসাটা রাখতে পারি না যে যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে, এই ভরসাটুকু রাখতে হবে। তবেই আরেকটা কাজ করতে হবে, এই ভরসা রাখার পাশাপাশি আমাদের যা কাজ সেই কাজটা করে যেতে হবে, তবে গেলেই কর্তব্য এবং ভরসা সবটুকু একসঙ্গে করে যেতে পারলে আমরা নিশ্চয়ই সফল হব। কেমন লাগলো আজকের প্রভাত বিনা সেটা কমেন্ট করে জানাবেন। সুমিতাদি, আপনি দেখলাম একটা রাগি রাগি ইমোজি দিয়েছেন, কারণটা বুঝতে পারলাম না। যাই হোক, আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি 8:30 আবারও কথা হবে আপনাদের সঙ্গে মনের মেলে দিতে। ততক্ষণ থাকুক গানে, হনুমান চালিশা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্যঘর।
4: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
5: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় 2 মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে বা

0: সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

না বসন্ত নয়, ভরা জ্যৈষ্ঠ, কিন্তু তবুও আজ ভীষণ আনন্দ। কার কারণ এই যে সকাল সকাল আপনাদের সঙ্গে আড্ডা মারার সুযোগ, এটা তো শুধুমাত্র যেদিন যেদিন আমার আসার সুযোগ হয় সেদিনই পাই। তাই আজকের সকালটা অন্য সেই সকালগুলোর মতোই স্পেশাল যে সকালগুলো আপনাদের সঙ্গে কাটানোর সুযোগ হয়। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি কে, যেমন কথা দিয়ে গিয়েছিলাম 4 তারিখ আপনাদের যে 9 তারিখ আবারও আসবো মনের মেলোডিতে, ঠিক ঘড়ির কাঁটায় বেজে গেছে 8:37 হয়ে 10 সেকেন্ড, আর আমি প্রথমেই মান্নাদের গান শুনিয়ে জানিয়ে দিয়েছি যে আমি চলে এসেছি। আমি তাকে সেটাও বলে দিয়েছি, আর এখন

0: ব্যাপার রয়েছে। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে গরমে, এই যে প্রচণ্ড গরম, যে সময় আপনার আমার অনেকেরই পেটের একটু গোলমাল দেখা দিচ্ছে, ঠিক কিনা বলুন। এই যে প্রচণ্ড গরম থেকে হঠাৎ একটু বৃষ্টি হলো, তারপর একটা ভ্যাপসা গরম, সেই ভ্যাপসা গরম থেকে যা খাচ্ছেন সেটা হজম করা সম্ভব হচ্ছে না, রাত্রে ঘুম হচ্ছে না, প্রচণ্ডভাবে ঘাম দিয়ে সমস্ত শরীরে জল বেরিয়ে যাচ্ছে। আর এই রকম অবস্থা যখন পেট একদম এন্ট্রির বোর্ড ঝুলিয়ে দিচ্ছে, ঠিক সেই সময় অনেকের কাছেই পান্তা ভাত পরম উপাদেয়। অনেকেই পান্তা ভাত খেতে খুব পছন্দ করেন, আবার পান্তা ভাত এক একজনের কাছে এক এক রকমভাবে মানে লিস্ট নিয়ে আসে। কীরকম লিস্ট, মানে ধরুন কেউ শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখে খেতে ভালোবাসেন, কেউ চানাচুর দিয়ে খেতে ভালোবাসেন, কেউ আবার ছাতু মেখে, কেউ আবার লেবু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো আপনি কিভাবে খান? আজ একটু পান্তা ভাত নিয়ে কথা হবে। ভাবলাম কি না, আমি কিন্তু পান্তা ভাত খাই না, মিথ্যে আমি কোনোদিনই বলি না, আজও তাই বলছি না, আমি পান্তা ভাত খেতে পারি না। কিন্তু যারা খান, আমার পরিবারের মানুষরা, তাদের দেখেছি পরম তৃপ্তি ভরে খান। তখন মনে হলো যে আমারই মিষ্টি বন্ধু যারা FM গোল্ড পরিবারে রয়েছেন, তাদেরও তো অনেকে নিশ্চয়ই পান্তা ভাত খেতে ভালোবাসেন, তারা ঠিক কীভাবে খান সেই খবরটাই কিন্তু আজকে নেব। আর তাই সেটাই আপনাকে লিখে পাঠাতে হবে 9903059992 এই নাম্বারে। ছোট করে পুচকি করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজ, নো কল। হ্যাঁ, বেশ, ততক্ষণ কানে কানে থাকুক ব্যাপিকা বিদায় থেকে সবিতা চৌধুরীর কণ্ঠে এই গান। আর এর আগের গানটি আমরা শুনছিলাম হার মানাহার ছবি থেকে।
1: ফুল তোলা মা

0: আপনি আমার দলে নাকি আপনার একটা বিশেষ ভালো লাগা রয়েছে পান্তা ভাতের প্রতি, সেইটাই কিন্তু আজ জানাতে হবে। মানে আমার দলে এই কারণেই বললাম, কারণ আমার পান্তা ভাত বিশেষ ভালো লাগে না। যাদের ভালো লাগে তারা কিন্তু নানান রকমভাবে পান্তা ভাতকে আর কি এক্সপ্লোর করেন। কেউ চানাচুর দিয়ে খান, কেউ ছাতু দিয়ে খান, কেউ আলু ভাতে কে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খান, কেউ আবার শুকনো লঙ্কা দিয়ে মেখে খান। নানান রকম ব্যাপার রয়েছে আর তার একটা বেশ ফর্দও রয়েছে বলা যায়। তো আপনি কিভাবে খান সেটাই জানাতে হচ্ছে 9903059922 এই নাম্বারে। আর প্রথমেই আজ মেসেজ করেছে বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। গুড মর্নিং দিদি, ভেরি গুড মর্নিং রজত। আমারও খেতে অত ভালো লাগে না পান্তা ভাত, জোর করে খাওয়ার মতন করে খাই। তবে যদি আমি খাই তাহলে আলু সিদ্ধ চানাচুর দিয়ে খাই সঙ্গে পেঁয়াজ। দেখেছেন, বললাম না অনেকেই চানাচুর দিয়ে খায়। বাহ, এবার দেখি গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে দীপঙ্কর মাল পাঠিয়েছেন। পান্তা ভাত আমার খুব প্রিয় একটি খাবার, আমি পান্তা ভাত খাই আলুর চপ কাঁচা পেঁয়াজ দিয়ে। দেখ, এক এক জায়গায় আলুর চপটা কিন্তু আমি জানতাম না, যাই হোক খুব ভালো। কিন্তু আলুর চপ তো পেটটাকে একটু গণ্ডগোল করে দেবে, তার সঙ্গে পান্তা ভাত ব্যালেন্স হয়ে যাবে, তাই না? বুঝেছি। যাদবেন্দ্র পান্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে জানিয়েছেন, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, নমস্কার, প্রভাতী শুভেচ্ছা, আপনাকেও সুপ্রভাত জানাই দাদা। হ্যাঁ, এই প্রচণ্ড গরমে বেশি আম খাওয়া হয় তাই পেটের গণ্ডগোল হয়। ঠিক তাই, আমি এখন প্রতিদিন রাতে আলু মাখা ছাতু মাখা দিয়ে পান্তা ভাত খাচ্ছি পেট ঠান্ডা রাখার জন্য। আজ সকাল থেকে আপনার সুমিষ্ট গলা শুনছি ও অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো থাকবেন। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন দাদা। সুপ্রভাত দিদি, ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। সুমিতাদির কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে আজকে আমি কাল রাতেই দেখেছি যে প্রভাত মিনার পোস্টে আপনি একটা রাগি ইমোজি দিয়েছেন, কিন্তু এই রাগের কারণটা কি আমি সেটা বুঝতে পারলাম না। আমি তো সবসময় আপনাদের মন ভালো করার চেষ্টা করি, কিন্তু যদি কোনো কারণে আপনাকে রাগিয়ে দিয়ে থাকি তাহলে রাগের কারণটা না জানালে আমি মানাবো কেমন করে? তাই রাগের কারণটা জানাবেন কেমন? সুপ্রভাত দিদি, আমি পান্তা ভাত ঠিক ভালোবাসি না, গরমের দাপটে খেতে বাধ্য হই। রাতে জল ঢালা ভাতের সঙ্গে মুচমুচে আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা শরীর ও মন দুটোকেই ঠান্ডা করে দেয়। বাহ, এটা আবার আলু ভাজা দিয়ে খাওয়ার ব্যাপারটাও কিন্তু আমার জানা ছিল না, আমি নিজে খাই না তো তার ফলে অনেক কিছুই জানি না। যাই হোক, ঠিক আছে, এইভাবেই গরমের এই প্রচণ্ড ভ্যাপসা গরমে আমাদের পান্তা ভাতের গল্প বেশ জমে উঠছে। আপনিও পাঠাতে পারেন পান্তা ভাত আপনি কীভাবে খান, সেসব গল্প তো আমরা শুনবো। তবে এখন কানে থাকুক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: শোনো শোনো গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো, এক যে ছিলেন রাজা কাঁটার মুকুট মাথায় পরে নিজে নিলেন সাজা। শোনো শোনো।

0: হ্যাঁ, গল্প তো জমে উঠেছে, তবে এ গল্প আমার নয়, এ গল্প আপনাদের গল্প। আপনারা কিভাবে খান, কি খান, পান্তা ভাত খান, কি দিয়ে খান, সেটাই কিন্তু লিখে জানাতে হবে তানিয়াকে। 9903055992 এই নাম্বারে শুনছেন তানিয়ার সঙ্গে মনের মেলোডি।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
0: অনেকগুলো মেসেজ পরপর ঢুকছে, মানে আগেই বলেছিলাম যে আগের বারে আর কি 4 তারিখ যে 9:45 মধ্যে মেসেজ পাঠালে ভালো হয়, আর সেটা কিন্তু আজ বলিনি, কিন্তু আজ বন্ধুরা তানিয়াকে বুঝে গেছেন, তাই আর কি তাড়াতাড়ি মেসেজ করছেন সবাই। আমি তো ভাবছি কোনটা ছেড়ে কোনটা পড়ি, যাক দেরি না করে বরং পড়া যাক। বিজয়কৃষ্ণ দালাল তিনি পাঠিয়েছেন নালিকুল বন্দিপুর হুগলি থেকে, কি পাঠিয়েছেন লম্বা মেসেজ। এই মেসেজে লিখেছেন, শুভ সকাল তানিয়া, দেখো আজকের যে বিষয় দিয়েছো সত্যি খুব ভালো, কিন্তু আজকের দিনে পান্তা ভাত নামক খাবারটা মানুষ প্রায় ভুলেই গেছে। এখনকার প্রজন্ম পান্তা ভাত কাকে বলে জানেন না, তবে একটা কথা বলতে পারি, আমার বাড়ির মধ্যে আমি, তোমার বৌদি এবং আমাদের ছেলে তিনজনেই আমরা বহুদিন ধরেই পান্তা ভাত খেতে ভালোবাসি, তবে পান্তা ভাত গরমকালে খেতে বেশি ভালো লাগে। দোকান থেকে ফুরুলি কিনে এনে তার সঙ্গে, আচ্ছা ফুলুরি কিনে এনে তার সঙ্গে খুঁজি কাঁচা লঙ্কা, আর সেটাকে মেখে দিয়ে খেতে খুব ভালো লাগে। তার সঙ্গে একটু সর্ষের তেল আর আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি মেখে তার সঙ্গে জিরে মৌরি ভেজে মাখলে আরও সুন্দর লাগে। যাই হোক, এখনও কিন্তু গ্রামের দিকে পান্তা ভাতের জল আছে, খাওয়ার চল রয়েছে, কিন্তু শহরের মানুষ এই সব হয়তো মোটেই জানেন না। যাই হোক, না দাদা আমার পান্তা ভাত খেতে একটু ভালো লাগে না, তবে শুনেছি পান্তা ভাতের জলটা নাকি খুব উপকারী, পেট ঠান্ডা রাখে। যাই হোক, গরমে প্রত্যেকে নিজের খেয়াল রাখবেন, এটুকুই বলার মেসেজ পড়ব। কোন্নগর থেকে পাঠিয়েছেন মানসী বৈদ্য, সুপ্রভাত আমার মিষ্টি তানিয়া দিদি ভাইকে, আজকের বিষয়টি ভীষণ ভীষণভাবে নস্টালজিক। সুপ্রভাত দিদি, এই বিষয়ে মনের মেলোডিতে আমি একবার মেসেজ করেছিলাম, আচ্ছা এই বিষয় নিয়ে বুঝি কথা হয়েছে কখনো আগে কি জানি, কিন্তু এই যে ভালো লাগার বিষয় এসবগুলো তো বারবার ফিরে আসে তাই না, এই নিয়েই তো আমাদের বেঁচে থাকা। উনি লিখেছেন, আমার বেশি আয়োজনের দরকার পড়ে না, আলু সেদ্ধ ভাজা লঙ্কা পেঁয়াজ সহযোগে মাখা, কাঁচা পেঁয়াজ লঙ্কা হলেই হলো, তবে কখনো কখনো মৌজ করে খাওয়ার জন্য তার সঙ্গে পেঁয়াজি, মাছ ভাজা এবং ভাতের সঙ্গে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মেখে খাই। তোমাকে সকালেই পান্তা ভাতের সুপ্রভাত জানিয়ে কোন্নগর থেকে মানসী বৈদ্য। বাহ, মানে আমি খাই না বটে, কিন্তু আপনাদের এই উপকরণের ব্যাপারটা দেখে আমি বেশ লোভ সামলাতে পারছি না, মানে আমাকে বা ট্রাই করতে হবে বুঝলেন। সায়ন্তনী পান সাগর মধ্যপ্রদেশ থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া দিদি, পান্তা ভাত আমার আলাদাই ভালো লাগা তৈরি করে, ছোটবেলায় কিছুতেই খেতে দিত না, এখন এই গরমে পান্তা ভাত খুব ভালো লাগে। পান্তা ভাতের সঙ্গে আমার আলুর চপ, ছোট ছোট মাছ ভাজা,

কাঁচা লঙ্কা পেঁয়াজ খুব ভালো লাগে, বেশ কতটা যে ভালো লাগে সেটা সায়ন্তনীর মেসেজেই বোঝা যাচ্ছে, কারণ কন্টিনিউ খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, সত্যি সায়ন্তনীর খুব ভালো লাগে। বেশ, তিনটি মেসেজ পড়া না, চারটি মেসেজ পড়া হলো। এই যে মিনাদির মেসেজটা বাকি থেকে গেছে, মিনা কর্মকার দমদম থেকে জানিয়েছেন, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল তোমাকে, আপনাকেও শুভ সকাল। আমি পান্তা ভাত খেতে খুব খুব খুব ভালোবাসি গো, গরম ভাতের চেয়ে পান্তা ভাতটাই বেশি খাই, শীতকালেও খাই জল না দিয়ে। পান্তা ভাত জল ছাড়া ব্যাপারটা ঠিক কীরকম জানতে হবে। যাই হোক, আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে মাখিয়ে যদি আলুর চপ হয় আরও ভালো। কোনো কোনো সময় আলু ভাজা ও মাছ ভাজা দিয়ে ইলিশ মাছ ভাজা, আহাহা জিভে জল চলে এলো, ইস সত্যি বিষয়টা রাখাটা আমার ঠিক হলো কি হলো না বুঝতে পারছি না। আপাতত গানে যাই, সন্ধ্যা মুখোপাধ্যায়। মানে এইসব খাবারের কথা শুনে তো খিদে পেয়ে যাচ্ছে। চলুন একটু ভালো গান শোনা যাক।

পাতে রং ছড়ায় কখনো চানাচুর, কখনো চপ, কখনো আলু সেদ্ধ, কখনো আবার ছাতু মাখা, কখনো আবার মুচমুচে আলু ভাজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইসব দিয়েই পান্তা ভাত খেতে যারা ভালোবাসেন তারা আজ লিখে পাঠাচ্ছেন 9903053992 এই নাম্বারে যে আপনি পান্তা ভাত খেতে ভালোবাসেন কি বাসেন না, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি কি সহযোগে পান্তা ভাত খেতে বেশি পছন্দ করেন, ছোট্ট করে লিখে পাঠাতে হবে 9903059992 এই নাম্বারে। চলুন সৌম্যদীপ ভুঁইয়া, কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ।

0: গুনা থেকে মেসেজ করেছেন। সুপ্রভাত তানিয়া দি, মনের মেলোডিতে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমার ফেভারিট খাবার নিয়ে আলোচনা চলছে। পড়াশোনা করার সময় কতদিন যে আগের দিনের বেঁচে যাওয়া পান্তা ভাত আর চানাচুর খেয়ে কাটিয়েছি তার হিসেব নেই। তখন সেটা ছিল প্রয়োজন, আর এখন এই গরমে রোজই রাতে জল ঢালা ভাত খেতে হচ্ছে ভালোবেসে। তবে পান্তা ভাতের আসল স্বাদ আসে যখন সঙ্গে থাকে চুনো মাছ বা চিংড়ি মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ আর ভাজা লঙ্কা, সব কিছু একসঙ্গে মেখে খাওয়ার যে তৃপ্তি তার কোনো তুলনা হয় না। সেই স্বাদের কাছে আলু ভাতে চানাচুরও যেন অনেকটাই ম্লান। পান্তা শুধু খাবার নয়, গ্রাম বাংলার স্মৃতি, সরল জীবন আর এক অন্য রকম আনন্দের নাম। উনি যা লিখেছেন তাতে সেই একটা বিশিষ্ট বিজ্ঞাপনের এক লাইন মনে পড়ে যাচ্ছে, যে স্বাদের ভাগ হবে না, সেই রকম একটা বিষয় আর কি। উফু, আপনারা খুব এনজয় করে খান। পরের মেসেজ এসেছে দমদম ক্যান্টনমেন্ট থেকে, করেছেন সোমনাথ ঘোষ। শুভ সুন্দর মিষ্টি সকাল, ভেরি নাইস টপিক। আমি ছুটি দিনে আরাম করে কাঁচা লঙ্কা আলু ভাতে চানাচুর দিয়ে পান্তা ভাত খাই। ছোট্ট মেসেজ সবসময় পাঠান মিষ্টি করে। থ্যাংক ইউ দাদা। শান্তনু আইচ মেসেজ করেছেন টেগর পার্ক কলকাতা 739 থেকে। সুপ্রভাত তানিয়া, আশা করি ভালো আছো। আজকের টপিক নিয়ে বলি, আমি পান্তা ভাত খেতে ভালোবাসি, কিন্তু এখন যেহেতু গরম আমরা সেইভাবে উপভোগ করতে পারি না, কারণ গরম অসহ্য হয়ে গেছে, তাই একটু গরম লাগলেই এসি অন হয়ে যায়। ছোটোবেলায় পান্তা ভাত খেতাম, তার সাথে আলু ভাতে আলু ভাজা, নারকল কোরানো, মাছ ভাজা, এর মধ্যে একটা বা সবকটা যাই হতো তাই দিয়ে হাপুস হুপুস করে খেতাম। ভালো থেকো, শান্তনুদা পাঠিয়েছেন। থ্যাংক ইউ, খুব সুন্দর করে লিখেছেন। নারকুল কলাটা কিন্তু অ্যাড হলো, হ্যাঁ, এরকম না জানি কত কিছু রয়েছে। যাই হোক, আর কার মেসেজ, উৎপলদার মেসেজ পাঠিয়েছেন। তানিয়া বোন, শুভ বৃষ্টি ভেজার সকাল, রায়গড় ছত্রিশগড় থেকে উৎপল মুখার্জি। মনের মেলোডি অনুষ্ঠানে মেলোডিয়াস গান শুনে ব্রেকফাস্টের সঙ্গে মন ভালো করছি। কাল রাতে এখানে বৃষ্টি হয়েছে তাই একটু গরম কমেছে। তানিয়া, আজ মঙ্গলবারের সকালে ভগবান রাম এবং ভগবান হনুমানের বিষয়ে প্রভাত বিনা অনুষ্ঠান খুব ভালো লেগেছে। আজকের মজার বিষয়ে যাই, এখানে ছত্রিশগড়ে খুবই গরম পড়ে, লু বয়, পেট ভালো রাখতে পান্তা ভাত খেতেই হয়। আমার বাবা পেঁয়াজ আচার কিছু ভাজা ইত্যাদির সঙ্গে খুব ভালো করে পান্তা ভাত মেখে খাওয়াতেন। আমি মাঝে মাঝে খাই, খুব ভালো ঘুম হয়, কিন্তু খেতে পছন্দ করি না। তানিয়া দিদি ভাই ভালো থেকো। বেশ, আমাকে যেতে হবে একটা জরুরি কাজে, সেই কাজে যাব। তবে উৎপলদাকে রিকোয়েস্ট করব, প্রভাত বিনা অনুষ্ঠানের যে পোস্ট সেইখানে যদি আপনি কমেন্ট করে জানান যে আপনার অনুষ্ঠান কেমন লাগে, সেটা বেশ ভালো হয়। চলুন।
1: Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agnivir Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
2: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
3: মন কাড়া কথা আর মন মাতানো গান,

আজ কথা হচ্ছে আমাদের পান্তা ভাত নিয়ে। হ্যাঁ, 100.1 FM গোল্ড টিউন করছেন আপনি, শুনছেন তানিয়ার সঙ্গে মনের মেলেডিয়ার ঘড়ির কাটায়। এখন 9:06:15। আসলে আজকের এই প্রবল গরমের সময়ে আমি ভাবলাম যে একটু পান্তা ভাত নিয়ে কথা বলা যাক, কারণ আপনারা অনেকেই পান্তা ভাত খেতে ভালোবাসেন। কিন্তু প্রশ্নটা এটা শুধু নয় যে পান্তা ভাত আপনি ভালোবাসেন কি বাসেন না, সঙ্গে জানাতে হবে যে কী উপাদেয় এই খাবারটা কোন উপকরণ দিয়ে খেতে আপনি পরম তৃপ্তি লাভ করেন। সেই উপকরণগুলোর নাম তানিয়াকে লিখে পাঠাতে হবে ছোট করে 9903052992 এই নাম্বারে। শুরু থেকে অনেকগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নিয়েছি প্রথম আধ ঘন্টায়, আর এখন সময় হয়েছে টেক্সট মেসেজ পড়া, কারণ আজ দেখছি প্রচুর টেক্সট মেসেজ চলে এসেছে, তাই দেরি না করে চলে যাই সেই মেসেজে। চলুন, প্রথম মেসেজ করেছেন সাজবাতি সেন বাঁশদ্রোণী থেকে। সুপ্রভাত মিষ্টি তানিয়া দিদিভাই, প্রথমেই জানাই ঠান্ডা তাল শাঁসের মিষ্টি শুভেচ্ছা। কি সুইট না, সত্যি তাল শাঁস খেতে বড়ই ভালো লাগে এই সময়। কেমন আছো? ভীষণ ভীষণ ভীষণ ভালো আছি সাজবাতি। এই নিয়ে তোমায় আমার দ্বিতীয় মেসেজ। আজকের বিষয় আসি, পান্তা ভাত আমার বড়ই প্রিয় খাবার। এই গরমে অনেক দিনই খেয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর মুসুর ডালের বড়া আর এক টুকরো কন্দরাজ লেবু, ব্যাস আমার আর কিচ্ছু চাই না। এই গরমে মন প্রাণ এক বাটি পান্তা ভাতেই জুড়িয়ে যায়। পরম উপাদেয় এক খাবার হলো এই পান্তা ভাত। তুমি একদিন খেয়ে দেখো দিদিভাই, খারাপ লাগবে না। ভালো থেকো দিদিভাই, নিশ্চয়ই ট্রাই করবো। এইসব শুনে তো

আমাদের এই মেসেজ থেকে যে সমস্ত উপকরণ আসছে তাতে সত্যি আমারও লোভ ও বাসনা জাগছে। পায়েল ব্যানার্জির মেসেজ পড়বো, তো তাই ছন্দে ফিরছিলাম। বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি জানিয়েছেন, গ্রীষ্মের এই দাবদাহে রোদ্দুর ঝরা দিনে পান্তা ভাতের স্বাদ তাই হৃদয়ে নিল কিনে, আলু ভাতে লঙ্কা মেখে পান্তা ভাত খাওয়া এ যেন মনের পরম এক পাওয়া। বেশ, পায়েল সবসময় মিষ্টি করে একটা ছড়া বা কবিতা লিখে পাঠায় আমাদের। পরের মেসেজ করেছেন শুভম দত্ত, ও সে ছোট্ট বন্ধু তারকেশ্বর থেকে, ক্লাস 7-এর ছাত্র শুভম দত্ত পাঠিয়েছে যে তা আমি লঙ্কা খাই পান্তা, আচ্ছা আমি লঙ্কা দিয়ে পান্তা খাই আর আমার দিদি বেসনের কোনো ভাজা দিয়ে পান্তা ভাত খায়। বেশ, 4 নম্বর মেসেজ করেছেন দত্তপুকুর থেকে রাকেশ, রাকেশের আজ প্রথম মেসেজ করা, রাকেশকে FM গোল্ড পরিবারে স্বাগত। রাকেশ জানিয়েছে, সুপ্রভাত দিদি ভাই। সুপ্রভাত, আমি পান্তা ভাত খেতে খুব ভালোবাসি কিন্তু ইদানিংকালে আর তেমন একটা খাওয়া হয় না, তবে পান্তা ভাত মানেই তেল নুন আলু সেদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ আর পেঁয়াজি, দারুণ টেস্টি এবং শান্তি। তোমার বাজানো গানগুলো অসাধারণ, গান শুনতে শুনতে ছোট্টবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, সেটাই তো আমার কাজ, তোমাদের সকলের মন ভালো করা। বেশ, রাকেশের মেসেজ তো পড়া হয়ে গেল, এবার পড়ব উত্তম কুমার দাস দারহাট্টা হরিপাল হুগলি থেকে লিখেছেন, অনেক দিন পর দাদা 22শে মে-র পর আবার মেসেজ করেছেন। আচ্ছা বেশ, লিখেছেন যে যখন খাই পান্তা ভাত আমার খুব প্রিয়, যখন খাই আলু ভাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলুর চপ দিয়ে পান্তা ভাত খাই। আচ্ছা বেশ, শ্রাবণী চক্রবর্তী মেসেজ করেছেন চিতলা থেকে, গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং, আমি ভালো, আমার ভালো লাগে ঝাল চানাচুর সরিষার তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতে। উফ, সবাই কিন্তু মোটামুটি আজকে আমি যা বুঝতে পারছি তাতে আজ রাতে অনেকেরই মেনু হয়তো হবে পান্তা ভাত, কি বলেন? আচ্ছা, আশিস দত্ত সল্টলেক থেকে আজ অনেকক্ষণ পরে পাঠিয়েছেন, দাদা দেখি কি লিখেছেন, তানিয়া আপনি পান্তা ভাতের ভক্ত না হয়েও এই টপিকটা দিয়েছেন বলে ভালো লাগলো। ছোটোবেলায় রূপকথায় পান্তা বুড়ির কথা পড়েছিলাম কিন্তু বাড়িতে তখন পান্তা ভাতের চলন ছিল না, এই পরিণত বয়সে এসে আমাদের বাড়িতে মাঝে মধ্যে হয়, আগের দিনের ঠান্ডা ভাত সঙ্গে আলু চোখা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আচার ডালের বড়া সহযোগে চেটে পুটে খাই, পেট ঠান্ডা হয় এই গরমে। দুঃখের বিষয়, আপনি পান্তা ভাতের স্বাদ থেকে বঞ্চিত রেখেছেন নিজেকে, একবারে যে খাইনি তা নয়, রান্না পুজোর সময় ওই পান্তা ভাত একটু আর কি একটুখানি খাওয়া হয়েছে কখন, মানে এত বছরের জীবনে হয়তো 2-3 বার খেয়েছি, কিন্তু আমি বিশেষ পছন্দ করি না। যাই হোক, বেশ, অনেকগুলো টেক্সট মেসেজ পড়া হয়ে গেছে, তাই এখন তো যেতেই হবে গানে। যারা এখন পান্তা ভাত খেতে পাচ্ছেন না তাদের জন্য এই গান, মানে যাদের ইচ্ছে খুব খাওয়ার কিন্তু এখন খাওয়া হয়ে ওঠে না, সেই পান্তা ভাতের খাওয়ার মুহূর্তগুলো মনে করে যাদের মন খারাপ হয়, অন্য কোনো কিছুই তখন আর খেতে ইচ্ছা করে না, তাদের জন্য এই গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

আশিস দত্ত এইমাত্র, মানে আশিস দা সল্টলেক থেকে যে মেসেজটা করেছিলেন, সেই মেসেজ পড়ার সময় এটা উনি লিখেছিলেন যে বান্দা ভাত নিজে পছন্দ না করে এরকম বিষয় নিয়ে কেন কথা বলছি। আসলে এই যে দেখুন, এখনও পর্যন্ত প্রায় 19টি মেসেজ পড়া হয়ে গেছে এবং এখনও পর্যন্ত আরও 19টি মেসেজ হয়তো জমা হয়ে রয়েছে আমার কাছে। তো এই যে এত মানুষের ভালোবাসা, ভালো লাগা, সেই আবেগটাকে তো সম্মান জানাতে হবে, তাই না? আমি জানতাম আপনারা অনেকেই পছন্দ করেন আর খুব এনজয় করবেন। আপনাদের মন ভালো রাখতে হবে এই গরমে, কারণ আমি জানি অনেকেরই পেট ভালো নেই হয়তো, কারণ সত্যি মানে এই গরমকাল আসলেই এত বিশেষ বিশেষ সবজি সেরকম পাওয়া যায় না, ওই পটল আর ঢ্যাঁড়স আর ওই ঝিঙে, তার উপরে হচ্ছে একঘেয়ে খাবারের মাঝখানে গরমে সব কিছু হজম হতে চায় না। এইরকম সময়ে পান্তা ভাত নিয়ে কথা বললে শুধু পেটের আরাম নয়, মনেরও আরাম হবে, তাই না? সেই কারণেই এমন একটা বিষয় বাছা। ও, যারা এক্ষুনি টিউন করেছেন তাদেরকে বলে দিই যে আজ আমরা কথা বলছি পান্তা ভাত খেতে আপনি ভালোবাসেন কি বাসেন না সেইটা, সঙ্গে খেলে কি দিয়ে খেতে ভালোবাসেন সেটা লিখে পাঠাতে হবে 9903052992 এই নাম্বারে। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে ছোট্ট করে একটা মেসেজ করেছেন সুব্রত মার, লিখেছেন খাই যখন পান্তা মন প্রাণ হয়ে যায় ঠান্ডা, এই গরমে পেলে পান্তা ভাত দিন হোক বা রাত, পান্তা ভাতের সঙ্গে আলু মাখা লঙ্কা পেঁয়াজ খেতে চলে যাই ফেলে সব কাজ। বেশ, সব কাজ ফেলে রেখে পান্তা খাচ্ছেন সুব্রতদা যখন, তখন শান্তিনিকেতন থেকে সুখেন্দু ঘোষ গুরুবল্লী থেকে পাঠিয়েছেন মেসেজ, তিনি আজকে আর একটু দেরি করেনি, না হলে 9:55 আগে মেসেজ আমার কাছে আসে না, আর শেষ মুহূর্তে হুড়োতাড়া করে সেসব আমাকে পড়তে হয়, তাই দাদা আজকে আমার কথা ভেবেই সকাল করে পাঠিয়েছেন সেই বার্তা ছোট্ট করে। জল ঝরানো পান্তা ভাত, ছোট্ট মাছ, লঙ্কা জিরে ভাজা, আলু ভাজা, পোস্ত বড়া পেলে নিজেকে ভাবি আমি রাজা। ভেবে দেখুন, এতক্ষণ অব্দি সব ছিল না শুধু পোস্ত, এখন সেটাও গেল জুড়ে। আহা, যারা পান্তা খাবেন বলে ভাবছেন আজকের মেনুতে না জানি কত কিছু অ্যাড হচ্ছে, তাই না? বেশ বেশ, সুখেন্দুদাকে অনেক ধন্যবাদ। বাঁশড্রনি থেকে পাঠিয়েছেন শুভ্রা ভট্টাচার্য, সুপ্রভাত তানিয়া, সুপ্রভাত দিদি তানিয়া, পান্তা ভাত আমার কাছে শুধু একটা খাবার নয়, এটা একটা নস্টালজিয়া। আমার পান্তা ভাত খাওয়ার আয়োজনটা শুরু হয় আগে রাত থেকেই, রাতে ভাতের হাঁড়িতে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, সকালে ভাতটা যখন ফুলে নরম হয়ে যায় তখনই আসল ম্যাজিক। আমি পান্তা খাই একদম সাবেকি কায়দায়, বড় একটা বাটিতে নিই, কারণ বাটিতে নিলে শেষে যে জলটা থাকে সেটা চুমুক দিয়ে খেতে বেশ ভালো লাগে, পেটটা ঠান্ডা হয়ে যায়। ওই পান্তার মধ্যে নিই পেঁয়াজ কুচি, নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আর সেই সঙ্গে আলু সেদ্ধ, ভাজা ডালের বড়া, ব্যাস আর কিচ্ছু লাগে না। তবে পান্তার সঙ্গে আমি আরও একটা জিনিস না নিলে আমার খাওয়াটা জাস্ট সম্পূর্ণ হয় না, সেটা হলো কাসুন্দি। দেখুন আরও একটা নতুন অ্যাড হলো কাসুন্দি। গরমে পান্তা যখন পেটে যায় মনে হয় সারা গায়ে যেন শান্তি নেমে এলো। তানিয়া, আমার কাছে পান্তা শুধু পেট ভরানো নয়, এটা আমার ছোটবেলা, মায়ের হাতের গন্ধ। পান্তা খেলে মনে হয় জীবনের সব জটিল হিসেব এক মুহূর্তে যেন সহজ হয়ে গেল। আহা, কি সুন্দর করে লিখেছেন, খুব আবেগ ছিল এই লেখার মধ্যে। আসলে উনি হয়তো সত্যি, হয়তো কেন, সত্যি পান্তা ভীষণ ভীষণ ভীষণ ভালোবাসেন। আচ্ছা, অতনু পাঠক কাসুন্দিয়া হাওড়া থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আজকের বিষয়ে পান্তা ভাত খাওয়ার কথা শুনে ভীষণ মনে পড়ে গেল গরমকালে মাঝে মধ্যে আমার মা আগের দিন রাতে ভাতে জল ঢেলে রাখতেন, আর পরের দিন আলু ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা দিয়ে আমরা সকলে মিলে সেই পান্তা ভাত খেতাম। বেশ, আপনারা সেই ছোট্টবেলার মিষ্টি

ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা।

যে নতুন একজন বন্ধু, এর আগেও পড়লাম রাকেশের মেসেজ, আবার এখন একটা নতুন বন্ধু মেসেজ করেছেন যাদবপুর থেকে সোমেন। সোমেন লিখেছেন, শুভ সকাল তানিয়া দিদি ভাই, তোমাকেও শুভ সকাল। আজ প্রভাত বীণা অনুষ্ঠানে হনুমানজির গল্প শুনে মুগ্ধ হলাম এবং অনেক অজানাত কথা জানতে পারলাম। খুব ভালো হয়েছিল অনুষ্ঠান, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে উনি আরও একটা মেসেজ করেছেন, দিদি ভাই তোমাকে জানাই এই হাঁসফাঁস গরমের শীতল শুভেচ্ছা। আমার জানো তো এই গরমে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, ডালের বড়া, পেঁয়াজি এবং লবণ সহযোগে। আহা, এই সব পেলে তো আর কোনো কথাই নেই। ভালো থাকবেন নিশ্চয়ই, আর আপনারা প্রত্যেকে পেটের যত্ন নেবেন। তাছাড়া কি বলি বলুন, এই গরমে বেশি করে জল খান, সঙ্গে যা যা দরকার ছাতা রুমাল সেগুলো সঙ্গে রাখুন, নিজেদের খেয়াল রাখুন। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে মেসেজ করেছেন, অতিরিক্ত গরমে আমার পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। আমি পান্তা ভাতের মধ্যে কাঁচা লঙ্কা এবং কাসুন্দি দিয়ে খাই, তার সঙ্গে থাকে আলু ভাজা। ডাক্তার এবং পুষ্টিবিজ্ঞানীদের মতে পান্তা ভাত শরীরের জন্য অত্যন্ত উপকারী। সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেলোডির অনুষ্ঠান। থ্যাংক ইউ সীমাদি, সঙ্গে থাকুন। মুম্বাই থেকে মেসেজ করেছেন গৌর পাল, আন্ধেরি MIDC। খুব অদ্ভুত ব্যাপার, গৌরদা কিন্তু এর আগে মেসেজ করেছিলেন আমারই অনুষ্ঠানে 22 মে, তারপর

0: আজ আবার মেসেজ করেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত এত ভালোবেসে মনে রাখার জন্য এবং মেসেজ করার জন্য। উনি লিখেছেন, আমি পান্তা ভাতের সঙ্গে ফুরুলি, আচ্ছা ফুরুলি আর কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর লেবু খেতে ভালোবাসি, মানে আরের লম্বা লিস্ট রয়েছে, ভালোবাসেন আর খান কিনা সেটা তো বললেন না, মুম্বাইতে বসেও কি আপনি পান্তা ভাত খান সেটা কিন্তু জানার ইচ্ছা রয়ে গেল। কেমন যাই হোক, নিজেদের খেয়াল রাখবেন। আরেকটা মেসেজ পড়ে নেওয়া যাক। খরসরাই বেগমপুর থেকে উত্তম দালাল অনেকদিন পর মেসেজ করেছেন, লিখেছেন, প্রিয় তানিয়া দিদি ভাই, হাঁড়িতে জল দিয়ে রাখা বাসি ভাত জল ছিঁকে এক কানা উঁচু থালায় বেড়ে নিয়ে তার সঙ্গে কাঁচা সরিষার তেল আর কাঁচা লঙ্কা মেখে যদি পেঁয়াজ পুড়িয়ে না খাওয়া যায় ক্ষতি নেই, কাঁচা পেঁয়াজে কামড় মারতে মারতে সপাসপ পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। আহা, কীভাবে লিখেছেন, মানে লেখার মধ্যেই একটা তৃপ্তি খুঁজে পাচ্ছি। আমি খাই না, কিন্তু আপনি যে খুব তৃপ্তি করে খান সেটা কিন্তু প্রতিটি শব্দে বোঝা যাচ্ছে। আর এটা শীতকালে হলে খাওয়ার পর শীতটা শীত দাঁড়া দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ার মধ্যেই তাড়াতাড়ি বাজারের থলি হাতে বেরিয়ে পড়তে আর মিঠে রোদ্দুরে তা নিতে নিতে বাজারের পথে হেঁটে যেতে কি মজাই না লাগে। খুব খুব ভালো থেকো দিদি ভাই, তোমার সর্বাঙ্গীন কুশল কামনায় উত্তম দালাল। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন আর এইভাবে মিষ্টি মিষ্টি মেসেজ করতে থাকুন। কেমন ফিরে আসছি একটা, ও বাবা সময় যা বলছে তাতে গান এখন শোনালে চলবে না, কারণ অন্য কাজ রয়েছে, তার থেকে বরং সেই কাজটা সেরে এসে আপনাদের গান শোনাবো। আজকে এত মেসেজ এসেছে বেশি গানই শোনাতে পারছি না, তাতে কি আপনাদের বার্তাগুলো তো পড়তেই হবে। রমা রায় বি রোড দাসনগর হাওড়া থেকে পাঠিয়েছেন, আমি ছোটোবেলায় পান্তা ভাত খেয়েছি চিনি দিয়ে। হ্যাঁ, চিনি দিয়ে পান্তা ভাত, বাহ এটা নতুন কিছু জানলাম। এখন এই গরমে পান্তা ভাত খাই আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর কুমড়ো দিয়ে বেসনের বড়া গরম গরম ভেজে, খুব ভালো লাগে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা ফিরছি কিছু জরুরি কাজ এবং তারপর একটা গানের ওপারে।
1: আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
4: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21শে জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
5: কারা কথা আর মন মাতানো গান শুনছেন।

এত মেসেজ এসেছে, আমি যে কিভাবে সবটা শেষ করবো আমি জানি না, তাই এখন দুরন্ত এক্সপ্রেসের মতো গতিতে আমাকে সমস্ত মেসেজ পড়তে হবে। লিখেছেন দিলীপ বসু, দিলুয়া হাওড়া থেকে। না তানিয়া দিদি, পান্তা ভাত আমি একদম পছন্দ করি না, বরং ঘি ভাত কাঁচা লঙ্কা দেওয়া দিয়ে খেতে আমি খুব ভালোবাসি, যদি সঙ্গে একটু গরম আলু ভাতে পাওয়া যায়। বেশ, সুতপাদ বসু দমদম থেকে লিখেছেন, দমদম পার্ক থেকে। আজকের টপিকটা খুব ভালো, আমি পান্তা ভাত খেতে খুব ভালোবাসি, আর তার সঙ্গে যদি একটু ডালের বড়া আর আলু ভাজা হয়, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তাহলে দারুণ লাগে, গরমে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। পান্তা ভাত খাওয়ার পরের যে জলটা পড়ে থাকে, সেই জলটা খাওয়া অতি উপাদেয় এবং স্বাস্থ্যকর।

লিখেছেন লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, শুভ সকাল তানিয়া, প্রভাত মিনার গল্প ভালো লেগেছে, পান্তা ভাতের সঙ্গে ডিম ভাজা একদম জমে যাবে, পান্তা আমার মা লেবু আর চিনি দিয়ে খাওয়াতো। আচ্ছা, এখানে একটা নতুন কম্বিনেশন পেলাম আর কি। শিবপ্রাদের মেসেজ রয়েছে, শিবপ্রাদের মেসেজ মানে দীর্ঘ দীর্ঘ মেসেজ, অতএব সেটা

টপিক, হ্যাঁ বলছি আমি আসবো আবার 12 তারিখ। মানুষীদি লিখেছেন, তুমি খুব মিষ্টি নয় খুব ভালো মনের মানুষ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনারা এত ভালো যে আমার ভালো না হয়ে কোনো উপায় নেই, ওই পজিটিভ ওরা আর কি আমাকে ক্যাচ করে নেয় আপনাদের কাছে। যাই হোক, পড়তে হবে হাওড়ান বেলগাছিয়া এল রোডে নন্দাদের মেসেজ। নন্দা রায়পুরে লিখেছেন, কদিন হয়তো তোমার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে না, তবে তোমার মিষ্টি গলার স্বর আর হাসি শোনার জন্য উন্মুখ হয়ে থাকবো। হাই ব্লাড সুগারে আমার একটা চোখে ক্ষীণ এবং অন্যটায় পুরো ঝাপসা। আজ ক্ষীণ দৃষ্টিটায় অপারেশন হবে কয়েক সপ্তাহ পর অন্যটা। যাই হোক, প্রসঙ্গে আসি, ছোটবেলায় পান্তা ভাত খেতে ভালো লাগতো না, এখন খুব খেতে ইচ্ছে করে, কিন্তু ডাক্তার স্বামীর হুকুমে খাওয়া নিষেধ। তবে মাঝে মাঝে যখন খেয়েছি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, সঙ্গে চুনো মাছ ভাজা সহযোগে, আচ্ছা সঙ্গে আছেই, আহাহা একেবারে অমৃত তুল্য। যে না খেয়েছে তার পক্ষে কদর বোঝা সম্ভব নয়। উড়িষ্যার এক ওড়িয়া পরিবারে গিয়েছিলাম, তারা আমাদের আপ্যায়ন করেছিলেন পান্তার শরবত দিয়ে। দুপুরের খাবার ছিল ওই পান্তা ভাতি, ওটাই ওখানের দস্তুর। তানিয়া আর মনের মেলোডির প্রত্যেককে জানাই গরম, এই গরমে পান্তা ভাতের কুল কুল ভালোবাসা। খুব মিষ্টি করে লিখেছেন দিদি, তবে যতই মিস করেন না কেন, এই সময় আপনাকে খুব খুব সাবধানে থাকতে হবে। আশা করি, প্রার্থনা করি, আমরা প্রত্যেকে প্রার্থনা করি যে আপনার চোখের অপারেশন খুব ভালোভাবে ঠিকভাবে হোক এবং আপনি খুব তাড়াতাড়ি আবারও সব কিছুর মধ্যে ফিরুন। লিখবেন, মেসেজ লিখবেন, আপনার মেসেজের অপেক্ষায় থাকবো, তবে হ্যাঁ চোখ পুরোপুরি ঠিক হওয়ার পর। কেমন? অল দ্য বেস্ট, খুব ভালো হবে, একদম টেনশন করবেন না। সুগারের কিন্তু একটা খুব খারাপ দিক হচ্ছে, যদি অতিরিক্ত টেনশন করেন তাহলে কিন্তু সুগার আরও বেড়ে যেতে পারে, তাই একদম টেনশন নয়। কেমন? সবাই আছেন, ঈশ্বর আছেন, আপনার অপারেশন খুব ভালো হবে। বেশ, হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে মেসেজ করেছেন পূর্ণাদি, পূর্ণা ঘোষ জানিয়েছেন পান্তা ভাতের শুভেচ্ছা, সঙ্গে জানিয়েছেন পান্তা ভাত উনিও খান না, তবে ছোটোবেলায় মা দুপুরবেলা ভাতে জল ঢেলে রাখতেন আর সন্ধেবেলা আলু পেঁয়াজ ভেজে সবাইকে লাইন দিয়ে খেতে দিতেন। কিছুদিন আগে আমার খুড়তুতো বোন সেই সব বিষয়ে ফোনে জানাচ্ছিল, দিদির বাড়িতে একদিন আলু পেঁয়াজ লঙ্কা কাজু কিশমিশ ঘি দিয়ে ভেজে খেয়েছিলাম। এটা একটা নতুন আইটেম পান্তা ভাতের সঙ্গে, ওয়াও দারুণ সুন্দর ছিল। বেশ, এরকম দারুণ দারুণ রেসিপি, মানে পান্তা ভাতের সঙ্গে ভালো লাগার বিষয় আসছে যখন গানটা অতটু ভালো শুনতে হবে, তাই না? হেমন্ত মুখোপাধ্যায় গানে গানে।

আপনাদের কথা শুনে হাসি, আপনাদের ভালোবাসি, আর তাই তো ফিরে ফিরে আসি আপনাদের পাঠানো বার্তা নিয়ে। মেসেজ করেছেন শিপ্রাদি মালিকপাড়া লেন বেতর থেকে, জানিয়েছেন যে অনেক যুগ আগের কথা আমি মনে করিয়ে দিয়েছি এই বিষয়টি দিয়ে, কারণ ছোটবেলায় প্রীতির বাড়িতে, আপনারা প্রত্যেকে জানেন যে তাঁর প্রিয় বান্ধবীর নাম প্রীতি, এতদিনে জেনে গেছেন, বারবার সেই কথা আসে, তাঁর কথা আসেন, মানে প্রীতিদেবীর কথা আসেন। তো সেই প্রীতিদির কথা বলছে এখানে। প্রীতির বাড়িতে প্রায় রাত্রের দিকে একটা পিকনিক হতো পাড়ার সবাই মিলে, আর সেই সময় তাঁরা করতে কি সেই দিনের ভাতটাই ম্যাক্সিমাম থাকতো সেই আইটেমের মধ্যে, সেই ভাতটা একটু বেশি করে করতেন যাতে পরের দিন আসার একটা অজুহাত তৈরি করা যায়। আর সেখানে পিসিমা ডিম ভেজে দিতেন এবং প্রত্যেকে বাড়ি থেকে নানান রকম জিনিস নিয়ে আসতেন, সেই সব খাওয়ার যে মজা সেটা আজ আরও একবার শিপ্রাদিন মনে পড়ে যাচ্ছে। সঙ্গে উনি জানিয়েছেন, আমার হাজব্যান্ড সকালের যে জল ঢালা ভাত সেটা রেখে দিয়ে দিনের আলুর চপ আর ডিম ভাজা দিয়ে প্রায় এই গরমকালে খেতেন, খেতে চাইতো বেশ। সঙ্গে উনি জানিয়েছেন যে এখনও রোজ ভাত করতে হবে বলে, ভালোবেসে পান্তা ভাত যে খুব একটা খান এমনটা নয়, রোজ ভাত খেতে হবে বলে একদিন একটু বেশি ভাত করে নেন যাতে পরের দিন জল ঢালা ভাত খেতে পারেন, তবে এটা শরীরের পক্ষেও ভালো বলে শুনেছি। শিপ্রাদি আরও জানিয়েছেন যে প্রতিদিন দিন গুনি, তানিয়া তুমি ঠিকই বলেছিলে, অপেক্ষার একটা আলাদা আনন্দ আছে, তুমি আসবে কবে সেই অপেক্ষায় বসে থাকি, ভালো থেকো। না, আমি FM-এ আর কোনো বিভাগে প্রোগ্রাম করি না, এখন সকালটাই করি, কারণ সকালটাই আপনাদেরকে খুব ভালোভাবে পাওয়া যায়, সেই জন্য। যাই হোক, খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আজের সময় বড় অল্প, কারণ প্রচুর মেসেজ এখনও জমে আছে আর আমাকে সেগুলো পড়ে শেষ করতেই হবে, নাহলে বন্ধুরা যে রাগ করবে। চলে যাই সোজা মগরা ময়না পূর্ব মেদিনী পুরে। প্রমাণচক থেকে মেসেজ করেছেন শ্রী চন্দন কুমার জানা, সুপ্রভাত তানিয়া, বিশেষ কারণে অনেক দিন বার্তা পাঠাতে পারিনি, আজকের বিষয়টা খুবই ভালো। শীতকাল ও গ্রীষ্মকালে আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, শীতকালে চিংড়ি মাছ এবং শুকনো লঙ্কা পুড়িয়ে খেতে বেশ লাগে, গ্রীষ্মকালে আলু ভাজা এবং কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি, আমার স্ত্রী শুকনো মাছের ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। সুস্থ ও ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, আমার পান্তা ভাতের সঙ্গে ভালো লাগে আলু ভর্তা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং আলুর চপ। কিছু কিছু সংস্থা আবার পান্তা উৎসব পালন করছেন, হ্যাঁ এটা কিন্তু ঠিকই কথা, এগুলোর সঙ্গে যোগদান করে নিজেকে ধন্য বলে মনে হয়। বাহ, কিশোরদা পাঠিয়েছেন বালিহাওড়া থেকে, এই গরমে প্রতিদিন পান্তা ভাত খাচ্ছি, কাঁচা লঙ্কা চপ, চানাচুর, একটু তেঁতুল জল, আচ্ছা ঘুমটা খুব ভালো হচ্ছে রাত্রিবেলায়, এই জন্যই বিশেষ করে খাওয়া। বেশ, সুপ্রভাত তানিয়াদি, মেসেজ করেছেন স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে, লিখেছেন পান্তা ভাত নিয়ে একটা মজার কথা বলি, বিশেষত গ্রামাঞ্চলে রান্না পুজোর প্রচলন রয়েছে, এই রান্না পুজোয় মূলত পান্তা ভাতের সঙ্গে আরও নানা রকম উপকরণ দেওয়া হয়, কিন্তু ছোটোবেলা থেকেই আমি পান্তা ভাত একদমই পছন্দ করি না, একটা সময় রান্না পুজোর নিমন্ত্রণ থাকলে দুই একবার গিয়েছিলাম, অল্প হলেও খেতাম, কিন্তু আমি যেহেতু খুব একটা পান্তা ভাত পছন্দ করি না, বহু নিমন্ত্রণ থাকলে অনেক সময় আর যেতাম না, এখন তো আর নিমন্ত্রণও পাই না। পান্তা ভাত খাওয়া খারাপ সেটা বলছি না, কিন্তু কেন জানি না পান্তা ভাত আমার একদমই পছন্দ নয়। স্বাগত দা, আমিও কিন্তু আপনারই দলে, ঠিক আছে, তাই এত কিন্তু বোধ করার কিছু নেই। একটা গানে যাই, গানের পর ফিরছি, কারণ আরও অনেক মেসেজ পড়তে হবে, গানে গানে আরতি মুখোপাধ্যায়।

যা সময় তাতে, ওই যে বললাম একদম দুরন্ত এক্সপ্রেস ছোটাতে হবে, অনেক মেসেজ পড়তে থাকি আর একদম তারপর শেষ গানে চলে যাব। আচ্ছা, অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে লিখেছেন, আমার ভাগনা ভাগ্নি তাদের বাড়ি হাবিবপুর, তারা ছোটবেলায় ঘুম থেকে উঠে দাঁত মেজে সকালের টিফিনে পান্তা ভাত খেতে ভালোবাসত এবং তাদের সেটা চাইই চাই, সঙ্গে নুন সামান্য তেল কাঁচা লঙ্কা আগের দিনের রাত্রে রাখা মানে ভেজে যাওয়া আর কি শুকনো তরকারি, সেটা দিয়ে তারা সকালবেলা টিফিন করত। বেশ, রিনা মেসেজ করেছেন, রিনাদি কলকাতার রানীকুঠি থেকে, তিনি জানিয়েছেন যে আমি প্রথম মেসেজ করছি আপনাকে, ওয়েলকাম আমাদের FM গোল্ড পরিবারে, সময় পাই না, স্কুলের ছেলের স্কুল, বরের অফিস, রান্না করতে হয়, আমি সব দিন শুনি আমার প্রতিদিনের সঙ্গী রেডিও, তোমার কথা আমার খুব ভালো লাগে, যাই হোক আমার ছেলের মর্নিং স্কুল শুরু হয়েছে তাই আমি সুযোগ পেলাম, আজও সকালবেলা পান্তা আলু সেদ্ধ সঙ্গে চানাচুর খেয়ে গেছেন, বুঝুন, তার মানে আমি একদম প্রাসঙ্গিক টপিক দিয়েছি, নো ডাউট, সেই জন্যই বোধ হয় আজ এত এত মেসেজ এসেছে। চন্দন কুণ্ডু আগরপাড়া থেকে জানিয়েছেন, তিনি একদমই ভালোবাসেন না পান্তা ভাত খেতে, কিন্তু বৌদি খুব ভালোবাসেন, এবং সঙ্গে লিখেছেন তিনি পান্তা ভাত খেতে ভালোবাসেন বলে বৌদিকে বলেছেন যে তুমি ভালো সঞ্চয় করতে পারবে। আর পবিত্র সাহা দমদম এয়ারপোর্ট থেকে আমাকে এক বাটি পান্তা ভাত সঙ্গে দুটি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজের ছবি পাঠিয়েছে উইথ জল, থ্যাংক ইউ। নিশাকর ধর পাঠিয়েছেন মেসেজ আমতা জগদ্ধাত্রীতলা থেকে, জানিয়েছেন শুভ সকাল টানিয়াদি, আজকের বিষয়টা বুঝতে, আচ্ছা উনি প্রথমে বুঝতে পারছিলেন না তারপর বুঝেছেন তাই লিখেছেন, সঙ্গে লিখেছেন যে দুপুরে গরম থেকে গিয়ে থালাতে বেশ পান্তা ভাত ঢেলে ভালো করে খাই, সঙ্গে চপ মেখে দুটি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে, পান্তা ভাতের সঙ্গে অল্প খাঁটি সরিষার তেল দিতে হয় যেন পেঁয়াজটার ভালো ঝাঁঝ হয়, সঙ্গে ঘরের বানানো তেলে ভাজা, খেতে ভালোই লাগে। দিদি আপনার পান্তা ভাত খেতে, না আমার পান্তা ভাত খেতে ভালো লাগে না, তাই কি দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগবে সেটা কিন্তু এখনও আমি এক্সপ্লোর করিনি, ওটা করতে হবে, করব যখন তখন নিশ্চয়ই আপনাদের জানাবো। সুমা দাস নন্দী রামরাজাতলা থেকে জানিয়েছেন, শুভ সকাল টানিয়া দিদি, পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, এতে মায়ের হাতে স্পর্শ পাই, আলুর চপ আর কাঁচা পেঁয়াজ সঙ্গে কাসুন্দি বড় ভালো লাগে, এখন আর মা নেই কে সব করে দেবে, তাই নিজে নিজে আর খাওয়া হয় না, নিজে নিজে খান, কারণ সেই খাওয়ার মধ্যেই মায়ের স্পর্শ পাবেন, বুঝলেন। উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে গোপাল মান্না পাঠিয়েছেন, 1968 নাগাদ দুই একবার পান্তা ভাত খেয়েছি, 1968 আর এখন 2026, ও বাবা। সঙ্গে লিখেছেন যে আলু ভাতে সর্ষে তেল দিয়ে খেয়েছিলাম, এখন আর খাই না কারণ ভাতের চাল নির্দিষ্ট

যথেষ্ট পরিমাণে নেওয়া হয় যাতে অতিরিক্ত ভাত আর না থাকে। তবে হ্যাঁ, রাতের দিকে ভাত সামান্য থাকলে তাতে জল ঢেলে রেখে দেওয়া হয়, তাতে শরীরের ওপরের শরীর ও পেট দুটি ঠান্ডা থাকে। যারা কঠোর পরিশ্রম করেন তাদের কাছে সব খাবারই হজম হয়ে যায়, এ কথা ঠিকই। লিখেছেন দয়ানগর ভগবান গোলা মুর্শিদাবাদ থেকে রবিউল ইসলাম। লিখেছেন, পান্তা ভাত খাওয়ার মজাটাই আলাদা, বিশেষ করে গরমের দিনে এর স্বাদ ও আরাম অনেকটাই নস্টালজিক অনুভূতি করে এনে দেয়। সারারাত জলে ভিজিয়ে রাখা ভাতের মধ্যে হালকা টক স্বাদ খিদে বাড়ায়। কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ এবং সরিষা তেল দিয়ে স্বাদ আরও বেড়ে যায়। ইলিশ ভাজা, শুকনো লঙ্কা মাখা, আলু ভাতের ডাল মাখা, এইগুলো বাঙালির ঐতিহ্যবাহী খাবার। বেশ, সঙ্গে লিখেছেন মনিকা মাইতি নামখানা থেকে, লিখেছেন, আজকে সকালে আমাদের সকালের পান্তা ভাত আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগে। আজ আমার মনের কথা তোমার মুখে শুনে আমি খুব খুশি হয়েছি, এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। আমিও আপনাদের ভীষণ ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। নীলাঞ্জন দাস বিরাটি থেকে পাঠিয়েছেন, গরমের দিনে পান্তা ভাত আমার খুব প্রিয়। আমি সাধারণত কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আলু সুদ্ধ মেখে পান্তা ভাত খাই। মাঝে মাঝে সঙ্গে একটু আচারও থাকে। এই সাধারণ খাবারেই গরম শরীরকে ঠান্ডা রাখে এবং খেতেও বেশ তৃপ্তি লাগে। আর কার প্রদীপদার মেসেজ, জগাছা হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত মনের মেলেদি, পান্তা ভাতের জল ভাই কেমন লাগে বল, আমার কাছে অমৃত সমান, মুখ যতই মুখ সিটিয়ে চল। সঙ্গে যদি থাকে গুগলি আর সঙ্গে কাঁচা পেঁয়াজ, আহা কি দারুণ, এই তো আসল রেয়াজ। আহা, আপনি আবার গুগলি অ্যাড করে দিলেন, বাবা বাবা, নিশ্চয়ই আমি ট্রাই করব। আচ্ছা, অমিতাবোধার মেসেজটা কোথায় হারিয়ে গেল? এই তো অমিতাবোধা লিখেছেন, আমি পান্তা ভাত খাই না, তবে আমার শেষদা এই পান্তা ভাত খেতে ভালোবাসেন, ওনার এতে নেশার মতো ছিল। পান্তা ভাত খেতেন কাসন্দি আর গন্ধরাজ লেবু দিয়ে। দাদা জার্মানি চলে যান, সেখানে 24 বছর ছিলেন, ওখান থেকে এখান থেকে কাসন্দি পাঠানো হতো। ওখানকার ওখানে দাদা ওনার ল্যান্ডলেডিকেও অভ্যাস করিয়ে দিয়েছিলেন। দাদা যার নেই, ভালো থাকবেন। আচ্ছা, না না, আসলে মেসেজে কোনো ভুল নেই। প্রথম থেকে প্রচুর মেসেজ এসেছে। আরও একটি মেসেজ, ভগবতী তলা থেকে গোপাল ঘোষাল লিখেছেন, পান্তা ভাত খেতে আমি খুব ভালোবাসি, এই গরমকাল হোক বা শীতকাল হোক বা বর্ষাকাল হোক, পান্তা ভাতটা কিন্তু আমি খেয়েইনি। যাই হোক, আশা করি আমি সববার মেসেজ পড়তে পেরেছি এবং এখন আমাকে নিতে হবে বিদায়, সময় হয়ে গেছে। আর এই সময়টা শেষ হচ্ছে যখন আজ, তখন জানিয়ে দিই যারা জানতে চেয়েছিলেন আবার কবে আসবো, আবার আসবো 12 তারিখ সকালবেলা। থাকতে হবে কিন্তু প্রভাত বিনার সময় থেকেই। আর তানিয়ার সঙ্গে আরও একবার বলুন, যেটা তানিয়া সব সময় শেষে বলে যায়, আর তার সঙ্গে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে শরীরের কিন্তু খেয়াল রাখবেন, কেমন? আর সেই যে মন্ত্র, ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন। টাটা।

happen just once in a lifetime. It's a moment

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার সার্বিক উন্নয়নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গোলাঘাটে এক প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করে

0: কেন্দ্র। 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতি মোকাবিলায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালত H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $100,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই 3 জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে যোগ দিতে কোলাঘাটে পৌঁছলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। 3 জেলার প্রশাসনিক আধিকারিক, সাংসদ ও বিধায়কদের নিয়ে আয়োজিত এই বৈঠকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ উপস্থিত হয়েছেন। এছাড়াও বৈঠকে মেদিনীপুর লোকসভার তৃণমূল সাংসদ জুন মালিয়া, কেশপুরে তৃণমূল বিধায়ক শিউলি সাহা এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব যোগ দিয়েছেন। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করে একথা জানান। বর্তমানে চালু ওই 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্পের জন্য চলতি মাসে রাজ্যকে ওই 700 কোটি টাকা দেওয়া হবে। আগামী মাস অর্থাৎ জুলাই থেকে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বিকশিত ভারত গ্রামীণ রোজগার VBG রামজি প্রকল্প। এতে 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার তৃতীয় পর্যায়ের জন্য 300 কোটি এবং চতুর্থ পর্যায়ের জন্য 463 কোটি 88 লক্ষ টাকাও রাজ্যকে গতকাল দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে গ্রামোন্নয়ন খাতে 1,700 কোটি টাকা প্রকল্পের অনুমোদন করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের একথা জানান।
1: বহুত ফ্রুটফুল মিটিং হুয়া, মে আভারি হুম উন্হোনে হাম লোগ কো স্যাংশন লেটার দিয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা মে দো ফেজ মে 1,000 কোটি কে আসপাস। ইস মাইনে লাস্ট ডেট হ্যায় হামারা মানরেগা কা, উসকা বাদ নয়া স্কিম আ রাহা হ্যায় গ্রামীণ রোজগার ক্ষেত্র মে, উসকে উপর ভি ইস মাইনে মে কাম করনে কে লিয়ে 700 কোটি সে জাদা উন্হোনে স্যাংশন লেটার দিয়া, ও রুপিয়া ট্রান্সফার ভি হয়ে যায়গা আর কাম ভি হোগা।
0: 100 দিনের কাজ ও গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতির মোকাবিলায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে এর কাজ শুরু হয়েছে। এই কর্মসূচিতে রাজ্য সরকার কোনোরকম অস্বচ্ছতা বা দুর্নীতি বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়েছে। তার প্রেক্ষিতে কাজের রূপায়নে নজরদারি বৃদ্ধি এবং প্রতিটি স্তরে জবাবদিহি সুনিশ্চিত করতে আবার জেলাশাসকদের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা জারি করেছেন মুখ্য সচিব। বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও পূর্বতন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছ থেকে বেআইনিভাবে 1 কোটি টাকারও বেশি আদায় ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সেই টাকা আদায়ের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজারহাটের রায়গাছি এলাকায় গতরাতে সব্যসাচীর বাড়িতে হানা দেয় বিধাননগর থানার পুলিশ। থানায় নিয়ে দীর্ঘ জেরার পর গভীর রাতে গ্রেপ্তার হন তিনি। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি সংস্থা বা কর্মী আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর গতকাল এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছে, কেন্দ্রীয় সরকারি কর্মী বা সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে গেলে আর রাজ্য সরকারের অনুমতি লাগবে না। এমনকি কোনো অপরাধের সঙ্গে যদি বেসরকারি ব্যক্তি বা সংস্থা যুক্ত থাকে তার বিরুদ্ধে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে দেওয়া ঋণ এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্প রূপায়ণের মতো বিষয় ছিল তাদের আলোচ্য সূচিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। সরকারের স্মার্ট বর্ডার ব্যবস্থা রূপায়ণের অঙ্গীকারের উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ। এর আওতায় প্রযুক্তি নির্ভর ব্যবস্থার সাহায্যে সীমান্ত পারের বাণিজ্য, যাত্রী চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর সীমান্ত পরিচালন ব্যবস্থা এটি এক যুগান্তকারী পদক্ষেপ। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতা।

0: তাতে
1: মধ্যপ্রদেশের ইন্দোরে আজ আন্তর্জাতিক ব্রিক্স কৃষি সম্মেলন শুরু হয়েছে, চলবে 13 জুন পর্যন্ত। সম্মেলনে 21টি দেশের কৃষিমন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, কৃষিক্ষেত্রে উদ্ভাবন, জলবায়ুবান্ধব কৃষি, কৃষি বাণিজ্য এবং ক্ষুদ্র কৃষকদের ক্ষমতায়ন, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও কৃষকদের আয় বাড়ানোর মাধ্যমে জীবিকা নির্বাহ সহজ করে তুলতে দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই সম্মেলনের মূল লক্ষ্য বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান উল্লেখ করেন।
2: खाद्य सुरक्षा पोषण और आजीविका, खाद्य सुरक्षा सुनिश्चित करनी है, भरपूर खाद्यान्न मिले, सुरक्षित और पौष्टिक भोजन, और किसान की आय भी बढ़े और जीवन स्तर में भी सुधार हो। कृषि व्यापार और सहयोग, ये प्राथमिकता एक दूसरे देश में व्यापार की संभावनाएं भी बढ़े और सहयोग भी बढ़े, आपस में निवेश भी आए, टेक्नोलॉजी का आदान प्रदान भी हो, बाजार तक पहुंच भी आसान बने एक दूसरे देश में, ताकि मिलकर एक साझा प्रगति को बढ़ावा दे सके।
1: 12 জুন অংশগ্রহণকারী দেশগুলির কৃষিমন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা, 13 জুন ব্রিক্স দেশগুলির মূল মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করতে চলেছেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আজকের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাক টিকিট প্রকাশ করবেন। হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের বিরুদ্ধে অর্থ তজরূপের একটি মামলার তদন্তে ইনফরমেন্স নির্দেশালয় ইডি পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজধানী দিল্লির 6টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর, উত্তরপ্রদেশের বরেলি এবং দিল্লি নয়ডা অঞ্চল। ইডি আধিকারিকরা জানিয়েছেন, হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাসভবন এবং ব্যবসায়িক কার্যালয়কে এই অভিযানের আওতায় রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনের জন্য ধার্য $1,00,000 অর্থমূল্য বেআইনি বলে রায় দিয়েছেন সেদেশের এক যুক্তরাষ্ট্রীয় বিচারক। ম্যাসাচুসেটসের বস্টনে অবস্থিত মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লিও সোরোকিন এক রায়ে বলেন, কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই H-1B ভিসা আবেদনের ওপর এই কর আরোপ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধ করার ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমেই ঘোষণা করেন। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি বলেন, উভয় পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি চাইছে এবং শান্তির জন্য চূড়ান্ত আলোচনা চলছে, তবে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ পুরোপুরি বলবৎ থাকবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত MT মারিভেক্স জাহাজে থাকা 24 জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দূতাবাস ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। ফিলিপিন্সের দক্ষিণাংশে মিন্দানাও দ্বীপের উপকূলে 7.8 মাত্রার একটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 37 এবং আহত 200 জনেরও বেশি। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সেসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের 33 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল মিন্দানাও দ্বীপের সারাঙ্গাঙ্গি প্রদেশের মাসিম শহর থেকে 32 কিলোমিটার দক্ষিণ পশ্চিম। অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু ও 6 জনের আহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে। বিভিন্ন ইস্পাত প্রকল্পের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে বিস্তারিত রিপোর্ট দেবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলা আসন্ন মহিলা টি-20 বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকারদের একটি তালিকা ঘোষণা করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা সার্বিক উন্নয়নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে কোলাঘাটে এক প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে। 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 700 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে স্থলবন্দর পরিচালন ব্যবস্থা LPMS এর সূচনা করবেন। খবর এখনকার মতো এই পর্যন্তই। এরপরের খবর শুনুন দুপুর 1:30।
3: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं जागृति शर्मा। गृह मंत्री अमित शाह आज नई दिल्ली में भूमि पत्तन प्रबंधन प्रणाली का शुभारंभ करेंगे। इसका उद्देश्य प्रौद्योगिकी आधारित समाधानों के माध्यम

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: জানতে হো, বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নাহি হ্যায়, জিসসে জ্যাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বনি হ্যায়। 3 করোড় সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বনি হ্যায়, পরিবার অর দেশ কা আর্থিক আধার।
4: লখপতি দিদি বনানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিঢ়িও কো সশক্ত করনে কা এক মহা অভিযান হ্যায়।
3: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
5: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
6: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
7: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
8: তোমায় গান শোনাবো
7: 100.1 FM Gold। তোমায় গান শোনাবো,
8: তোমায় গান শোনাবো
7: 100.1 FM।

0: এই গান জুড়ে যে কথাটা বারবার ফিরে এসেছে সেইটা হচ্ছে জীবন দুদিনের, তার মধ্যে এই বোঝা পড়া, ভালো লাগা মন্দ লাগা সবটাই। তাহলে জীবন যখন দুদিনের, তাহলে ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া নিয়ে গাল না ফুলালেই তো হয়। ঝুমুরার প্রযুক্তি চলে এসেছি আপনার পছন্দের গান শোনানোর জন্য, তোমায় গান শোনাবো নিয়ে। এবং সেখানে কখনো কখনো দু একজন যেই তাদের গান শোনানো হয় না দেখছি গাল ফুলে যাচ্ছে, তাই না? এত গরম, তাই যদি এত অভিমান যাই কোথা?
1: সত্যিই তাই, আমরা আপনাদের পছন্দের গান শোনানোর জন্য কিন্তু বসে আছি। এবং আপনারা যদি না আপনাদের পছন্দগুলি পাঠান, তাহলে আমরা যেরকম গান আপনাদের শোনাতে পারবো না, তেমনি প্রত্যেক দিন মানে প্রায় প্রতি সপ্তাহেই সব বন্ধুদের গান, মানে যাদের গান শোনানো হয় তারাই যদি শোনেন, তাহলে এই বৃত্তটা আরও বড় কী করে হয়? তাই নতুন বন্ধুদেরও মাঝে মধ্যে একটু জায়গা করে দিতে হয়, এই আর কি। এই নিয়ে গাল ফোলানো অভিমান কিচ্ছু করার দরকার নেই, আমরা সবাই আসলে জুড়ে জুড়েই আছি।
0: আজকে একদম প্রথমে যার পছন্দের গান দিয়ে আমরা শুরু করলাম, তিনি অদিতি মিত্র বজবজ থেকে শুনতে চেয়েছিলেন সবিতা চৌধুরী এবং দ্বিজেন মুখোপাধ্যায়ের গাওয়া সলিল চৌধুরীর কথাও সুরে এই গান। চলে যাব আমাদের পরের গানে। কি গান শুনছি?
1: পরের গানের শিল্পী কানন দেবী। মেজ দিদি ছবির থেকে আমরা এই গান শুনবো, প্রণাম তোমায় ঘনশ্যাম। আমাদের অনুরোধ কারা করেছেন?
0: অনুরোধ করেছেন মুরারিপুকুর থেকে তপন রায়, একজনই করেছেন অনুরোধ।
1: কিন্তু বোধহয় তিনি ছবির নামটি ভুল করেছেন,
0: গন্ডগোল হয়েছিল। এটা মেজ দিদি ফিল্মের গান, কেমন?

এইবার একটু হাসি হাসি মুখ হবে যার, তিনি শিখাদি। শুনতে চেয়েছেন কোন্নগর নবগ্রাম থেকে সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া একটা ভারী সুন্দর গান। এই মুহূর্তে এই গান আপনার জন্য। এই গানের গীতিকার শ্যামল গুপ্ত, সুরকার সতীনাথ মুখোপাধ্যায়।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

গানের কলিতেই তো আপনাদের সঙ্গে আমাদের দেখা হয়, তোমায় গান শোনাবতে। এই মুহূর্তে শ্রীমন্ত দত্ত, দেবাশিস দত্ত, আরামবাগ হুগলি থেকে মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে যে গান শোনার অনুরোধ জানিয়েছিলেন সেই গানটি আমরা শোনালাম। গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর নচিকেতা ঘোষের।

0: এই এইটা গানে গানে কিন্তু ডাক যাকে পাঠালাম তিনি সুমিতা রায়, সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। এবং ডাক পাঠানোর কারণ হচ্ছে কালকে গান শুনতে চেয়েছেন, কোনো কারণে গানটা শোনানো যায়নি, তো সেই জন্য একটু মন খারাপ হয়েছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যে কোনো গান হলেই তিনি খুশি হয়ে যাবেন, তো সেই জন্য আজকে খুশি করে দেওয়া হলো ঝুমুরার প্রযুক্তির পক্ষ থেকে।
1: আর ওই যে কেন ডাকলে আমায়, না না আপনাকে সবসময় ডাকছি, আমাদের সঙ্গে থাকবেন, কখনো ছেড়ে যাবেন না, কেমন? কেন ডাকলাম তার উত্তর দিয়ে দিলাম পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুরে এই গান শোনালাম আপনাদের। এর পরের গানের শিল্পী মান্না দে, মান্না দের কণ্ঠে গান শোনার জন্য অনুরোধ জানিয়েছেন শালকিয়া থেকে সোমা গঙ্গোপাধ্যায়।
0: এখানেও কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং প্রবাসদের সুর,
1: মানে মান্না দে নিজের সুরে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গীতা দত্তের কণ্ঠে শুনলাম আমরা এই গান। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন তাপসকান্তি ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে। আর এই গানের কথা এবং সুর নির্মল চক্রবর্তী। চলে যাব আমাদের পরের অনুরোধে।
1: পরের অনুরোধ আমরা শুনব যে গান, সেই গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবং টোটা বিবেকনগর থেকে রিকোয়েস্ট করেছেন এই গানের জন্য। শুনি আমরা সেই

আমরা নতুন ফসল এই ফিল্ম থেকে শুনলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে এই গান। আর এর পরে আমরা যে গান শুনব সেই গানের জন্য অনুরোধ করেছেন সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে আমার স্বপন কিনতে পারে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ঝুম।
1: চলনটা শুনে আমার কখনো কখনো মনে হচ্ছিল সুধীন দাশগুপ্ত কি, কিন্তু না, নচিকেতা ঘোষ। কি অদ্ভুত না, সেই সময়ের মানুষেরা এরকমই বোধহয় ছিলেন, এক একজন আরেকজনের মানে ভালো জিনিসটা কত সুন্দরভাবে আয়ত্ত করে নিতেন। উল্টোটাও হতে পারে, সেটা অবশ্য আমরা কি করে জানবো। এটা অনেক যুগ আগের গান, শ্যামল গুপ্তের কথা নচিকেতা ঘোষের সুরে আমরা শুনছিলাম এই গানটি দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।
2: সব থেকে বড় কথা, আজকে যখন আসছিলাম

0: গুমোট লাগছিল স্টুডিওয় না এই গানটা শুনতে শুনতে, এবং ভীষণ কাছের মানুষদের সঙ্গে বসে যখন এই সমস্ত গান শোনা হয় তখন দেখবেন মনের মধ্যে যেন কিরকম একটা বৃষ্টি নামে, তো এই গানটা কোথাও একটা সেই আরামটা দিয়ে গেল। এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজ বজ বাউলি থেকে। আর এরপর আমরা যে গানে যাব,
1: গানটির শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং দ্যাট আইকনিক সং নীল আকাশের নিচে ছবির সাউন্ড ট্র্যাক থেকে টাইটেল সং, এই গান শুনতে চেয়েছেন সৈকত রায়।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
2: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন পিএম সূর্যঘর ডট জিওভি ডট আই।
3: Join Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agniveer Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready. Cohesive. Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
4: जानते हैं वियतनाम देश की जनसंख्या कितनी होगी? यही कोई 10 करोड़। इससे भी ज्यादा घरों में हम उज्ज्वला गैस पहुंचा चुके हैं पिछले 12 सालों में। सोचो, जब करीब 11 करोड़ रसोई से लकड़ी का धुआं छटा होगा तब कितना कष्ट घटा होगा।
5: प्रधानमंत्री उज्ज्वला योजना अब सामाजिक परिवर्तन के माध्यम से देश के सतत विकास का एक बहुत बड़ा स्रोत बन चुकी है।
4: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
6: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
7: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর 100.1 FM Gold।
8: সফরে আজ ডিরেক্টর স্কাট।

আজ ডিরেক্টরস কাট সুরেলা সফরে ঝুমুরার প্রযুক্তি রয়েছে আপনার সঙ্গে। আজ এমন একজন মানুষের কথা বলবো যিনি 3 বছর বয়স থেকে নিজের ছায়া দেখে নাচ শিখেছেন, এমন একজন মানুষের কথা বলবো যিনি 14-15 বছর বয়সে মা হয়েছেন, এমন একজন মানুষের কথা বলবো যার ডান্স কোরিওগ্রাফি দেখে এত ভালো লেগেছে যে একটি ভারত বিখ্যাত অ্যাওয়ার্ড শো সেখানে প্রথম কোরিওগ্রাফির অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে। আজ ডিরেক্টরস কাটে ডান্স ডিরেক্টর সরোজ খানকে নিয়ে কথা বলবো।

0: তা বটে, কিসিকে হাত না আয়গি এ লড়কি, আমাদের হাতে অনেক সময় অনেক কিছু থাকে না, সেই জন্য আমাদের নানা রকম খবরাখবর আমাদের চারপাশে ঘটতে থাকে। যেমন আবহাওয়া, এই মুহূর্তে আবহাওয়া আমাদের হাতে থাকছে না, আমাদের বসে থাকছে না, তো কি বলছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আমাদের হাতে চলে এসেছে সেই আবহাওয়া দপ্তরের খবর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে ঝোড়ো বাতাস বেশ জোরে বয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলার বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদার বেশ কিছু অঞ্চলে। ফলে সকলে একটু সাবধানে থাকবেন, আর ওই আবহাওয়া যখন হাতে থাকছে না, ঝোড়ো হাওয়া হাতে থাকছে না, আমাদের তো কিছু করার নেই।
1: সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।
0: আর হাতে যেটা থাকছে সেটা ওই পড়ে পাওয়া চোদ্দ আনা। আজ ডিরেক্টরস কাটে আমরা ডান্স ডিরেক্টর সরোজ খানকে নিয়ে কথা বলছি।
2: আমরা দেখুন প্রথমেই যে দুটো গান দিয়ে ঢুকলাম, সেই দুটো গানেই আমরা যাকে ক্যামেরাতে আমাদের পর্দায় যাকে পেলাম, শ্রীদেবী, এবং তার ডান্স নিয়ে, তার মুখের

0: এক্সপ্রেশন নিয়ে কোনো কথা হবে না। যদিও উনি বলতেন যখন ক্যামেরাটা অন হয় তখনই আমি পারি, এছাড়া আমি পারি না, ভীষণ লাজুক। তো যখন মানে হিম্মতওয়ালা যখন রিলিজ করেছে তো তখন মানে একটা শোরগোল পড়ে গেছে যে একটা মেয়ে ভীষণ মানে একজন নায়িকা ভীষণ ভালো নাচ করে, নাচটা অনেকদিন ধরে শিখে এসেছেন এই সব কিছু করে। তো তারপরে সরোজ খানের সঙ্গে তার কিন্তু একটা শুটিং হবে এবং সেই শুটিংয়ে তারা বাইরে গেছে আউটডোরে এবং সেখানে গিয়ে তারা কাজ করবেন একসঙ্গে এবং কর্মা এই ফিল্মের জন্য গান রেডি হয়ে গেছে কিন্তু ওখানে গিয়ে সময় পাচ্ছেন না রিহার্সাল করার জন্য, গিয়ে থেকেই মানে টেক করতে হবে। তো যখন ওনাকে তোলানো হচ্ছে তখন অনেকগুলো টেক নিতে হচ্ছে। হ্যাঁ, তো যেটা শ্রীদেবীরও খুব একটা অস্বস্তি বোধ হচ্ছে যে এতবার ধরে আমাকে টেক নিতে হচ্ছে, কিন্তু কিছু বলছেন না, চেষ্টা করে যাচ্ছেন ভীষণভাবে, যেমন মাস্টারজি শেখাচ্ছেন তেমনভাবে করার। যখন এক প্রথম দিনের টেকটা যখন হয়ে গেছে তারপরে এসেছেন, এসে সরোজ খানকে বলছেন, মাস্টারজি আপনি ভুলে যান যে আমি নাচ জানি, আপনি মনে করুন আমি নাচ জানি না, আমাকে প্লিজ একটু রিহার্স করাবেন, না হলে আমি নিতে পাচ্ছি না। এবং সরোজ খান বলছেন যে শ্রীর সঙ্গে এই যে একটা বন্ডিং তৈরি হয়ে গেল যে একজন মানুষ যিনি নাম করেছেন, যিনি এতদিন ধরে সাধনা করেছেন, কিন্তু সিনেমার ডান্স সেটা তো একদমই আলাদা হয়, তো সেইটা উনি পারছেন না বলে এসে বলছেন আমায় কিন্তু রিহার্স করান। তারপর থেকে যতবার এরকম হয়েছে এবং সরোজ খান তিনি কোরিওগ্রাফার, আগে কিন্তু শ্রী এসেছেন রিহার্স করেছেন তারপরে টেক হয়েছে।
1: এই মানুষটি এরকমই ছিলেন, ছোটবেলা থেকে নাচটা তো তার প্যাশন ছিল। আমরা সরোজ খানের যদি ছোটবেলার দিকে তাকাই তাহলে দেখব যে মাত্র 3 বছর বয়স, একদিন এই দেয়ালের উপরে ছায়া পড়েছে, নিজেরই ছায়া, সেখানে সেই ছায়াটাও নাচছে, মানে নিজে হাত পা নাড়ালে ছায়াও যেরকম নাচে সেই রকম, সেইটা দেখে দেখে নাচ করছিলেন। মা ভাবলেন মেয়ে বোধহয় পাগল হয়ে গেছে, মা নিয়ে ছুটলেন ডাক্তারের কাছে, ডাক্তার আবিষ্কার করলেন যে আপনার মেয়ে তো নাচ করতে পারে, ওটাই ওর প্যাশন, ওটাই ও ভালোবাসে। আর এই ডাক্তার কিন্তু তাদের জীবনটা যাকে বলে ঘুরিয়ে দিলেন। ছোটবেলা থেকে যে মানুষটা জানতেন, যে শুনেছেন পরবর্তীকালে শুনেছেন যে তাদের পাকিস্তানে অনেক বড় জায়গা জমি বাড়ি, কিন্তু দেশভাগ যেরকম অনেক মানুষকে উদ্বাস্তু করেছে তেমন সরোজ খান নির্মলার পরিবারকেও উদ্বাস্তু করেছিল। পাকিস্তান থেকে ভারতে চলে আসেন, একেবারে কি বলবো, প্রায় এক কাপড়ে চলে আসতে হয়। তখন তিনি মায়ের গর্ভে ভারতবর্ষে এসে তার জন্ম হয়। এবং এই যে নির্মলা বেড়ে উঠছেন সিন্ধি পরিবারে, বেড়ে উঠতে উঠতে তিনি দেখছেন যে একেবারে কি বলবো, আর্থিক অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় এই ডাক্তারবাবু কিন্তু কাজ যোগালেন ছবির জগতে।
0: ছবির জগতে যখন তাদের কারোরই চেনাজানা ছিল না, সেই কথা ডাক্তারবাবুকে বলাতে ডাক্তারবাবু বলেছিলেন যে আমার চেনাজানা আছে, আমি বলে দেবো কোথায় যেতে হবে, কি করতে হবে। এবং সেইভাবেই যাতায়াত করে তখন কিন্তু নজরানা বলে যে ফিল্মটা, সেইখানে শামা ছিলেন নায়িকা, তার ছোটবেলার রোলটা সেটা করলেন নির্মলা। এবং এই যে ওইখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছিল যে এই মেয়েটি, বাচ্চা মেয়েটার মধ্যে এক্সপ্রেশনের কোনো অভাব নেই, কোথাও একটু হাসতে হোক, কোথাও একটু চোখটাকে ঘোরাতে হোক, সে কিন্তু এইসব ব্যাপারে দারুণ এক্সপার্ট। এবং এই সময় সে বেশ কয়েকটা ফিল্মে এরকম চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করে, আগোশ তার মধ্যে অন্যতম। সেইখানে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা বলছি পরে, আগে বরং গানটা শুনে নি। শুনে এসে বলছি সেদিনের সেই ছোট্ট রাধা, তার কেন ভারী অভিমান হয়েছিল, বা রাধা কৃষ্ণ দুজনে সেদিন কী দুষ্টুমিটা করেছিল, বলছি আগে গানটা শুনি।

0: ফিল্মে যখন তিনি অভিনয় করছেন তখন বয়স 5 এবং বেবি নাজ আছেন ওনার সঙ্গে। বেবি নাজ নাচতে জানতেন না সেরকম ভালো, বা সেরকম ভালো এক্সপ্রেশন আনতে পারছিলেন না বলে সেই জন্য বেবি নাজ ছিলেন ছোট্ট কৃষ্ণ, আর এখানে নির্মলা হলেন মানে সরোজ খান হলেন সেখানে ছোট্ট রাধা। কিন্তু ভারী অভিমান হয়েছিল তার, অভিমান হওয়ার কারণ কৃষ্ণর সাজটা অনেক ভালো আর তার কস্টিউমটা তার সেরকম পছন্দ হয়নি, সেই জন্য চোখ ভরা জল, সে শুটিং করবে না। তারপর মা তাকে নিয়ে গিয়ে চোখ মুছিয়ে বুঝিয়ে বলেন না না যাও ভালো হবে, তখন তিনি গেছেন। তবে তার আগের গল্পটা বলি, দুষ্টুমি কি করেছিলেন দুজনে, তাদের পাঠানো হয়েছে ড্রেসটাকে ড্রেসারের কাছে যে গিয়ে তাদের কোনটা ফিট হয় সেটা দেখার জন্য। দুজনে মিলে গেছে, দুটো পুচকে ড্রেসারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তাদের এবং তাদের ওইভাবে ড্রেস আপ করানো হয়েছে। এবার ওনারা যখন নামছেন, দুটো ছোট্ট রাধা আর ছোট্ট কৃষ্ণ, সেই সময় ওই সিঁড়ি দিয়ে দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা উঠছেন, তারা না হঠাৎ এদের দুজনকে দেখে ফেলেছে, সাক্ষাৎ রাধাকৃষ্ণ সামনে এসেছে, তারা অত্যন্ত ভক্তিতে হাত জড়ো করে মাথা নিচু করে নমস্কার করছেন, আর এই দুটো পুচকি এমন পাজি তারা কি করছে জাম্প করে তাদের দুজনকে টপকে চলে এসেছে, দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। এবার তারা যখন চোখটা খুলে তাকিয়েছেন তখন নেই, এবার তারা বলছে প্রভু তোমাদের কি লীলা, আমাদের একা দিয়ে কোথায় মিলিয়ে গেলে, আর দুজনে পালিয়ে গেছে।
1: ছোটবেলাটা তো তার এরকম করেই কাটছিল, বিভিন্ন ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং সেখান থেকে যে রোজগার হচ্ছে তা দিয়ে সংসার চলছে। কিন্তু 10-12 বছর বয়স যখন হলো তখন দেখা গেল যে এই বয়সের কোনো চরিত্র আর পাওয়া যাচ্ছে না। সেই সময়টায় তাদের আবার একটা আর্থিক অনটনের মুখে পড়তে হয়েছিল। সেই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে। দক্ষিণের নৃত্য নির্দেশক ডান্স ডিরেক্টর বি সোহনলাল এবং হীরালাল, তারা দুই ভাই, তারা আসেন কোনো একটি ছবির ডান্স কোরিওগ্রাফি করার জন্য। ছবিটির নাম ফ্ল্যাট নাম্বার 9। এই ছবিতে যখন তারা আসেন তখন মানে কি হয়েছে, যে সময়টায় ওর চাইল্ড আর্টিস্টের ক্যারেক্টার যখন পাওয়া যাচ্ছে না তখন উনি ওই ব্যাক ডান্সারদের সঙ্গে ডান্স, যেহেতু ডান্সটা জানতেন বা করতে ভালোবাসতেন সেইভাবে তো প্রথাগতভাবে শেখাটা হয়নি, কিন্তু নিজে নিজেই শিখেছেন এবং ওই কোরাস মানে ডান্সারদের দলে তিনি কাজ করা শুরু করে দিয়েছেন ততদিনে। এবার ফ্ল্যাট নাম্বার 9-এ যখন ডান্স কোরিওগ্রাফি করার জন্য বি সোহনলাল এসেছেন তখন তিনি দেখলেন এই মেয়েটিকে, তিনি হেলেনের সঙ্গে একটি গ্রুপ ডান্সার হিসেবে কাজ করছিলেন এবং চরিত্রটা এরকম ছিল যে হেলেন যে ধরনের ডান্স করবেন অন্যরা একটু অন্য ধরনের কোরিওগ্রাফি করবেন, এই রকমই কোরিওগ্রাফিটা ভাবা হয়েছিল। যখন সোহনলাল বলছেন এই যে এই তখনকার দিনে তো আমরা বেশিরভাগ সময় দেখেছি বা গল্পে শুনেছি যে রিহার্সাল না করে কোনো কিছু হতো না, তো একটা সময় বি সোহনলাল বললেন যে ঠিক আছে তোমরা রিহার্সাল করো আমরা দেখছি। সরোজ খান তখন বেশিরভাগ সময়, কারণ নিজের পশ্চারগুলো তো নিজের জানা হয়ে গেছে, তিনি হেলেনের পশ্চারগুলো কপি করার চেষ্টা করছেন বা সেগুলো প্র্যাকটিস করছেন। বি সোহনলাল তখন ভীষণ রেগে গেলেন, রেগে গিয়ে তাকে বললেন যে এ কি তুমি আমার স্টেপগুলো চুরি করছো, নকল করছো।
0: কিন্তু কি আশ্চর্য, সেই সময় উনি বলেন যে না না মাস্টারজি, আমি এমনি এগুলো প্র্যাকটিস করছিলাম, আমি এগুলো চুরি করিনি। কিন্তু মানে এই মুখের কথাতে বিশ্বাস করেননি, উনি বলেছেন তাহলে তুমি পারবে আমি যদি বলি পুরোটা এই ডান্সটা দেখাতে। তখন কত বয়স, 10-11, হ্যাঁ, বা এবং ওই সময় কিন্তু উনি পুরো ডান্স স্টেপগুলো দেখিয়েছিলেন এবং পুরোটাই ছিল হেলেনের স্টেপগুলো, যেটা দেখে খুব অবাক হয়েছিলেন মাস্টারজি। এবং তারপরে এতদিন পর্যন্ত কিন্তু কাউকে অ্যাসিস্ট্যান্ট রাখবেন এরকম ভাবনাও তার ছিল না, এরপর থেকে সরোজ খানকে তিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে গ্রহণ করলেন।
1: আর কি অদ্ভুত, মাত্র 12 বছর বয়সে তিনি অ্যাসিস্ট্যান্ট হলেন কার? না, বি সোহনলালের। বি সোহনলাল সেই সময় অত্যন্ত জনপ্রিয় একজন নৃত্য নির্দেশক দক্ষিণের, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তখন বলিউডেরও বেশ কিছু ছবি তিনি করছেন। এবং এই রকম একটা অবস্থায় যখন এই একটি 12 বছরের মেয়েকে তিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখলেন, সেটাও খুব অদ্ভুত একটা ঘটনা। এবং সেই সময় যে সমস্ত নায়ক নায়িকাদের ডান্স শেখাতে হতো, তারাও কিন্তু বেশ একটু অবাকও হতেন এবং কেউ কেউ একটু ভুরুও কুঁচকাতেন। এখন কি এই বাচ্চার কাছ থেকে আমাদের নাচ শিখতে হবে?
0: হ্যাঁ, এইরকম একটা ঘটনা বলি। বৈজয়ন্তীমালা একটা ফিল্মের নায়িকা, এবং সেই সময় বি সোহানলাল বলেছেন যে গিয়ে তুলিয়ে দিতে, হ্যাঁ, বৈজয়ন্তীমালাকে ডান্সটা। তখন ওনার 12 বছর বয়স সরোজ খানের। এবার উনি গিয়ে ডান্স স্টেপগুলো করছেন, আর বৈজয়ন্তীমালা না অন্যদিকে তাকিয়ে আছেন, অন্য কিছু দেখছেন, অন্যদিকে মন। বি সোহনলাল সেটা খেয়াল করেছিলেন, করে ওনাকে ডেকে নেন, ডেকে নিয়ে বলেন তুমি ওকে আর শেখাবে না, তুমি এদিকে চলে এসো। এবার যখন শুটিং ফ্লোরে যাবেন, তার আগে রিহার্সাল হবে, তখন এসে বলছে কি ব্যাপার মাস্টারজি, আজকে রিহার্সাল করাবেন না? তখন মাস্টারজি বলেন ও তো সেটাই করছিল, আপনি তো ওকে দেখেননি। এবং তখন বৈজয়ন্তীমালা বলছে আমাকে 12 বছরের একটা মেয়ের থেকে শিখতে হবে, এত ছোট একটা মেয়ের থেকে? পরবর্তীতে অবশ্য বৈজয়ন্তীমালা একটা ইন্টারভিউতে বলছেন যে বয়সটা তো কোনো ব্যাপার না, তার এক্সপ্রেশন, সে যেভাবে নাচটা তোলাচ্ছে, যেভাবে একাত্ম হয়ে যাচ্ছে, সেইখানটা দেখে মনে হয়েছিল যে না, এর মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে।
1: বৈজয়ন্তীমালার সঙ্গে পরবর্তীকালে সম্পর্কটা ভারী সুন্দর হয়ে গিয়েছিল, এবং বেশ কিছু ছবির গানে সরোজ খান কিন্তু কম্পোজ করলেন বৈজয়ন্তীমালার জন্য, এবং সেই গানগুলি সুপার ডুপার হিট হলো। আমরা তেমনই একটি গান শুনি
0: ডক্টর বিদ্যা থেকে।

আরেকজন নায়িকার সঙ্গে কিন্তু সরোজ খানের দুর্দান্ত সম্পর্ক ছিল, সেটা হলো সাধনা। তিনি নিজে বারে বারে বলেছেন যে আমার কোরিওগ্রাফি জীবন, মানে ইন্ডিপেন্ডেন্ট কোরিওগ্রাফির জীবন শুরু হয়েছে সাধনার জন্য। সাধনার সঙ্গে তিনি কাজ করেছেন যখন দিলহিত হ্যায় এই ছবির জন্য সাধনার সঙ্গে কাজ করলেন, এবং নিগাহে মিলানে কো জি চাহতা হ্যায়, আপনারা যদি সকলে মনে থাকে সেই ডান্স স্টেপগুলো, তাহলে মনে থাকবে যে কি অসাধারণ ডান্স স্টেপ তৈরি করিয়ে দিয়েছিলেন। এই গানটা করার পরেই সাধনার এত ভালো লেগেছে, সাধনা পরে তার অন্য একটি ছবি গীতা মেরা নাম এই ছবির জন্য তিনি ডাকলেন সরোজ খানকে এবং বললেন যে এবারে তোমাকে একা কাজ করতে হবে। সরোজ খানকে কিন্তু এর আগেও বলা হয়েছিল একা কাজ করার জন্য, কারণ তখন কখনো কখনো এরকম হয়েছে যে বি সোহনলাল বিদেশে গেছেন, তখন তাকে গান তোলাতে হয়েছে, এবং এক্ষেত্রে তিনি বলছেন যে আমি কি করে তোলাবো গানগুলো, মানে আমাকে তো মাস্টারজি শিখিয়ে দেন, আমি সেই স্টেপগুলোকে করাই। তখন একজন ডিরেক্টর তিনি সামনে বসিয়ে তাকে গানের মুদ্রাগুলো, গানের যে লিরিক্সগুলো সেগুলো বোঝানোর চেষ্টা করছেন। এই যে নিগাহে মিলানে কো জি চাহতা হ্যায়, যে প্রত্যেকটা শব্দের সঙ্গে কি এক্সপ্রেশন হবে, এটা যখন বোঝালেন তখন তার এত মনে হলো যে হ্যাঁ তাই তো, আমি তো এইরকমভাবেই করতে পারি। এইটা করার পরেই তার ইন্ডিপেন্ডেন্ট কাজ শুরু গীতা মেরা নাম থেকে। কিন্তু আমরা শুনবো এবার যে গান তাকে ইন্ডিপেন্ডেন্টলি তৈরি করেছে, যে গান তাকে

0: ভরসা দিয়ে
1: ভরসা দিয়েছে বা বোঝাতে পেরেছে যে হ্যাঁ এবারে তুমি একা কাজ করতে পারো, সেই গানটি আমরা শুনবো আশা ভোসলে এবং অন্যান্যদের কণ্ঠে। ছবির নাম কলেজ দিলহি তো হ্যায়।

এই নিগাহে যে কার সঙ্গে কখন মিলে যায় এটা বলা খুব মুশকিল। তার কারণ না হলে একটা 13 বছরের মেয়ে তার থেকে 30 বছরের বড় মাস্টারজিকে কিভাবে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিতে পারল, তাকে ভালোবেসে ফেললো এবং তার সঙ্গে বিয়েও হয়ে গেল, 14 বছর বয়সে সে মাও হয়ে গেল। উনি

0: অবশ্য এই কথাটা বলেন, যেহেতু খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছেন, পরিবারের পুরো দায়িত্ব নিজের কাঁধে ছিল, এই যে মাস্টারজির মধ্যে উনি একটা ফাদার ফিগার খুঁজে পেয়েছিলেন, এবং মাস্টারজি যেভাবে শেখাতেন, এবং কোথাও মনে হচ্ছে যে আমার জীবনটা যে আমি চালাচ্ছি সেটা তো মাস্টারজির দেখানো পথেই, এই যে একটা ভালো লাগা থেকে বয়সটা কখনো তাদের মধ্যে কোনো রকম দূরত্ব তৈরি করতে পারেনি। যদিও এই সময়ে এইভাবে একটা বিয়ে করা, পরবর্তীতে এই মাস্টারজি এবং সরোজ খানের তিনটি ছেলে মেয়ে হয়, যদিও মাস্টারজি আগে থেকে বিবাহিত ছিলেন বলে তিনি কিন্তু স্বীকৃতি দিতে পারেননি, এবং পরবর্তীতে সরোজ খান আবার অন্য আর একজনকে ভালোবাসেন এবং বিয়ে করেন,
1: সর্দার খান।
0: হ্যাঁ, যদিও এই বিয়ে করার পিছনে একটাই শর্ত ছিল যে আমার যে ছেলে মেয়ে তাদের আপনি পিতৃ পরিচয় দেবেন কিনা।
1: আর সর্দার খান সেটা দিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত তাদের দাম্পত্য ভারী সুন্দর ছিল, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। কিন্তু তবুও একটা হয় না, হয়তো এই মাস্টারজির কাছ থেকেই তিনি স্বীকৃতি পাননি, মাস্টারজির পরিবারের সঙ্গেও তার একটা কি হয় দূরত্ব তো বটেই, এবং একটা খুব খারাপ অভিজ্ঞতাও তার জীবনে ঘটে। কিন্তু মাস্টারজির জন্য কেঁদেছেন সারা জীবন, কিন্তু শ্রদ্ধার জায়গাটা শেষ দিন পর্যন্ত তার বজায় ছিল। যখনই তাকে বলা হতো যে আপনার প্রিয় কোরিওগ্রাফার কে, তাকে তিনি বলতেন যে এই সময় না আগের সময়, মানে সব সময়ের মধ্যে মিলিয়ে আপনি বলুন আপনার প্রিয় কোরিওগ্রাফার কে আপনি নিজে ছাড়া, উনি বললেন আমি মাস্টারজি ছাড়া আর কারোর কথাই ভাবতে পারি না। বি সোহনলাল তার জীবনে এমন একজন মানুষ, তিনি সবসময় স্বীকার করেছেন যে এই মানুষটির জন্যই আজকে আমি সরোজ খান হয়েছি।
0: ঠিকই তাই। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে এসে আরও কথা হবে এবং কীভাবে এই ইন্ডাস্ট্রিতে তিনি নিজের জায়গা তৈরি করে নিলেন, যদিও খুব সহজ ছিল না সেই সময়, যেখানে পুরো পুরুষ
1: মেল ডমিনেটিং একদমই,
0: যারা কাজ করছেন তারা সবাই প্রায় পুরুষ, এবং সেই জায়গায় একটি মেয়ে এবং ওই বয়সী একটি মেয়ে, সে স্ট্রাগল করছে তার ফ্যামিলি নিয়ে এবং সে তার নিজের জায়গাটা তৈরি করছে, এটা খুব একটা সহজ ছিল না।
1: একটা ছোট্ট বিষয় বলি, আমরা সরোজ খানের যেরকম অ্যাপিয়ারেন্স দেখেছি, ভীষণ স্ট্রিক্ট একটা অ্যাপিয়ারেন্স দেখেছি, তার হ্যাঁ তো হ্যাঁ না তো না, ভীষণ স্ট্রং পার্সোনালিটি ছিল। এটা অনেকেই বলেছেন, অনেকেই স্বীকার করেছেন যে যেহেতু একটা মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রি, সেখানে নিজেকে কোথাও একটা সেই জায়গাটা নিজের জোরটাকে বজায় রাখার জন্য তার ভিতরের নারীত্ব কোথাও তাকে লুকিয়ে রাখতে হয়েছে, চেপে রাখতে হয়েছে, ওই রকম একটা অ্যাপিয়ারেন্স তাকে নিতে হয়েছে, এরকমটাও অনেকে মনে করেন। আমরা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি আবারও।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
3: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
4: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন, বিল কি তোর বাবা দেবে?
3: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: पता है दुनिया के कई विकसित देश ऐसे भी हैं जहां मुफ्त इलाज एक सपना है, और हमारे यहां वो आम नागरिक का अधिकार। आयुष्मान भारत से 60 करोड़ से अधिक लोगों को मिल रहा है 5 लाख तक का मुफ्त इलाज, और 19,000 जन औषधि केंद्रों पर 90% तक सस्ती दवाइयां।
6: किसी एक व्यक्ति की जमीन, घर, गहने या दूसरा कोई सामान बीमारी के खर्च में बिकने से बचा है, गिरवी रखने से बचा है, तो ये आयुष्मान भारत की बहुत बड़ी सफलता है।
5: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
7: शुरेला सफरे आज डायरेक्टर्स कट, डायरेक्टर्स कट।

0: রুনাই রানীর সঙ্গে একদম ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব, মানে তখন তাদের প্রায় 10 বছর বয়স, দুজনেই স্ট্রাগল করছেন, একজন অভিনয়ে একজন নাচে। এবং রুনাই রানী বলতেন, আমি তো ঠিক নাচের মানুষ নই, পরবর্তীতে আমি নাচ শিখেছি, কিন্তু ছোট থেকেই নির্মলা ছিল নাচের মানুষ। তার ওই এক্সপ্রেশন, তার মানে নাচের মুদ্রা, সেগুলো প্রথম থেকে কোথাও জানান দিত যে ও নিজের জন্য একটা জায়গা ঠিক করে নেবে। এবং বন্ধুত্বটা এমন লেভেলে ছিল, যখন ইন্ডাস্ট্রিতে অরুণা ইরানি বেশ একটু পরিচিতি পাচ্ছেন, তখন কোথাও যদি এরকম হতো যে কেউ একজন কোরিওগ্রাফার চাইছে, অরুণা ইরানি আগে গিয়ে তার বন্ধুর কথা বলতো। দক্ষিণের একটা ফিল্মেও উনি বলেছেন এরকম তার বন্ধুর কথা, কিন্তু সেখানে প্রডিউসার রাজি হননি যে না, একজন বাচ্চা মেয়ে এসে শেখাবে, থাক, দরকার নেই। পরবর্তীতে যখন সুভাষ ঘাইয়ের চেষ্টা করছেন ফিল্ম করবেন, এবং সুভাষ ঘাই যখন বলেছেন যে আমি একজন কোরিওগ্রাফার ভাবছি, কাকে নিই, অরুণা ইরানি কিন্তু বলেছেন যে সরোজ খানকে নিই, আমি ওকে ছোট থেকে চিনি, আমি জানি ও কী করতে পারে আর কী করতে পারে না। এবং সত্যি কথা বলতে অরুণা ইরানি সেই মানুষ যিনি সুভাষ ঘাইয়ের সঙ্গে সরোজ খানের এই একটা অসম্ভব সুন্দর বন্ডিং তৈরি করে দিয়েছিলেন।
1: সুভাষ ঘাইয়ের সঙ্গে অরুণা ইরানি যে আলাপটা করিয়ে দিলেন, এই যে লিগাসি বা এই ধরনের ঘটনা কিন্তু তিনি তার জীবনে ঘটিয়েছেন আরেকজনকে দিয়ে, তিনি মাধুরী দীক্ষিত। সেই গল্পে আমরা পরে আসব। তবে সুভাষ ঘাইয়ের একটি ছবি, যে ছবি ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল, রাম লক্ষণ, এই ছবির আমরা একটা গান শুনব। সেই গানে একটা মজার ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে রাম লক্ষণে একটি গান রয়েছে, মাধুরীর উপরেই ছবিটি মানে গানটি চিত্রায়িত হচ্ছে। গানটি হলো ও রামজি বড়া দুঃখ দে না তেরে লক্ষণে। এই গানটা শোনার আগেই একটা মাথার মধ্যে একটা কম্পোজিশন ভেবে নিয়ে গিয়েছিলেন সরোজ খান। যখন গানটি তৈরি হচ্ছে তখন সুভাষ ঘাই বললেন যে এটা কি করছেন সরোজজি, এরকম তো নয় গানটা। আসলে সরোজ খান ভেবেছিলেন একটা পেপি নাম্বার হবে বোধহয়, যখন একদম অন্য ধরনের একটা কোরিওগ্রাফি তিনি করেছিলেন।

এবং মাধুরী দীক্ষিত এবং সুভাষ ঘাই যখন তাকে বোঝালেন যে না এটা ঠিক পেপি নাম্বার নয়, এটা একটা স্যাড নাম্বার, তখন সঙ্গে সঙ্গে মানে মিনিট সাত আটেকের মধ্যে তিনি একেবারে কোরিওগ্রাফিটা চেঞ্জ করে দিলেন। এবং চেঞ্জ করে দেওয়ার পরে তিনি যে কোরিওগ্রাফিটা করলেন সেটা অনবদ্য একটা কোরিওগ্রাফি, এবং আমরা জানি যে মাধুরী দীক্ষিত তার হাতে গড়া আর্টিস্ট। মাধুরী দীক্ষিত সঙ্গে সঙ্গে তুলে নিলেন সেই স্টেপ, এবং তারপরে তো দুর্দান্ত একটা গান এবং নাচ তৈরি হলো।

0: মাধুরী, মাধুরী বা এমডি, এমডি বলে ডাকতেন সরোজ খান তাকে। এই মাধুরীর জীবনে সরোজ খান একটা চ্যাপ্টার বলা যেতে পারে, এবং সেটা মাধুরী দীক্ষিত চিরকাল স্বীকার করেছেন। এই মাধুরী দীক্ষিতের সঙ্গে প্রথম যখন আলাপ হয় সেটি রাজেশ খান্নার এক ছেলের গার্লফ্রেন্ড, এরকম একটি চরিত্রে অভিনয় করছিলেন মাধুরী, সেই ছবিতে প্রথম আলাপ। তারপরে মাধুরী তার কাছে নাচ শেখা শুরু করেন সুভাষ ঘাই একটি ছবির জন্য। ছবিটির নাম সরোজ খান বলছেন কর্মা। কর্মা ছবিতে একটি দৃশ্য যেখানে একটি মেয়ের নাচ দেখতে দেখতে শ্রীদেবী স্বপ্নে চলে যাবেন এবং স্বপ্নে নিজেকে দেখবেন নাচ করছেন, ওই কয়েক সেকেন্ডের একটা স্টেপ, সেইটার জন্য একটি মেয়ের প্রয়োজন ছিল। সরোজ খানকে যখন সুভাষ ঘাই বললেন তখন সুভাষ ঘাইয়ের কাছে নাম প্রস্তাব দিলেন মাধুরীর। সুভাষ ঘাইকে তিনি বললেন যে আমার সঙ্গে একটি মেয়ে আছে, সে মেয়েটি ভালো নাচ করে, সেই মেয়েটি আপনি দেখতে পারেন মেয়েটিকে। সেই মেয়েটির ওই দু তিন সেকেন্ডের নাচ দেখে সুভাষ ঘাই বললেন যে ছ মাসের জন্য ওকে একদম সব কিছু থেকে সরিয়ে রাখো, কারণ ওকে আমি লঞ্চ করব।
1: এবং যেন যখন কর্মার জন্য কথা বলছেন সুভাষ ঘাই, তখন বলছেন যে এরকম তোমাকে আসতে হবে, তো জিজ্ঞাসা করেছেন যে নায়িকাকে, যেমন ভাবে জিজ্ঞাসা করা,
0: সরোজ খান জিজ্ঞাসা করেছেন,
1: সরোজ খান জিজ্ঞাসা নায়িকাকে। এবার নায়িকার নাম শুনে সরোজ খানের হাত থেকে রিসিভারটা পড়ে গিয়েছে। তার কারণ হচ্ছে তার কিছুদিন আগেই সরোজ খানের কাছে হঠাৎ একটা ফোন আসে ক্যামেরাম্যান আকবরের, এবং তিনি ফোন করে বলেন আরে কি করছো, তাড়াতাড়ি যাও, একটা ফিল্ম এসছে হিম্মতওয়ালা, দেখে এসো, এবং কি ডান্স করছে দেখে এসো। সেটা উনি দেখতে গেছেন, এবং দেখতে গিয়ে তার মনে হয়েছে এমন একজনকে যদি পাই তাহলে তো উজাড় করে নিজেকে দেব, এবং এইরম সুন্দর দেখতে এরম এক্সপ্রেশন যদি আমার নাচ তার কাছে যায় তাহলে সেই নাচটা না জানি কীরকমভাবে ফুটে উঠবে।
0: ঠিক
1: এবার যখন জিজ্ঞাসা করেছেন সুভাষ ঘাইকে যে নায়িকাকে, তখন সুভাষ ঘাই বলেছেন শ্রীদেবী। এবার শ্রীদেবী নামটা শুনে হাত থেকে রিসিভারটা পড়ে গেছে, কারণ এই ফিল্মটা দেখে ফেরার সময় উনি মেয়েকে বলেছিলেন যে কে জানে আমার কি কোনোদিন ভাগ্য হবে, আমি এরকম নায়িকার সঙ্গে কাজ করতে পারবো। তার মেয়ে বলেছিলেন ছোটদের তো অনেক সময় মুখ দিয়ে দেখবে এমন অনেক কথা বেরিয়ে যায় যেগুলো পরে সত্যি হয়ে যায়, বলছে হতেই পারে, হয়তো কিছু দিনের মধ্যে না হয় কিছু বছরের মধ্যে, কিন্তু তুমি কাজ করবে দেখো। সত্যি সেই স্বপ্নটাও পূরণ হলো এই ফিল্মে,
0: সত্যি তাই। আর মাধুরী দীক্ষিত এমন একজন মানুষ, মানে সরোজ খান বলতেন যে আমি যদি ওকে বলি যে সবার সামনে তোমার বুকের আঁচল ফেলে দিতে হবে, ও সেটাও করে দেবে। মানে ও এতটাই ডিভোটি ছিলেন, মানে মাধুরী এতটাই ডিভোটি ছিলেন সরোজ খানের, মাস্টারজি যা বলবেন উনি সেটাই করে দিতে পারবেন। তো এক দো তিন যে গানে মাধুরী মাধুরী হলেন এবং সরোজ খান একটা বিরাট বড় নাম হয়ে গেলেন, এবং সেই গানের যে গল্প, সেই গানটা কি আমরা শুনে তারপর ফিরে এসে সেই গল্পটা শুনে নি?
1: হ্যাঁ, এক দো তিন শুনিয়ে দিয়েছো, তারপর যদি বলো যে গানটা শুনবো কি না,
0: বেশ।

0: আজকে ডিরেক্টর স্কাট ঝুমুরার প্রযুক্তি রয়েছে 100.1 FM গোল্ডে। আজকে আসলে আমরা প্রত্যেকবার ডিরেক্টর স্কাটে কোনো ছবির ডিরেক্টরকে নিয়েই কথা বলি, আজকে আমরা ভাবলাম একটু অন্যরকম কিছু করা যাক, ডান্স ডিরেক্টরকে নিয়ে কথা বলি। আর যেখানে ডান্স ডিরেক্টরের কথা আসছে, প্রথম নামটাই সরোজ খানজির চলে আসে এবং তার এত অসাধারণ সমস্ত কোরিওগ্রাফি সেগুলো তো আমাদের ভোলারই নয়। আর সেটার থেকেও বড় কথা হচ্ছে তার জীবনটা এরকম কালারফুল বলবো কি জানি,
1: সেই আসলে এত স্ট্রাগল করেছেন তারপরেও নিজের কাজের প্রতি সততা তার একদম 100%, এইটা একদম মাথায় রাখার মতো ব্যাপার। এমনকি জানো যখন উনি ওরকম অন্য ডান্সারদের সঙ্গে পিছনে শাড়িতে ডান্স করছেন, তখনও কিভাবে যে মেন ক্যারেক্টার তার থেকে চোখ তার দিকে মানে ওনার দিকে চলে যেত শুধুমাত্র তার এক্সপ্রেশনের জন্য, সেই নিয়ে একটা মানে গল্প শোনা যায়। সেটা হচ্ছে তাজমহল ফিল্মের শুটিং চলছে, এখানে একটা গানের সিকোয়েন্স, এবং সেখানে বলছেন ডিরেক্টর হঠাৎ করে বলছেন যে আচ্ছা ওই পিছনের শাড়ির যে মেয়েটা বসে আছে যার চুলটা একটু পাশ দিয়ে আসছে কানের পাশ দিয়ে, ওকে একটু সামনে আনলে হয় না? এই কথাটা যাকে বলছেন তিনি মেকআপ আর্টিস্ট পি জুকার, এবং উনি তখন দেখে খালি বলেছিলেন ডিরেক্টরের দিকে তাকিয়ে, হ্যাঁ আনলে তো হয় কিন্তু আপনার মেন ক্যারেক্টার হারিয়ে যাবে, এই মেয়ের যা এক্সপ্রেশন, এই মেয়ে যেভাবে নাচছে তাতে করে আপনার মেন ক্যারেক্টারের দিকে চোখ যাবে নাকি। মানে শুধুমাত্র নিজের যে স্টাইল, নিজের যে কলা, সেইটাকে এইভাবে বাঁচিয়ে রাখা এবং ভীষণ শ্রদ্ধার সঙ্গে, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। এই যে আমরা এক দু তিন শুনলাম, এটার জন্য মাধুরীর সঙ্গে প্রায় 30 দিন রিহার্সাল হয়েছে এবং তারপরে এই গান আমরা পেয়েছি, এবং এই গান থেকেই অ্যাওয়ার্ড দেওয়ারও ভাবনা এসেছে যে কোরিওগ্রাফার যিনি তারও একটা প্রাপ্য।
0: এর আগে উত্তর দক্ষিণ বলে একটি ছবি করেছিলেন, যে ছবিতে মাধুরী দীক্ষিতকে সঙ্গে কোরিওগ্রাফির কাজ করেছিলেন সরোজ খান, এবং মাধুরী দীক্ষিত সেখানে একদম ইন্ডিয়ান স্টাইলের নাচ তাকে শেখানো হয়েছিল, কারণ মাধুরী নিজে ছোটবেলা থেকে কত্থক শিখেছেন। এবার যখন তিনি হাতে এই গানটি পেলেন, তার মনে হলো যে না, এটা দিয়ে এমন কিছু একটা করতে হবে যেখানে মাধুরী একদম অন্য রকমভাবে দর্শকের কাছে এসে উপস্থিত হতে পারেন এবং
1: একদম মোহিনী হয়,
0: মোহিনী হয়, সত্যিই তাই। এবং যখন মাধুরীকে বললেন যে এমডি এই গানের জন্য কিন্তু প্রচুর রিহার্সাল করতে হবে, তোমাকে 100% দিতে হবে, মাধুরী বললেন কখন আসতে হবে বলুন। 17 দিন টানা নিজে রিহার্সাল করেছিলেন এবং সকাল 6টায় আসতেন, সন্ধে 7টায় বাড়ি যেতেন মাধুরী দীক্ষিত, এবং টানা রিহার্সাল চলতো। তারপরে বাকি 13 দিন সেখানে ব্যাক ডান্সারদের সঙ্গে যখন নাচ করছেন, সরোজ খান বলেছিলেন এমডি তোমার নাচটা তো তোলা হয়ে গেছে, তোমাকে আর আসতে হবে না, তুমি বাড়িতে প্র্যাকটিস করো তারপর শুটিংয়ে চলে যাও। মাধুরী দীক্ষিত বলেছিলেন না আমি সাইডে দাঁড়িয়ে নাচ করব তবু আসব। এই টানা 30 দিনের পরে যেটা রেজাল্ট সেটা আমরা সবাই জানি, মাধুরী দীক্ষিত মাধুরী দীক্ষিত হয়েছেন এই মোহিনী চরিত্রের জন্য বলা যায়
1: আসলে। কি জানেন, যারাই তার সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে তিনি এত সম্মান পেয়েছেন, এবং এটা তিনি যেমন দিতেও অভ্যস্ত ছিলেন পেতেও কিন্তু অভ্যস্ত ছিলেন, যার জন্য একবার সেটে রবীনা ট্যান্ডন তাকে নমস্কার না করেই রিহার্সাল করা শুরু করে দিয়েছিলেন, এবং উনি কিন্তু ভীষণ রেগে গিয়েছিলেন। উনি বলেছিলেন মাস্টারজিকে নমস্কার না করে কখনো কোনো রিহার্সাল বা কখনো কিছু শুরু হতে পারে না। বা যখন শাহরুখ কাজলের সঙ্গে কাজ করছেন, কাজল তো ভীষণ হাসেন, যে কোনো ব্যাপারে হেসে একদম গড়িয়ে পড়েন, তো উনি তখন বলতেন এরা ভীষণ দুষ্টু বাচ্চা, এরা কোনো কথা শোনে না, কিন্তু যে কাজটা করানো সেটা করিয়ে নিতেন। এবার যে গানটা শুনবো, সেই নাচটা যখন

তিনি করিয়েছেন, সেখানেও কিন্তু ঐশ্বরিয়া রায় নিজেকে একদম নিংড়ে দিয়েছিলেন। এবং যখন পুরোর টেকটা হয়ে গিয়েছিল তখন দেখা গিয়েছিল যে তার হাঁটু থেকে রক্ত বেরোচ্ছে, তিনি প্রায় অনেক জায়গায় ব্যথা পেয়েছেন কিন্তু কোনো রকম কোনো কিছু জানান দেননি, শুধুমাত্র নাচার আনন্দে এবং যা মাস্টারজি শিখিয়েছেন সেটাকেই তোলার জন্য তিনি ওইভাবেই নেচে গিয়েছিলেন।

0: এইরকম গরমে এইরকম একটা গান দিয়ে রিফ্রেশ করলাম কিনা বলুন।
1: আসলে রিফ্রেশ মানে সরোজ খান মানেই তাই। সরোজ খানের গান আপনারা যদি শোনেন ছবিতে দেখতে দেখতে বুঝতে পারবেন, মানে ইনফ্যাক্ট অনেক সময় হয় যদি সাউন্ড অফ থাকে তাও এক্সপ্রেশন দেখে বোঝা যাবে যে ঠিক কী ওয়ার্ডগুলো বলা হচ্ছে। এই যে লিরিক্স, লিরিক্সকে কী করে এক্সপ্রেশনের মধ্যে দিয়ে পুট করা যায় সেটা ভীষণ ভালো দেখিয়েছেন সরোজ খান। তার মতন করে কিন্তু আর কেউ দেখাননি, যদিও কখনো কখনো এরকম হয়েছে যে যেমন ধরুন তু শায়ের হ্যায় মা তেরি শায়েরি, ওই রকম একটা মুদ্রা, সেটা কিন্তু অনেকে মানে মাধুরী দীক্ষিত নিজেই বলেছিলেন যে তু শায়ের হ্যায়তে এরকম মুদ্রা কী করে আমি করবো আর কি কাজটা, তখন সরোজ খান বলেছিলেন যে এটাই দেখবে সুপার ডুপার হিট হবে। সত্যি তাই হয়েছিল। এইরকম বেশ কিছু জায়গা আছে কিন্তু তাও আমরা দেখেছি যে উনি ছন্দ এবং কথা এই দুটোকে এত ভালো বুঝতেন যে, এবং সেটার সঙ্গে এক্সপ্রেশন অবশ্যই।
0: মাধুরী আর মানে শ্রীদেবী দুজনেই একটা কাজ করতেন, সরোজ খানের সঙ্গে তো প্রচুর কাজ করেছেন তারা। এবং সরোজ খান একবার বলেছিলেন যে আমাদের একটা ডিল থাকুক, আমরা কোনো মুদ্রা সেটা রিপিট করব না। এবার তোলাতে গিয়ে কখনো কখনো যদি একটুও একরকম লাগতো দুজনে মিলেই চলে আসতেন, মাস্টারজি এটা তো ওই ফিল্মে ওই জায়গায় আপনি দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হতো। কিভাবে উনি লড়েওছে দেখুন, বেটা ফিল্মের জন্য ধক ধক করনে লাগা এই ফিল্মে যেভাবে উনি কোরিওগ্রাফিটা করেছিলেন, সেই সময় দাঁড়িয়ে এটা মানে সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছিল এবং সরোজ খানকে ডেকে পাঠানো হয়েছিল, বলা হয়েছিল যে এই এক্সপ্রেশন কিছু প্রথম দিকটা কেটে বাদ দিয়ে দিতে এবং অন্য কিছু দিতে। তো সেই সময় সরোজ খান গিয়ে খেয়াল করেন যে ওই বোর্ডে একজন আছেন, তিনি একজন মহিলা, এবং তিনি যে শাড়িটা পরে আছেন সেটা সিথ্রু শাড়ি আর তিনি হাই হিল পরে আছেন। তো উনি বলেছেন, ম্যাডাম জি একবার একটু উঠে দাঁড়িয়ে একটু হাঁটুন তো। তোমার যে কেন কী জন্য, বলছে একটু হাঁটুন না। তো উনি যখন হাঁটছেন, যেহেতু হাই হিল তো ওনার তো হাঁটাটাও ওরকম হয়ে গেছে, পিছন থেকে দেখলে মনে হচ্ছে যে একটু অন্য রকম হাঁটাটা। তো উনি তখন বলেছেন যে দেখুন আপনি এই যে হাঁটছেন, আপনি তো এমনিতে এরকম হাঁটেন না, কিন্তু হাই হিল পরেছেন বলে হাঁটছেন, এটা তো এমন নয় যে অন্য যাতে অ্যাট্রাক্টেড হয় আপনি সেই জন্য। তো এখানেও তাই, এটা কিন্তু একটা মেয়ে তার সঙ্গে যার বিয়ে হয়েছে সেই ছেলেটি সে ঠিক বোঝে না ভালোবাসাটা কী, কিন্তু এই মেয়েটা তাকে ভালোবাসাটা বোঝাতে চাইছে, তাহলে এর মধ্যে তো কোনো পাপ নেই, তাহলে এটা কেন চেঞ্জ করতে হবে। এবং এইখানে দাঁড়িয়ে কিন্তু আর ওটা চেঞ্জ করতে হয়নি।
1: ঠিক একই ঘটনা ঘটেছিল খলনায়ক ছবিতে, যেখানে চলি কে পিছে ক্যা হ্যায় এই গানটার জন্য তাকে অনেক কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু সরোজ খান তো সরোজ খান। আসলে এই যে নবরস দিয়ে যে আমাদের সমস্ত কিছু যে গড়ে উঠেছে, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের সঙ্গীত, সব কিছু গড়ে উঠেছে, তার মধ্যে তো কামনাও একটা রস, তো সবটা এটা কেন থাকবে না। আসলে সেন্সুয়ালিটি অ্যান্ড ভালগারিটি দুটো যে একেবারে আলাদা জিনিস, আলাদা মেরুর জিনিস, সেইটা উনি খুব সুন্দরভাবে ডিফাইন করে দিয়েছেন। এইখানেই সরোজ খান বোধহয় কোথাও জিতে যান।
0: ঠিক তাই, এবং নিজের ব্যক্তিগত শোককে কিভাবে সরিয়ে রেখে মেয়ে চলে যাওয়ার পরেও কিন্তু সেই শোকটাকে পাশে সরিয়ে রেখে তিনি চলে এসেছিলেন শুটিং ফ্লোরে এবং এসে সেখানে শেখাচ্ছেন নাচ, তৈরি করছেন তা সেদিনের যে ফিল্মের চলছিল শুটিং, কোথাও নিজের শোকটাকে পাশে সরিয়ে রেখে তিনি যখন কাজের মধ্যে ঢুকে যেতেন তখন তিনি ষোলো আনা সেই কাজের জন্যই, তিনি সত্যিই মাস্টারজি।
1: ঠিক তাই,
0: আজকে ডিরেক্টর্স কাটে তাকে আমরা শ্রদ্ধা জানালাম আমাদের মতো করে। তিনি ভীষণ ভালো থাকুন, এবং এই যে একটা কাজের জায়গা তিনি তৈরি করে রেখে দিয়ে গেছেন সেটার জন্য হ্যাটস অফ। উনি আলাদা করে মেয়েদের জন্য একটা খুব জোরদার ভূমি তৈরি করে দিয়ে গেছেন।
1: আর শেষে বোধ হয় এই গানটার মতোই করেই বলতে হয়, হাম পে ইয়ে কিসনে হরা রঙ ডালা, খুশি নে হমারি হামে মার ডালা।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। দেশের যুব মহিলা ও কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তার সরকার গত ১২ বছর ধরে নিরলসভাবে কাজ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ১৪০ কোটি নাগরিকের আশীর্বাদ ও দেশ সর্বাগ্রে এই মূল নীতিকে সামনে রেখে সরকার বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের জন্য কাজ করে চলেছে। এই প্রচেষ্টার ফলেই পরিকাঠামো ক্ষেত্র থেকে ডিজিটাল বিপ্লব এবং সব ক্ষেত্রেই ভারত সারা বিশ্বে এক অগ্রণী শক্তি হিসেবে উঠে এসেছে। বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবে, কিন্তু দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য।
1: ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিলো, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন নয়। ন্যাচারালি আমরা
0: বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সইজাল কাণ্ডে তদন্তে আজ সিআইডির একটি দল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকাতেই রয়েছে এই কার্যালয়টি। আজ কিছুক্ষণ আগে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিআইডির দল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িতে গেলেও প্রথমে বাধার মুখে পড়ে। দলের প্রাক্তন সাংসদ কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী জানান, মমতা এবং অভিষেক দুজনে কলকাতায় না থাকায় তিনি সিআইডিকে ঢুকতে দিতে পারেন না। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর অবশ্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছে সিআইডির দল। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়েও অপর একটি দল পৌঁছেছে, সেখানেও চলছে তল্লাশি। এদিকে সইকাণ্ডে গত ৩০ মে প্রথম অভিষেকের বাড়িতে যায় সিআইডি। পয়লা জুন তৃণমূল কংগ্রেস সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি ১৪ দিন সময় চান, তা না দিয়ে পয়লা জুন ফের একবার ৭ দিনের মধ্যে হাজির হওয়ার নোটিশ দিয়ে আসে সিআইডি। গতকাল তিনি হাজির হননি। আজ নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অভিষেক দিল্লিতে থাকে।

কারণ দেখিয়ে আবারও সময় চেয়েছেন বলে জানা যাচ্ছে। একাধিক দুর্নীতি, হিংসা, লুট ও তোলাবাজির অভিযোগে ধৃত দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আজ 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে আজ সকালে ডায়মন্ড হারবার আদালতে তাকে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজত চাওয়া হলেও বিচারক 5 দিনের হেফাজত মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে জাহাঙ্গীরকে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আলাদাভাবে আদালতের দ্বারস্থ হতে হবে বলে বিচারক জানিয়েছেন। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তি তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে আজ এনআইএর পক্ষ থেকে মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেওয়া হয়। হাইকোর্ট ঘটনার তদন্তের জন্য এনআইএকে দায়িত্বভার দিলেও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল। বর্তমানে রাজ্যে সরকার বদল হয়েছে, এই পরিস্থিতিতে সরকারের অবস্থান কি তা আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে জানাতে হবে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করেছেন। এদিকে এই উপলক্ষে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, প্রতিটি নতুন জীবনের সূচনা হয় মায়ের গর্ভে এবং গর্ভাবস্থার প্রতিটি পর্যায়ে তার নিরাপদ, স্বাস্থ্যকর এবং মর্যাদাপূর্ণ সেবা পাওয়ার অধিকার রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ জলশক্তি মন্ত্রকের একাধিক কর্মসূচি এবং প্রকল্প পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের জল সংরক্ষণ এবং জলের উৎস ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি জানান, আন্তঃরাজ্য নদীগুলির সংযুক্তিকরণ, নমামি গঙ্গের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প সহ একাধিক বিষয় তিনি খতিয়ে দেখেছেন। জল সংরক্ষণে জল সঞ্চয় ও জনভাগিদারি বাড়ানোর বিষয়েও তিনি গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তারা। উত্তরবঙ্গের মধ্যে দিয়ে রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 2-3 দিনের মধ্যেই আরও কিছু অংশে তা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। খবর শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: জানতে হো, বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নহি হ্যায় জিসসে জাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বনি হ্যায়। 3 করোড় সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বনি হ্যায় পরিবার অর দেশ কা আর্থিক আধার।
1: লখপতি দিদি বনানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিঢ়িও কো সশক্ত করনে কা এক মহা অভিযান হ্যায়।
2: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচনের সময় রাজনীতি হলেও দলমত নির্বিশেষে জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সইজাল কাণ্ডের তদন্তে কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অভিযান সিআইডির। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তি তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আসছে বিস্তারিত খবরে। বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে আজ দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় রাজনীতি হবেই, কিন্তু দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য।
1: ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিলো। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি।
0: উল্লেখ্য, আজকের বৈঠকে তিন জেলার আমন্ত্রিত 35 জন বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে দুজন তৃণমূল কংগ্রেস বিধায়ক যোগ দেন। তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া এবং ঘাটালের সাংসদ দেব বৈঠকে যোগ দেন। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে ঘাটালের সাংসদ দেব বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
2: আমি 2014 থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে, সেটা হচ্ছে এখানকার বন্যা, এন্ড সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই লড়াইটা আমার 2014 থেকে চলছিল। এবারে ম্যান্ডেটটা একদম অন্যরকম এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে, ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে এসেছি এবং উনি সবাই সামনেও বললেন কি, ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছিল আগে সরকার হাত ধরে।
0: দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। জগন্নাথ মন্দির নিয়ে কোনো আপত্তি না থাকলেও জগন্নাথ ধাম নাম ব্যবহারে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিল ওড়িশা সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির এই বার্তাই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। শ্রী অধিকারী জানান, সরকারি নথিতে প্রকল্পটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই অনুমোদিত ছিল, পরবর্তীকালে ধাম শব্দটি যুক্ত করা হয়। তাঁর বক্তব্য, সনাতন সংস্কৃতি ও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই শব্দটি প্রত্যাহার করা হবে।
1: পশ্চিম বাঙ্গাল কা পিছলে সরকার অনুমোদন দিয়া থা, উসমে থা শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর ধাম কা শব্দ ইনসার্ট কর দিয়া থা। মে আজ মুখ্যমন্ত্রী জি কো যে চিঠি ও স্বীকার কর রহা হুঁ, তুরন্ত উহাঁ সে ধাম শব্দ কো হাম লোগ নিকাল দেগা। উনকি অন্দর জো ভগবান হ্যায়, উনকা পূজা পাঠ, হামারি মন্দির কা জো রীতি নীতি, সনাতন কা সংস্কৃতি হ্যায়, উসকো মানতে হুয়ে হোগা।
0: দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসকন। ওই মন্দিরের প্রধান পুরোহিত এবং ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস বলেছেন, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে প্রতিফলিত করে। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সইজাল কাণ্ডে তদন্তে আজ সিআইডির একটি দল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকাতেই রয়েছে এই কার্যালয়টি। আজ বিকেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিআইডির দল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই বাড়িতে গেলেও প্রথমে বাধার মুখে পড়ে। দলের প্রাক্তন সাংসদ কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী জানান, মমতা এবং অভিষেক দুজনেই কলকাতায় না থাকায় তিনি সিআইডিকে ভেতরে ঢুকতে দিতে পারেন না। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর অবশ্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সিআইডির দল। ঘণ্টা দুয়েক তল্লাশির পর বেরিয়ে যান তারা। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে অপর একটি দল পৌঁছয়, সেখানেও চলছে তল্লাশি। এদিকে সইকাণ্ডে তদন্তে গত 30 মে প্রথম অভিষেকের বাড়িতে যায় সিআইডি। 1 জুন তৃণমূল কংগ্রেস সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি 14 দিন সময় চান, তা না দিয়ে 7 দিনের মধ্যে হাজির হওয়ার নোটিশ দিয়ে আসে।

0: সিআইডি। গতকালও তিনি হাজির হননি। আজ নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অভিষেক দিল্লিতে থাকার কারণ দেখিয়ে আবারও সময় চেয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে তার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডির অভিযান অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। কয়লা পাচার মামলা তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি রাজ্যের 4 আইপিএস আধিকারিককে দিল্লিতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। ইতিমধ্যেই 9 আধিকারিককে তলব করা হয়েছিল। এর আগে 5 জনকে নোটিশ পাঠানো হলেও এবার আইপিএস অফিসার সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও এবং তথাগত বসুকে নোটিশ পাঠানো হল। একাধিক দুর্নীতি, হিংসা, লুট ও তোলাবাজির অভিযোগে ধৃত দক্ষিণ চব্বিশ পরগনা ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে আজ 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে আজ সকালে তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজত চাওয়া হলেও বিচারক 5 দিনের হেফাজত মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে জাহাঙ্গীরকে অন্য কোথাও নিয়ে যাবার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে আলাদাভাবে আদালতে দ্বারস্থ হতে হবে বলে বিচারক জানিয়েছেন। এদিকে তোলাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে আজ 8 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গতরাতে নিউটাউনের এক অভিজাত আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলার সময় আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ চলতি বছরের মাধ্যমিকের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দিয়েছেন। লোকভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলায় 134 জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা জ্ঞাপনের পর তাঁদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন রাজ্যপাল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে অশান্তির তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে আজ এনআইএর পক্ষ থেকে মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেওয়া হয়। হাইকোর্ট ঘটনা তদন্তের জন্য এনআইএকে দায়িত্বভার দিলেও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল। বর্তমানে রাজ্যের সরকার বদল হয়েছে, এই পরিস্থিতিতে সরকারের অবস্থান কি তা আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে জানাতে হবে। ইউএপিএ ধারার অধীনে তদন্তের পদ্ধতিগত বিষয়ে তাদের বক্তব্য রাজ্য একই সঙ্গে জানাবে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে শিল্প বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গে চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় 3টি ভাগে শ্রমিকরা পরিষেবা পাবেন।
1: राज्यों को 3 तरह के जो है वो मेजर कार्यक्रम इम्प्लीमेंट करने हैं। एक चाय श्रमिक शिक्षा योजना, यानी जो चाय श्रमिकों के बच्चे हैं उनको गुणवत्ता युक्त शिक्षा जो है वो मिल सके इसकी सुविधा। एक कंपोनेंट में चाय श्रमिक स्वास्थ्य, इसके अंतर्गत उनको क्वालिटी और बेहतर हेल्थ सुविधा मिल सके। और तीसरा है प्रधानमंत्री चाय श्रमिक आश्रय।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয় বাংলায় জল জীবন মিশন, জল সঞ্চয় ও জন অংশগ্রহণ। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন। এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মী ও আধিকারিকদের নিয়ে যোগব্যায়াম প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। রাজ্য সচিবালয়ে 59 সংলগ্ন সভাঘর ছাড়াও পুরভবন, স্বাস্থ্যভবন, পরিবহন ভবন, জলসম্পদ ভবন, নগর উন্নয়ন দপ্তরের শিবিরের মাধ্যমে কর্মী আধিকারিক থেকে শুরু করে আমলারা আজ যোগ অনুশীলনে অংশ নেন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কুলতলি মিলন তীর্থ সোসাইটি আইডিবিআই ব্যাংকের উদ্যোগে সুন্দরবন প্রত্যন্ত এলাকার 45টি ক্লাস্টারের মহিলাদের হাতে পাটজাত পণ্য তৈরির মেশিন তুলে দেওয়া হয়। এলাকায় নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যেই এই উদ্যোগ। উত্তরবঙ্গের মধ্যে দিয়ে রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী 2-3 দিনের মধ্যে আরও কিছু অংশে তা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অনিশা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন।
2: আজ 9 তারিখ মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং আগামী 4-5 দিনে পশ্চিমবঙ্গের আরো কিছুটা অংশে অগ্রসর হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামী 5 দিনই রয়েছে, তার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ 9 তারিখে রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া সহযোগে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
0: বাংলার শিবানী আগরওয়াল ওয়ার্ল্ড কেটলবল চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করেছেন। মলদোভায় সদ্য সমাপ্ত এই প্রতিযোগিতায় শিবানী মাস্টার্স বিভাগে সোনা ও ওপেন বিভাগে রূপ্য পেয়েছেন। শেষ করার আগে

0: স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনের সময় রাজনীতি হলেও দলমত নির্বিশেষে জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। দীঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে আজ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8:10।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে,
1: 100.1 FM গোল্ড প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ঠিক রাত 8টা বেজে 1 মিনিট 40 সেকেন্ড, আর এই সময়টাই বলে দিচ্ছে সময়টা আপনাদের, আপনার কথার, আপনাদের কথায় আপনাদের লেখায় এই অনুষ্ঠান হয়ে ওঠে এত সমৃদ্ধ যে ওই যে বলছিলাম আমরা সবসময় যে কথা বারবার বলি, আমাদেরই ভাবতে হয় যে কোথায় গিয়ে পৌঁছচ্ছে একটা ভাবনা, এই মিলিত ভাবনা, একটা নির্দিষ্ট ভাবনাকে যে উচ্চাঙ্গে নিয়ে পৌঁছয় তা শুধুমাত্র আপনাদের জন্য সম্ভব হয়। আর সেই জন্যই আপনার কথার বিষয়ে আগেই জানিয়ে দিই। আপনার কথায় আজকের বিষয় অনিয়মেই আনন্দ। অনিয়মেই আনন্দ, এই নিয়েই বলবেন আপনারা। কার সঙ্গে কথা বলছেন স্টুডিওতে? আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের বন্ধু সুস্মিতা। আর আপনারা আছেন আমাদের চেনা নম্বরগুলো, টেলিফোনে কথা বলবেন 2248-8085 এ, এবং সেই সঙ্গে আপনারা আমাদের যে ফেসবুক পেজ, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9903052992, এই নাম্বারে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, আমাদের মেসেজও করতে পারেন 9903052992-তে। সেই সঙ্গে 2248-8085-এও কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। আর আবারও বলে নিই আপনার কথার আজকের বিষয় অনিয়মেই আনন্দ। সঙ্গে রয়েছেন লিসনার, কে বলছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? ফিডব্যাক আসছে, ভীষণ ভীষণ ভীষণ ভাবে ফিডব্যাক আসছে। বারবারই আমরা বলি রেডিও সেটের ভলিউমটা কিন্তু একদম কমিয়ে কথা বলবেন, তা না হলে কিন্তু কেউই কিছু শুনতে পাবেন না, সমস্যাটা সেখানে। চলে যাই তাহলে প্রথমেই আমাদের হোয়াটসঅ্যাপের এক বন্ধুর মেসেজে, কি লিখছেন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে। লিখছেন, একেবারে ছোট দুটি শব্দ, পরিধি তার ব্যাপক, আপনার কথায় আজ সো ইম্পর্টেন্ট টক। অনিয়মের আনন্দগুলো যে যার কাছে মজার পরিণতি উচ্চ থাকে, সাময়িক স্ফূর্তি দুর্বার, তবে অনিয়মের আনন্দ অনেকের কাছে নষ্টামি, প্রকৃত মনুষ্যত্ব বলে আইনত সব কিছু দামি, বিবেক চাই উন্নততর জীবন সংগ্রামের ক্ষণে, অনিয়ম আর বিশৃঙ্খলা যাক সুবিচারের প্রতিফলনে। আবার বলি বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে লিখছেন, টেলিফোনে মনে হয় রয়েছেন আমাদের লিসনার, দেখা যাক কে আছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
1: বলুন।
2: আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
1: বলুন শায়ন।
2: হ্যাঁ, অনিয়মই আনন্দ ঠিকই, কিন্তু একবারে যে মানে খুব সাপোর্ট করতে পারছি তাও নয়, তার নিয়মটা আছে বলেই অনিয়মের আনন্দ আছে। সারা সপ্তাহ ধরে নিয়ম না পালন করলে ওই একদিনের আনন্দ

0: পাওয়াটা কিন্তু হবে। নিয়মেরও দরকার আছে, অনিয়মেরও দরকার আছে। তাহলে শুরু অনিয়ম করলাম নিছক আনন্দ পাওয়ার জন্য, মুহূর্তে আনন্দ পাওয়ার জন্য, তাহলে কিন্তু হবে না। সবগুলোই দেখ, তাই না?
1: একদমই তাই। মানে সেখানেও একটা বাঁধন থাকা দরকার, তার সীমা থাকা দরকার, শৃঙ্খলা থাকা দরকার।
0: হ্যাঁ, শৃঙ্খলা না থাকলে, তাহলে বাঁধন না থাকলে আমরা কিভাবে, আমরা সমাজবদ্ধ জীব মানুষ, বাঁধন তো আমাদেরকে বেঁচে রাখতেই হবে, জানলে তো হবে না, তাই না?
1: একেবারেই তাই। অনেক ধন্যবাদ শায়ন। তবে একটা কথা কি হয়, সৃষ্টিশীল মানুষ কিন্তু সেই গণ্ডির মধ্যে বাধা পড়তে ভালোবাসেন না। কোনো নিয়মে খুব বাধা ধরার মধ্যে সৃষ্টি কোথাও যেন আটকে যায়। সেই যে সৃষ্টিশীলতার আনন্দ, যে অনিয়মের আনন্দ, প্রাণ খোলা যে আনন্দ, তার যে সততা, তার যে নিজস্বতা, তা কিন্তু অনেক ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে এতটাই বিকৃত হয়েছে যে অনিয়ম কথাটাই ভয়ের হয়ে দাঁড়িয়েছে। সেখানেই তো আপনারা বলবেন, আপনাদের মত প্রতিষ্ঠা করবেন, পক্ষে অথবা বিপক্ষে, অনিয়মের আনন্দ, অনিয়মেই আনন্দ। আপনি কি মনে করছেন তাই? যদি করেন অথবা না করেন, চলে আসুন যুক্তি দিয়ে আপনাদের কথায়। চলে যাই আমার পরের বন্ধুর মেসেজে। হোয়াটসঅ্যাপ করছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে। লিখছেন, নিয়মের বাঁধন ভেঙে একটু ছক ছাড়া হতেই লুকিয়ে থাকে আসল আনন্দ। প্রতিদিনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে ছোটোখাটো অনিয়ম আমাদের মনে নতুন উদ্যম ও সতেজতা ফিরিয়ে আনে। প্রতিদিন ঘড়ির কাঁটা মেনে চললে জীবনটা যন্ত্রের মতো হয়ে যায়। হঠাৎ একদিন নিয়মের বাইরে গিয়ে দেরি করে ঘুম থেকে ওঠা, ডায়েটের তোয়াক্কা না করে প্রিয় খাবার খাওয়া, এইসব ছোটোখাটো অনিয়মই জীবনের একঘেয়েমি দূর করে। কঠোর নিয়ম মানুষকে শৃঙ্খলিত করে, কিন্তু কিছুটা অনিয়ম বা পাগলামি আমাদের ভেতরকার শিশুটিকে বাঁচিয়ে রাখে। আর এই শিশু সুলভ আচরণই জীবনে নির্মল আনন্দের মূল উৎস। ভালো থাকবেন দিদি ভাই, অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন এবং এত সুন্দর করে আমাদেরকে লিখে জানাচ্ছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আরও আরও যারা এখনও লেখেননি, তারা কিন্তু চলে আসুন 9903050992 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের মেসেজও করতে পারেন। এছাড়াও খোলা রয়েছে 2248 8085 আপনাদের পরিচিত নম্বর। অনিয়মেই আনন্দ নিয়ে বলতে সঙ্গে রয়েছেন লিসনার। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: আমি শান্তিনিকেতন থানা অন্তর্গত রূপপুর গ্রাম থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম, বীরভূম জেলা থেকে।
1: বলুন বলুন।
2: দিদি ভাই দেখুন, অনিয়মের আনন্দটা কিরকম জানেন? যেমন ইয়ার্কির বাবার নাম লোকসান, সেরকম অনিয়মের আনন্দটা পাই। আর একটা কথা হচ্ছে, মানুষ যখন অনিয়ম করে কোনো আনন্দ উপভোগ করে, মনে হয় সেটার পরিণাম কিন্তু খুব খারাপ হয়। কিন্তু দেখুন একটা জিনিস, আইন তো আইনের পথেই হাঁটবে, আমরা সেটা কোনো সময় চিন্তা করি না। আমরা সব সময় চিন্তা করি আমাদের মধ্যে থাকে আত্মকেন্দ্রিকতা, আমাদের মধ্যে থাকে মানুষকে ক্রিটিসাইজ করা, মানুষকে আনএস্টিমেট করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা অনিয়মের আনন্দের মধ্যেই নিই। নমস্কার নেবেন, ভালো থাকবেন, এইটুকুই বললাম।
1: ধন্যবাদ বন্ধু। চলে যাই আবারও বন্ধুর লেখায়। আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। লিখছেন, অনিয়মেই আনন্দ, এই কথাটি আংশিক সত্য। জীবনের একঘেয়েমি কাটাতে বা ক্ষণিকের মুক্তির জন্য মাঝে মাঝে ছক ভাঙা কাজ বা অনিয়ম আনন্দ দেয়, তবে দীর্ঘমেয়াদে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা ছাড়া জীবনে প্রকৃত শান্তি, সুস্থতা ও সাফল্য পাওয়া অসম্ভব। নিয়ম মেনে কাজ সম্পন্ন করার পর যে আত্মতৃপ্তি ও স্থায়ী সাফল্য আসে, তার আনন্দ অনিয়মের ক্ষণিকের রোম্যাঞ্চের চেয়ে অনেক বেশি গভীর। পরিশেষে বলা যায়, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। জীবনকে সুন্দর ও অর্থবহ করতে হলে নিয়মের ছক বাঁধা জীবন যেমন প্রয়োজন, তেমনই একঘেয়েমি কাটাতে মাঝে মধ্যে অনিয়মের একটু স্বাদ হওয়া স্বাদও জরুরি। তবে জীবনের মূলমন্ত্র হওয়া উচিত ভারসাম্য। নিয়মের মাঝে অনিয়মের ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়াই হল আসল সার্থকতা। খুব ভালো থাকবেন আপনি সবসময়, অনেক ধন্যবাদ দিদি। সত্যিই তাই, ব্যালেন্সটা তো সবসময়, ভারসাম্য সবসময় জরুরি। আর এটাও ঠিক তো, এটা তো সবচেয়ে বড় কথা, অনিয়ম

0: কথাটা তো নিয়মের থেকেই আসা, কাজে নিয়ম না থাকলে অনিয়মের আনন্দ থাকবে কোথায়? 24 ঘন্টা 365 দিন যদি আমরা অনিয়মে থাকি তাহলে তার আনন্দ বুঝবো কী করে? খোলা আকাশ, মুক্ত আকাশকে বুঝবো কী করে? দেখি সঙ্গে রয়েছেন বন্ধু। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার, বলুন কে বলছেন?
1: বলছি নিয়ম মেনে চলাই ভালো, অনিয়মে চলে অনেক কিছু ঘটে যেতে পারে। হ্যাঁ, এইটুকু বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন,
0: ধন্যবাদ। অনিয়ম বড় ভয়েরও, যদি না তাকে সামলাতে পারা যায়, তাই তো? সঙ্গে রয়েছেন আরেকজন লিসেনার, দেখি কি বলেন তিনি। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ
2: সন্ধ্যা। কি অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
2: অনিয়মের আনন্দটা অনেকটা অপরিণাম দর্শিতার মতো হয়ে যায়। ছোটবেলায় মনে আছে বন্ধুদের সঙ্গে, বিশেষ করে কলেজ পড়ার সময়, মানে ক্লাস পালিয়ে অনেক সময় সিনেমা দেখতাম, ওই সপ্তপদী, টিপ ছেড়ে যাই, এই ধরনের সিনেমাগুলো দেখতে যেতাম। একটা অপরিণামদর্শী হয়ে গেছিল, কারণ পরবর্তীকালে এটার জন্য কলেজ থেকে সতর্ক করা হয়েছিল এবং অনেক গুরুত্বপূর্ণ ক্লাসে অনুপস্থিত থাকাতে সেই ক্লাসের পড়াগুলো ঠিক মতো জানতে পারিনি, পরীক্ষার ফলাফল খারাপ হয়েছিল। তখন আনন্দ হয়েছিল, সিনেমা দেখেছিলাম, কিন্তু ওটা অনিয়মের আনন্দ ছিল। আবার মনে আছে দুবার ফুটবল খেলতে খেলতে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করেছিলাম, নিয়ম বহির্ভূত ভাবে মাঠ থেকে বের করে দিয়েছিল রেফার। এই অনিয়মের আনন্দটা ঠিক প্রকৃত আনন্দ নয়, পরবর্তীকালে এটা দুঃখের স্মৃতি হয়ে রয়ে গেছে। আমি মনে করি অনিয়মেই আনন্দ নয়, অনিয়মে প্রকৃত অর্থে ডেকে আনে দুঃখ।
0: অনেক ধন্যবাদ বন্ধু, আপনার মতামত জানলাম। আজকে কিন্তু এখানেও ভীষণ ভারসাম্য রয়েছে বন্ধুদের মতামতে। একেবারেই একজন যদি নিয়মের পক্ষে বলেন তো আরেকজন মাঝে মধ্যে অনিয়ম করার পক্ষে বলছেন লেখার ক্ষেত্রেও তাই। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, লিখছেন, শুভ সন্ধ্যা দিদি, অনিয়মে আনন্দ, জীবনটা একটা নিয়মে চলে, শৃঙ্খলা তার একটা অঙ্গ, সমাজ এই শৃঙ্খলাবদ্ধ মানুষ তৈরি করে, এই বাধা ধরা জীবন নিশ্চয়ই এক এক সময় অসহ্য লাগে, তাই নিয়ম সব সময় অনিয়ম মাঝে মাঝে রোজ ভাতের মাঝে বিরিয়ানির মতো হয়ে যায়। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় বলেছেন বেশ মানে মজার উদাহরণ দিয়ে। 2-2-4-8-8-0-8-5 এও কথা বলবো আমাদের লিসনারের সঙ্গে। রয়েছেন, কে আছেন দেখি। নমস্কার, কে বলছেন?
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: হ্যালো দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলা বিজপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: বলুন বাবু।
3: হ্যাঁ বলছি দিদি ভাই, দেখুন আমরা অনিয়ম বললে ঠিক মানা যাবে না, কিন্তু অনিয়মটাও মাঝে মাঝে হয়ে যায়, সেটা কিভাবে জানেন তো? রবিবার এলেই কিছু খাওয়া অনিয়মে হয়ে যায়, এবং এমনি সপ্তাহে প্রত্যেক দিন নিয়ম করে খাওয়া হয়, কিন্তু রবিবার এলে কিন্তু অনিয়মে সবকিছু খেয়ে ফেলি আমরা, এবং সেটা মানে ভেদ মানে অজম শক্তিটা কম হয়। সেই জন্য দিদি ভাই, হ্যাঁ এইভাবে অনিয়ম না করে নিয়মে মেনে চলাই ভালো, এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: একদমই তাই, অনেক ধন্যবাদ। আসলে নিয়মের মধ্যে হঠাৎ করে অনিয়মটা সবাই সহ্য হয় না শরীরের ক্ষেত্রে বিশেষ করে, আর সেক্ষেত্রে বয়সও একটা ব্যাপার। চলে যাব আমাদের পরবর্তী বন্ধুর লেখায়। আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন কার্তিক মণ্ডল, দাউদপুর গ্রাম, থানা সন্দেশখালি, জেলা উত্তর 24 পরগনা থেকে লিখছেন, জীবনের প্রতিটি মুহূর্ত যদি কঠোর নিয়মে বাঁধা থাকে তবে তা একঘেয়ে হয়ে ওঠে। অনিয়ম মানুষের জীবনে নতুনত্ব ও বৈচিত্র্য নিয়ে আসে, কখনো হঠাৎ ভ্রমণ, কখনো পরিকল্পনাহীন আড্ডা মনকে প্রফুল্ল করে। অনিয়ম সৃজনশীল চিন্তারও জন্ম দেয়, তবে অতিরিক্ত অনিয়ম জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাই প্রয়োজনের সীমার মধ্যে অনিয়ম আনন্দের উৎস হয়ে ওঠে। নিয়ম ও অনিয়মের সুন্দর সমন্বয়ই জীবনের প্রকৃত সৌন্দর্য। খুব ভালো লিখছেন আমাদের বন্ধুরা, খুব সুন্দর করে বলছেন অনিয়মেই আনন্দ, এই হচ্ছে আমাদের আজকের আপনার কথার বিষয়। স্টুডিওতে আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুস্মিতা, আপনারা রয়েছেন আমার সঙ্গে 2-2-4-8-8-0-8-5 এবং 9-9-0-3-0-5-999-2 তে হোয়াটসঅ্যাপ এবং মেসেজে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: আপনার কথা 100.1 FM Gold, আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। আর আর চলে যাই আমাদের পরবর্তী বন্ধুর লেখায়, অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, লিখছেন, নিয়ম মেনে রোজ সকালটায় উঠি, রোজ সকাল 6টায় উঠি, অফিস রান্না সংসার, কিন্তু আনন্দটা আসে যেদিন ঘড়ি না দেখে দুপুর 12টায় ঘুম ভাঙে, যেদিন হঠাৎ করে ছাদে উঠে বৃষ্টিতে ভিজি, যেদিন রাত 11টায় বরকে বলি চলে ফুচকা খেয়ে আসি। আমার মা বলতেন জীবনটা রুটিনের খাঁচা নয়, এই বয়সে এসে বুঝি মা ঠিকই বলতেন, নিয়ম জীবন চালায় কিন্তু অনিয়ম জীবন বাঁচায়। রাত 2টায় সবাই ঘুমিয়ে পড়লে আমি চুপি চুপি আদা চা বানিয়ে বারান্দায় বসি, ওই 20 মিনিট শুধু আমার আর তারাদের। রবিবার দুপুরে 2 ঘন্টা ফোনটা সুইচ অফ করে দিই, তখন শুধু আমি আর কিশোর কুমার। ডায়েট ভেঙে একটা রসগোল্লা, ঘুমের সময় সিনেমা, কাজ ফেলে গল্পের বই, এই অনিয়মগুলোই তো অক্সিজেন, না হলে বাঁচাটা শুধু নিঃশ্বাস নেওয়া হয়ে যেত। তাই আমি অনিয়মের পক্ষে, কারণ নিয়মে বাঁধা থাকলে প্রাণটা খোলা আকাশ পায় না। ভারী সুন্দর লিখেছেন, আবেগ এখানে অনেক বেশি কাজ করছে, তাই হয় অনিয়মের, যারা অনিয়মকে খুব পছন্দ করেন সেখানে কোথাও তো একটা আবেগ কাজ করে। আমাদের সঙ্গে রয়েছেন লিসনার, কে আছেন দেখি, নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
1: বলুন সাধন বাবু।
2: রবীন্দ্রনাথ সেই কবে তাসের দেশ লিখেছিলেন চলো নিয়ম মতে,
1: একেবারে
2: সেই তাসের দেশেই তিনি লিখেছিলেন যে সবসময় নিয়ম মানার অত দরকার নেই, নিয়ম ভেঙে ভেঙে দেওয়া দিতেও হয় কখনো সখনো। তো ভারী সুন্দর বিষয় আর আলোচনা, তাই ফোন একটু করলাম। আমি মাঝে মাঝে তোর আমি শুনি, ফোন তো করার চেষ্টা করি না, কমই করি, খুব ভালো লাগলো আমার গুরুদেবের সেইটাই মনে পড়ে গেল, নিয়ম তো থাকবেই, তবে আমরা বিশৃঙ্খল ভাবে বেশি দিন চলতে পারবো না, চলা উচিত নয়,
1: উচিত নয়, একদম একদম, সব ভেঙে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে,
2: সব ভেঙে যাবে, একদম একদম। ডিসিপ্লিন তো চাই আমাদের রাজ্যের দেশের, এটা সবচেয়ে বড় অভাব কি না, সেটা হচ্ছে শৃঙ্খলা,
1: ডিসিপ্লিন। আসলে ওই আর কি, সেই রবি ঠাকুরের ভাষাতেই, মানে তার লেখাতেই আমাদের পৌঁছতে হয়, তার ভাবনাতেই আমাদের পৌঁছতে হয়। খুব ভালো লাগলো আপনি এটা আরো একবার মনে করিয়ে দিলেন আমাদের সকলকে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। চলে যাই পরের বন্ধুর লেখায়, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি আমাদের থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, লিখছেন, সত্যি আজকাল অনেককেই দেখা যায় যারা অনিয়মে আনন্দ পায়, এদের আনন্দে আমার আনন্দ হয় না, এরা ঘুমানোর সময় জেগে থাকে, আবার জাগার সময় ঘুমায়, এরা ঘরোয়া পুষ্টিকর খাবার ফেলে ফাস্টফুডের প্রেমে মজে থাকে, এরা বিধিনিষেধ লঙ্ঘন করে ভীষণ আনন্দ পায়, শ্রোতাদের শ্রবণ সুখের কথা ভুলে এরা শব্দ দানবের তাণ্ডব চালায় এবং আনন্দ উপভোগ করে, তবে নিয়মে বাঁধা জীবনে এসব অনিয়ম মানায় না, একেবারেই সত্যি, একেবারেই সত্যি। আসলে ওই ছোট্ট অনিয়ম শব্দটার সঙ্গে যে মুহূর্তে একটা কি বলবো বিশৃঙ্খলা এসে যায়, শৃঙ্খলার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখনই সেটা কিন্তু আর তেতো লাগে আমাদের। চলে যাই আমাদের কোনো, আমাদের বন্ধু রয়েছে, আমাদের সঙ্গে কোন লিসনার রয়েছেন দেখি, নমস্কার।
3: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: আমি শঙ্কর বাগ বলছি, মশার ঠুগলি থেকে।
1: বলুন বলুন।
3: হ্যাঁ দেখুন, অনিয়মে অবশ্যই আনন্দ আছে, কিন্তু আমাদের যখন বাড়ির যখন পুজো হয়, পুজোর সময় কিছু নিয়ম কানুন অবশ্যই মানতে হয়, কারণ অনিয়মে যখন আনন্দ আছে কিন্তু পুজোর সময় নিয়ম কানুনটা না মানলে অনেক সময় পুজোর ক্ষেত্রে ব্যাঘাত ঘটে, তাই জন্য নিয়ম কিছুটা মানাও ভালো। নমস্কার।
1: একদম, কিছুটা কেন, অনেকটাই মানা ভালো। চলে যাব পরবর্তী আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে, লিখছেন কিশোর বালি হাওড়া থেকে, বলছেন, মাঝে মধ্যে একটু অনিয়ম করলে অসুবিধা কোথায়, সারা জীবনই তো নিয়মের মধ্যেই চলছে, এই ছোটবেলা থেকে ঘুম থেকে উঠতে হবে, স্কুলে যেতে হবে, বিকেলে পড়তে যেতে হবে, আঁকা ক্লাসে যেতে হবে, সাঁতারে যেতে হবে, কত নিয়ম, আমি এত নিয়ম মানতাম না যখন

0: একটু বড় হলাম, কোচিংয়ের ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা চলে যেতাম। বালি জেটিঘাটে বন্ধুদের নিয়ে আড্ডা মারতাম, বাড়িতে বাধ্য করতে গেছে, কিন্তু এই অনিয়মগুলো করতাম, এতে মন ভালো থাকতো। এখনকার বাচ্চাদের নিয়ম আরও বেড়েছে, এটা মিলিটারি শাসন নাকি একদম নিয়ম মাফিক কাজ সব করতে হবে? আমি নিজে ব্যবসা করি, মাঝে মধ্যে দোকান খুলি না, বাড়িতেই থাকি বা কোনো বন্ধুর বাড়ি যাই, হয়তো দুদিনের জন্য তারাপীঠ চলে গেলাম, হয়তো দীঘা চলে গেলাম বন্ধুদের নিয়ে, যেখানে কোনো পিছুটান থাকবে না, শুধু মজা আর মজা। এই রকম অনিয়ম করলে অসুবিধা নেই, মজা আছে। বাড়ির লোক যখন জানতে পারে একটু ঝগড়া করে, এর মধ্যে মজা আছে, ওদেরকে নিয়ে আবার পরে বেরোতে হয়, যেখানে সেখানে নিয়মে চলতে হয়। এইভাবে জীবনটা নিয়ম অনিয়ম নিয়ে কাটছে। বাহ, বেশ ভালোই ব্যালেন্স করে চলছেন আমাদের বন্ধু। টু 4 8 8 0 8 4 এ রয়েছেন লিসনার, কি বলছেন? নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, সুস্মিতা দি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: মনিরুদ্দিন লস্কর বলছি, দক্ষিণ সাঁকড়ে লাহোর থেকে।
0: বলুন বলুন।
1: নিয়মের আনন্দ ক্ষণস্থায়ী, আর নিয়মের আনন্দ দীর্ঘস্থায়ী এবং ভালো, তাই আমাদের ভালো জিনিসটাই কাম্য। নমস্কার,
0: একদম। অনেক ধন্যবাদ বন্ধু। চলে যাব আবার পরের হোয়াটসঅ্যাপ মেসেজে। বন্ধুরা আমাদের কিন্তু 9903052992 হোয়াটসঅ্যাপ করুন। নিয়ম অনিয়মেই আনন্দেই হচ্ছে আজকের আপনার কথার বিষয়, মেসেজও করতে পারেন এই নাম্বারে। আর 2 2 4 8 8 0 8 5 তো আপনাদের জন্য খোলাই রয়েছে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত দৈনন্দিন একই কর্মব্যস্ততা, একই খাওয়া দাওয়া, সব কিছুই গতানুগতিক রুটিন মাফিক জীবনে আমরা অভ্যস্ত। সেই থোর বড়ি খাড়া, খাড়া ভরি তোর। অবশ্যই জীবনে শৃঙ্খলা থাকা উচিত, কিন্তু মাঝে মাঝে এই নিয়মের মধ্যে থেকে একঘেয়েমি কাটানোর জন্য অনিয়ম করা ভালো। তা না হলে মনের মধ্যে মানসিক চাপের সৃষ্টি হতে পারে, আর এই অনিয়মই একঘেয়ে রুটিন ভেঙে জীবনে নতুনত্ব নিয়ে আসে, আর এই পরিবর্তনের ফলে মনটা খুব ফ্রেশ হয়ে যায়। একদম এই ব্যাপারটা তাই আর কি, মানে একটু রিফ্রেশমেন্ট বলা যেতে পারে। আমাদের সঙ্গে 2 2 4 8 8 0 8 5 কিন্তু আমাদের বন্ধুরা থাকছেন, রয়েছেন কেউ টেলিফোন নাম্বারে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
0: নমস্কার, বলুন বলুন।
2: আপনাকে সত্যি খুব বিষয়টা সত্যি ভালো লাগছে, আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আপনাদের এই টপিকটা আমাদের সত্যি শোনার জন্য, যেন আমাদের কি যেন একটা মনে অস্বস্তি থেকে যায়, কখন কথাগুলো শুনবার, কখন ফোনে কথা বলবো।
0: অনেক ধন্যবাদ, আসলে আমাদের মনেরই বিষয় তো। বলুন বলুন।
2: হ্যাঁ বলছি, অনিয়মে কিন্তু সত্যি আনন্দ আছে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, ও আনন্দ হবে কি নিরানন্দ হবে, কার আমার আনন্দ হবে কি অপরের নিরানন্দ হবে, সব ব্যাপার দেখার দরকার নেই। আমি কিন্তু অনিয়মটা বেশিরভাগই মেনে চলি। কেমন ধরুন, আমি রাস্তায় যাচ্ছি, আমি আলোটা জ্বেলে যাচ্ছি, অপরের যে চোখে লাগছে সেই আলোটা, যে আমি সেই আলোটা আমার গাড়ির মতন আমি কন্ট্রোল করে যাই, এটা কিন্তু আমরা করি না, অনিয়মকে বাইরে চলে যাই। আবার অনেক ক্ষেত্রে দেখবেন ট্রাফিক নিয়ম আমরা মেনে চলি না, যেমন করে হোক আমার যাবার দরকার, আমার যে বিপদ হবে, আমি যে নিয়ম অতিক্রম করে চলে যাচ্ছি, এটা কিন্তু আমরা ভ্রুক্ষেপ করি না। কিন্তু বাবা আমাকে যে বলি, কিরে বাবা হয়তো বললো, মা বললো, কিরে এত তাড়াতাড়ি চলেলি, আমি এসছি একটু আস্তে আস্তে এসেছিলাম, কিন্তু আমি যে অনিয়ম ত্যাগ করে এসেছি সেটা কিন্তু আমরা বলি না। আবার অনেক ক্ষেত্রে দেখবেন আমরা খেতে বসেছি, ঠিক আছে আমার বন্ধু বান্ধব সাথে সঙ্গে আছে, সেখানে দেখবেন আরে খা না কিছু হবে না, কিন্তু আমি বুঝি যে আমার শারীরিক দিক দিয়ে আমার কতটা আমার খাওয়ার প্রয়োজন, কিন্তু আমরা সেটা করি না, পেটে পুরে দিলুম, তারপর পরে আমার কি হবে না হবে, আমি নিয়ম অতিক্রম করে খাচ্ছি, আমার কি হবে না হবে, আমরা কিন্তু সেটাই জানি। কিন্তু আমরা সেটাই বলতে চাইছি যে অনিয়ম করলে সত্যি কিন্তু আমরা কিন্তু আনন্দ পাই, কিন্তু পরে কিন্তু নিরানন্দের কারণ হয়ে ওঠে।
0: নমস্কার, তাই অনেক ধন্যবাদ বন্ধু। চলে যাই আবার একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। লিখছেন পরমা মিত্র, ভবানীপুর কলকাতা থেকে। জীবনে যদি শুধু নিয়মের খাতায় বাঁধা থাকতো, জীবন যদি শুধু নিয়মের খাতায় বাঁধা থাকতো, তবে তার অনেক রঙই হয়তো হারিয়ে যেত। প্রতিদিনের নির্দিষ্ট রুটিন আমাদের শৃঙ্খলা শেখায়, কিন্তু মাঝে মাঝে সেই নিয়মের গণ্ডি পেরিয়েই খুঁজে পাওয়া যায় অন্যরকম আনন্দ। হঠাৎ কোনো বিকেলে উদ্দেশ্যহীন হাঁটতে বেরিয়ে পড়া, অকারণে প্রিয় বন্ধুকে ফোন করা, কিংবা নির্ধারিত পথ ছেড়ে নতুন রাস্তা বেছে নেওয়া, এই ছোট ছোট অনিয়মই জীবনে এনে দেয় সতেজতার ছোঁয়া। অনিয়ম মানেই দায়িত্বহীনতা নয়, বরং কখনো কখনো তা একঘেয়েমির বিরুদ্ধে ছোট্ট বিদ্রোহ। নিয়ম আমাদের বাঁচতে শেখায়, আর অনিয়ম আমাদের বাঁচার স্বাদ মনে করিয়ে দেয়। তাই জীবনের সব হিসাব মেলানোর চেয়ে মাঝে মাঝে কিছু হিসাব না মেলাতেও আনন্দ আছে। অনিয়মের মধ্যেই লুকিয়ে থাকে অপ্রত্যাশিত সুখের দরজা। ভারী সুন্দর লিখেছেন, প্রত্যেক বন্ধুই

এত সুন্দর করে লিখছেন, জানাচ্ছেন যে সত্যি আমি বারবারই বলি না যে আপনার কথা অনুষ্ঠান, শুধুমাত্র আপনাদের কথায় কি পরিমাণ সমৃদ্ধ হয়ে ওঠে তার জন্য আমরা কৃতজ্ঞ থাকি। একটা গান শুনি, তারপর আসছি আবারও আপনাদের সঙ্গে কথায়। আপনারা আছেন 100.1 FM গোল্ডে, আপনার কথায় স্টুডিওতে আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু সুস্মিতা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold-এ, আপনার কথা 100.1 FM Gold-এ.
1: আপনার কথা, আপনাদের কথায় আপনাদের লেখায় সমৃদ্ধ হচ্ছে, আর আপনারা আসছেন 2 4 8 8 0 8 5 আমাদের টেলিফোন নাম্বারে এবং 9903 05 999 2 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, শুধু নয় আমাদেরকে অনেক মেসেজও করছেন। বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি লিখেছেন, মানে পড়তে হয়তো একটু আটকাতে পারে, কারণ ওই যে বারবার বলি আমরা মেসেজ করার ক্ষেত্রে ইংরেজি ওয়ার্ডে ইংরেজি বাংলাটা লেখাটা খুব গুলিয়ে যায়। আনন্দ এই অনাবিল ঢেউ হৃদয়ে বয়ে চলে, আকাশ বাতাস তোলপাড় করে কত কথা বলে, অনিয়মের আনন্দ ফোটায় কত রঙিন ফুল, তবে তুমি মনে রেখো করো না অন্যায় কোনো ভুল, তোমার আনন্দে তুমি কারুর ক্ষতি এনো না যেন, সামাজিক এই নিয়ম একটু তুমি মেনো, আবেশ মাখা আনন্দে এই হৃদয়ে বাঁশি বাজে, এই আনন্দ আগলে রাখো তুমি বুকের মাঝে, নিয়মের ঘর ছেড়ে শিশুরা মাঠে দাও পারি, এই পৃথিবী আপন জানি সবুজের ঘর বাড়ি। ভারি সুন্দর, একেবারেই ছন্দে ছন্দে লিখেছেন। আপাতত চলে যাব আবার আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে, তবে না, সঙ্গে রয়েছেন টেলিফোনে কেউ, দেখি কি বলছেন তিনি। নমস্কার, কি বলছেন?
2: নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিষ ঘোষ কথা বলছি। শুভ সন্ধ্যা দিদি, আজকের বিষয়টা অত্যন্ত সুন্দর,
1: ধন্যবাদ।
2: সব বিতর্কের বাইরে গিয়ে একটা কথা বলা যেতে পারে, নিয়ম ভাঙার আনন্দ তো নিশ্চয়ই আছে। আমরা যখন ছোট ছিলাম তখন একটি আবাসিক স্কুলে আমি পড়াশোনা করতাম, যখন ছুটি পড়তো তখন মনে হতো যে সমস্ত শৃঙ্খলতাকে ভেঙে বেশ একটা নতুন জগৎ, বাড়ির সবাই আমাকে বেশ একটু অন্য চোখে দেখবে, এতদিন পরে বাইরে থেকে এলি। কিন্তু সেই নিয়ম ভাঙতে গিয়ে অনেক সময় আমরা অনেক বিপদ ঘটিয়ে ফেলতাম। একবার মনে আছে যখন কালী পুজোর সময় ফুলঝুড়ি কিনে দিয়েছিল বাড়ির লোক, বলেছিল দিনের বেলা নয়, ওই রাতের বেলা এটাকে করবে, জ্বালাবে। দিনের বেলা জ্বালাতে গিয়ে এক আমার এক কাকিমার কাপড় পুরো জ্বালিয়ে দিয়েছিলাম, সেই সেটা তখন আমার জীবনে খুব খারাপ লেগেছিল আমার কাছে, যে আমি তো এটা চাইনি কিন্তু এটা হলো। প্লাস আমার হাতেও ফোসকা পড়েছিল, আমি দুদিন স্কুলে আসতে পারিনি, কদিন যেতে পারিনি। কিন্তু এই নিয়ম ভাঙার আনন্দটা সত্যি আনন্দ তখনই থাকে যখন অন্যের নিরানন্দের কারণ না হয় বা নিজের কোনো বিপদের কারণ না হয়। এমন পরিস্থিতি আমরা তৈরি করব না যেখানে আমার নিজের অনেক ক্ষতি হতে পারে বা অন্যের ক্ষতি হতে পারে। আমরা শব্দ দূষণ করি, আমরা ডিজে বাজাই, পয়লা ফার্স্ট জানুয়ারি বলুন বা অন্যান্য 26শে জানুয়ারি বা অন্যান্য যেসব অকেশন গুলোতে, হ্যাঁ, দুর্গাপুজোর সময় একটা নিয়ম ভাঙতে হয়, সেটা ভালো লাগে। সেই নিয়ম ভাঙার আনন্দটা কিন্তু অনাবিল আনন্দ, তার কাছে আর অন্য কিছু হতে পারে না। কিন্তু আবার পুজো ফুরিয়ে গেল, আমরা যে যার আবার নিয়ম কারণের মধ্যে বাধা পড়ে গেলাম। নমস্কার দিদি, এইটুকু বলুন।
1: অনেক ধন্যবাদ। চলে যাব পরবর্তী বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজে। এস এন মণ্ডলব্যাপী কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন, জীবনে চলার পথে আমরা নিয়মের গণ্ডির মধ্যে আবদ্ধ, খেলাধুলো থেকে পড়াশুনো, দৈনন্দিন জীবন বা লাইফস্টাইল, সব কিছুতেই নিয়ম মেনে চলতে হয়। ঠিক যেমন অসুস্থ হলে নিয়ম মেনে সঠিক সময়ে চিকিৎসা এবং ঔষধ সেবন করতে হয়, তেমনই আবার কিছু ক্ষেত্রে নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে হয়, তা না হলে সুস্থ হতে সময় লাগে, নয়তো বা বদহজম হয়। তাছাড়া অনিয়মের কারণে স্বচ্ছতা ও সুশৃঙ্খল জীবনযাপন এবং কর্মক্ষেত্রে প্রভাব ফেলে। অনিয়ম মানে তো দুরন্ত পানা বা দুর্নীতির দায় চাপে গায়। সুতরাং আমার মতে নিয়ম ভেঙে অনিয়মে আনন্দ নয়, বরং নিরানন্দ বা দুঃখ আসে জীবনে। একেবারেই একেবারে কঠিন, খুব স্ট্রিক্ট বন্ধু তিনি কিন্তু বলছেনই, একদম না, একদম না। আচ্ছা দেখি, আমাদের 2 2 4 8 8 0 8 5 কিন্তু আমাদের টেলিফোনে আছেন যারা আমাদের লিসেনাররা, তারা কে কী বলছেন শুনবো। তবে হ্যাঁ, এখনও খুব ধন্যবাদ বন্ধুরা যে আপনারা আমাকে এখনো অবধি ক্রমাগত মেসেজ পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করছেন, দেখিনি বন্ধু।

0: টেলিফোনে কে আছেন? নমস্কার। একজন বন্ধু এলেন এবং সঙ্গে সঙ্গেই লাইনটা হারিয়ে ফেললাম আমরা। যাই হোক, চলে যাই পরবর্তী। যিনি লিখছেন, স্বাগত পাল, মামুদপুর আমতলা থেকে হোয়াটসঅ্যাপ করছেন। লিখছেন, জীবন সাধারণত নানা নিয়ম, দায়িত্ব ও অভ্যাসের গণ্ডিতে আবদ্ধ থাকে, কিন্তু কখনো কখনো সেই পরিচিত ছকের বাইরে বেরিয়ে এসে কিছু ভিন্ন কাজ করার মধ্যে এক বিশেষ আনন্দ অনুভূত হয়, যাকে বলা যায় অনিয়মের আনন্দ। প্রতিদিনের নির্দিষ্ট রুটিন ভেঙে হঠাৎ ভোরবেলা সূর্যোদয় দেখতে যাওয়া, বন্ধুদের সঙ্গে আকস্মিক ভ্রমণে বেরিয়ে পড়া, কিংবা ব্যস্ততার মাঝে নিজের পছন্দের কোনো কাজে সময় দেওয়া, এইসব মুহূর্ত জীবনে নতুনত্ব সতেজতা এনে দেয়। এই অনিয়ম আমাদের একঘেয়েমি দূর করে মনকে প্রফুল্ল করে তোলে। তবে অনিয়মের আনন্দ বলতে শৃঙ্খলাহীনতা বোঝায় না, বরং এটি এমন এক সাময়িক ব্যতিক্রম যা জীবনের স্বাভাবিক গতিকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তোলে। নিয়মের কঠোর বন্ধন থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেয়ে মানুষ নতুন উদ্যমে জীবনকে দেখতে শেখে। তাই বলা যায়, পরিমিত ও ইতিবাচক অনিয়ম মানুষের জীবনে আনন্দ, সৃজনশীলতা এবং মানসিক প্রশান্তির এক অনন্য উৎস। ভারী সুন্দর লিখেছেন বন্ধু। সঙ্গে কে আছেন? বারবার এটাই হচ্ছে, টেলিফোনে কোনো বন্ধু আসছেন এবং যেই তাকে আমি অনলাইনে নিচ্ছি, ফোনটা কিন্তু কোনোভাবে বিচ্ছিন্ন হচ্ছে তার সঙ্গে। চলে যাব গোপালমান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে, লিখছেন যিনি, তার কথায় গোপালমান্না লিখছেন, অনিয়মী আনন্দে এটি কোনো মতেই যুক্তিযুক্ত নয়, কারণ কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি নির্দিষ্ট নিয়মগুলি না মানা হয় তাহলে পরক্ষণে বিপদে পড়তে বাধ্য হবে। যেমন আজই আমার ছোট ছেলে রেলের একটা পরীক্ষার মেসেজ এসেছে, তাতে লেখা আছে 11:15 কাগজপত্র পরীক্ষা হবে আর 12:00 মধ্যে গেট বন্ধ হবে এবং 12:45 থেকে পরীক্ষা শুরু হয়। এই নিয়ম না মানলে পরীক্ষার্থী বিপদে পড়বে। মানে উনি খুব টিপিক্যাল নিয়মের কথা বলছেন, অফিসিয়াল নিয়মের কথা বলছেন, ব্যাপারটা ঠিকই। অনিয়মে আবার অভ্যস্ত হয়ে গেলে সবেতেই অনিয়ম করতে থাকলে ভারী মুশকিল। কে আছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই,
0: বলুন।
1: আমি শ্যাওড়াপুরি থেকে অশোক দত্ত
0: বলছি। বলুন অশোক বাবু।
1: আমার ছোট বয়সে নিয়মে থাকতে আমরা দুই বন্ধু মিলে মানে সিনেমায় যেতাম, তা খুব আনন্দ হতো। মাঝে মাঝেই যেতাম, একদিন বাড়িতে সব জেনে গেছে, কেউ দেখেছে, অন্য লোক এসে বলে দিয়েছে। এ সে যে বাড়িতে তখন বলতো যে বায়োস্কোপ দেখতে গেছিস, হিন্দি আয়ালে না, ওই যে নিয়মে থাকতে থাকতে মানে অনিয়ম হয়ে গেল, মানে খুব বকুনি টকুনি খেলাম, তারপরে নিয়মেই চলতে থাকলাম। নমস্কার,
0: অনেক ধন্যবাদ বন্ধু। চলে যাই পরবর্তী হোয়াটসঅ্যাপে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, শৃঙ্খলাহীন জীবনে আনন্দ খানিক হয়, সেইখানে থাকে আবার অনেকটাই ভয়। ওষুধ খাবার অনিয়মে রোগ বেড়ে যায়, অধিক খেয়ে নিলে অসুস্থতা দোরগোড়ায়। ভালো মন্দ বিচারে অনিয়মে আনন্দ মানতে পারি না, তাই তো মনে বেঁধেছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কিন্তু মানুষকে অনেক ক্ষেত্রেই নিয়মের বাইরে যেতে দেয় না। অনিয়মটাও করতে গিয়ে এতবার ভাবার চাইতে নিয়মে থাকা সত্যিই ভালো মনে হয় সেসব ক্ষেত্রে। 2-2-4-8-8-0-8-5 কিন্তু কথা বলবো আমাদের টেলিফোনের বন্ধুদের সঙ্গেও। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ঠিক 8:38:39, আমরা কিন্তু আছি 8:45 পর্যন্ত আপনাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন?
2: আমি নৈতি থেকে নূপুর পাল বলছি।
0: বলুন নূপুরদি।
2: অনিয়ম করতে কিন্তু সত্যিই ভালো লাগে মাঝে মাঝে। যেমন ধরুন এই ঠাকুর দেখতে গেলে হাঁটতে হাঁটতে প্রচুর কষ্ট হয়, তখন অতটা মনে হয় না, কিন্তু ওই আনন্দটা একটা মানে আলাদাই ইয়ে। কিন্তু পরে বাড়ি এসে এত কষ্ট হয় যে মানে বলে বোঝা যায় না, কিন্তু তা সত্ত্বেও দেখুন প্রত্যেক বছর পুজো আসলে মানে মনেই হয় যায়, যতই কষ্ট হোক যেতে হবে ঠাকুর দেখতে। মানে এটাও একটা নিয়ম ভাঙা আনন্দ বলুন।
0: সে তো বটে, সারা বছর বাইরে গিয়ে কিছু করা,
2: কিন্তু তবু যতই কষ্ট হোক তবু ওই সময়টা মনে হয় না, যত কষ্টই হোক নিয়ম এটুকু ভাঙতে হবে।
0: একেবারে কষ্ট তো দুদিন বাদে ঠিক হয়ে যাবে, আর আনন্দটা সারা জীবন মনে থেকে যাবে। অনেক ধন্যবাদ দিদি। আমাদের সোমেন লিখছেন যাদবপুর থেকে, হোয়াটসঅ্যাপ করছেন, লিখছেন, নিয়ম আর অনিয়ম একে একে অপরের ছায়া। নিয়ম ছাড়া জীবন এলোমেলো, ঘুমের সময়, খাবার সময়, কাজের ডেডলাইন, এগুলো নিয়ম। এগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে, মনের ভিতর মানসিক শান্তি দেয়। আর অনিয়ম, অনিয়ম ছাড়া জীবনটা রোবট হয়ে যায়। মাঝে মাঝে

রাত তিনটেতে না ঘুমিয়ে আকাশের তারা দেখা, প্ল্যান ছাড়া রিক্সা নিয়ে ঘোরা, ডায়েট ভেঙে ফুচকা খাওয়া, এই অনিয়মগুলোই গল্প বানায়। জীবনের গল্পগুলো বা ছোট ছোট মুহূর্তগুলোও তো তৈরি করতেই হয়, কি বলুন? আমাদের বন্ধুরাও কিন্তু থাকছেন এখনও পর্যন্ত 2 2 4 8 8 0 8 5 এ আসছেন কথা বলতে, আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, আমাদের মেসেজ করছেন 9903 05 999 2 তে। দীনেশ নস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে বলছেন, নিয়মের মধ্যেই তো চলছি, নিয়ম ভেঙে চলতে হয়, একঘেয়েমি জীবন ভালো লাগে, কখনো বেরিয়ে যায় কোথাও ঘুরতে, হয়তো নিজের বাড়িতে খাওয়া হয় না, বন্ধুদের বাড়িতে হঠাৎ গেছি, দেখি পিকনিকের আয়োজন করেছে ওরা, আমিও টাকা দিয়ে পিকনিকে মেতে গেলাম, বাড়ির লোক একটু অপেক্ষা করে, ওদেরকে ফোনে জানিয়ে দিই আজকে যেতে দেরি হবে, বাড়িতে খাবো না বলে আগে বললেই হতো, তাহলে আজকে আর ভাত বসাতাম না, আমিও বেরিয়ে যেতাম বাপের বাড়ি। এই উত্তর উনি পান, সেটাই উনি জানাতে চাইছেন আমাদেরকে। কিন্তু এই নাম্বারে অনেকেই আমাদের মেসেজও করছেন, তার আগে দেখে নি টেলিফোনে কে আছেন। নমস্কার, কে বলছেন? না, কোনো একজন বন্ধুর ক্ষেত্রেই এই সমস্যাটা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তারও কুলপি থেকে লিখছেন, সানরাইজ সানসেট 6টা সিজন, সোলার সিস্টেম, এমনকি টোটাল ইউনিভার্সও কসমিক রিদমে চলছে, আর আমাদের হার্টবিট লাভডুব সেটাও নিয়মে চলছে, তাই নিয়মে থাকাটাই ঠিক, এটাতেই আনন্দ, একেবারে মানে বিজ্ঞানসম্মত কারণ দেখিয়ে দিয়েছেন উনি। হুগলি দাদপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখছেন, আমাকে একটা রজনীক ও উনি গান শুনতে চাইছেন, এটা ঠিক গানের অনুষ্ঠান নয় তাই। আচ্ছা, না, তানিয়া দেদে পান্তা ভাত আমার একদমই পছন্দ করি না, বরং ঘি ভাত খাওয়াটা খেতে আমায় খুব ভালোবাসি, যদি সঙ্গে একটু গরম আলু ভাত পাওয়া যায়, মানে এই এই আর কি, মানে নিয়মের বাইরে গিয়ে খাওয়া দাওয়ার কথা বলছেন। বারবারই বলছি যে এই SMSগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সত্যি একটু সমস্যা হয়। যাই হোক, আমরা চট করে শুনে নিয়ে একটা গান, তারপর ফিরছি কথায়।

100.1 FM গোল্ড কলকাতায় আমরা এতক্ষণ রয়েছি আপনার কথায়, কিন্তু সময় স্টুডিওর ঘড়ি বলছে আপাতত বিদায় নেব, যাব সংবাদ বিরতিতে, ফিরব ঠিক রাত 9:30 আরোগ্য অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকবেন আমাদের আজকের অতিথি ডাক্তারবাবু, আপনারাও থাকবেন কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং আমাদের সঙ্গে আমাদের চ্যানেল।

0: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: पता है, दुनिया के कई विकसित देश ऐसे भी हैं जहां मुफ्त इलाज एक सपना है, और हमारे यहां वो आम नागरिक का अधिकार। आयुष्मान भारत से 60 करोड़ से अधिक लोगों को मिल रहा है 5,00,000 तक का मुफ्त इलाज, और 19,000 जन औषधि केंद्रों पर 90% तक सस्ती दवाइयां।
2: किसी एक व्यक्ति की जमीन, घर, गहने या दूसरा कोई सामान बीमारी के खर्च में बिकने से बचा है, गिरवी रखने से बचा है, तो ये आयुष्मान भारत की बहुत बड़ी सफलता है।
1: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
3: কিউরা ফুট, ইন্ডিয়ার এক নম্বর ফুট ক্লিনিক। দিদি ভাই, ব্যথার মলম নয় সমাধান,
4: চিকিৎসা নিন, ব্যথা সারান। ফোন করুন 6292300396 এ। কিউরা ফুট 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার এক নম্বর ফুট ক্লিনিক। কথা বলুন 6292300396 এ।
5: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
6: 100.1 FM গোল্ডে এখন আরোগ্য। মঙ্গলবার রাত 9:30 মানে আমাদের শরীর মন সংক্রান্ত নানান সমস্যার সমাধানের একটা নির্ধারিত সময়। বর্তমানে হৃদরোগ বা ক্যান্সারের মতোই রক্তনালীর রোগও প্রায় ওই একই পরিমাণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছেন, হয়ে পড়ছেন মানুষ পঙ্গু অনেকটাই। ধমনী, শিরা, লসিকার বিভিন্ন ধরনের রোগের জন্য মানুষ বর্তমানে অত্যন্ত চিন্তিত থাকেন, এবং সেই সঙ্গে এই বিষয়ে মানুষের কাছে সঠিক তথ্য আজও খুব সহজলভ্য নয়। এই বিষয়ে আমাদের জানাতে, সচেতন করতে এবং উপযুক্ত পরামর্শ দিতে আজ আরোগ্য অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শুভব্রত ব্যানার্জিকে, কনসালটেন্ট ভাস্কিউলার অ্যান্ড এন্ডোভাস্কিউলার সার্জন। নমস্কার ডাক্তারবাবু, আমাদের আরোগ্য অনুষ্ঠানের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
7: নমস্কার, শুভ সন্ধ্যা।
6: আর সেই সঙ্গে স্টুডিওতে আছে আমি, আপনাদের বন্ধু সুস্মিতা। আর জানিয়ে রাখি আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয়, একদম মূলত আমরা ঠিক কি বিষয়ে কথা বলবো আজ, পায়ের সমস্যা ও ভেরিকোজ ভেইন। এই ডিটেলে, মানে পায়ের সমস্যা মানে তো অনেক কিছু হতে পারে, তাহলে ঠিক কি আসবো সেই বিষয়ে, কিভাবে আপনারা আপনাদের প্রশ্ন আমাদের সামনে রাখবেন, ঠিক যেভাবেন রাখেন অন্য সময়ও। 2248-8085 আমাদের টেলিফোন করুন, আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903050992 তে, সেখানে আমাদের মেসেজও করতে পারেন। আর সেই সঙ্গে আপনাদের জানা, আমাদের দুটি ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি পেজ থেকেই আপনারা লাইভ দেখছেন এই অনুষ্ঠান, এখান থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠানের। সেখানেও কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের প্রশ্ন লিখতে পারেন। আমাদের সব কিছু নিয়েই আপনাদের সঙ্গে থাকব আমি সুস্মিতা, আর সঙ্গে আজকে আমাদের ডাক্তারবাবু ডাক্তার শুভব্রত ব্যানার্জি। ডাক্তারবাবুর কাছে কিন্তু প্রথমেই যে প্রশ্নে যাব, আমরা বলেছি যে পায়ের সমস্যা, কিন্তু এই যে আমরা বলছি ভাস্কিউলার অ্যান্ড এন্ডোভাস্কিউলার সার্জারির বিষয়টা, ঠিক কী বিষয়টা, কোন অংশ, শরীরের কোন জায়গা, কোন স্পেসিফিক জায়গা, এবং সমস্যাগুলো ঠিক কী হয় আমাদের, যদি শুরুতেই ছোট করে জানান।
7: দেখুন, এখন আমাদের যে লাইফস্টাইল, তাতে সারাদিন একটা দৌড়ঝাঁপ, অনিয়মিত খাওয়া দাওয়া, তার সাথে আরও অন্যান্য স্ট্রেসফুল লাইফস্টাইলের জন্যে আমাদের যে রোগগুলো প্রিডমিনেন্টলি এখন শরীরে আসছে, সেগুলো হচ্ছে ব্লাড স্ট্রিম রিলেটেড বা নন ইনফেকশিয়াস ডিজিজ। তার মধ্যে সবচেয়ে বেশি করে যেগুলো হয় সেগুলো হৃদরোগ, ব্রেনের ডিজিজ, কিডনির প্রবলেম। কিন্তু একটা জায়গা যেটা আমরা রেগুলারলি খুব একটা মিস করে যাই বা যেটার উপর খুব একটা জোর দিই না, সেটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এই সব রোগগুলোই কিন্তু হচ্ছে রক্তশিরায়, আমাদের কোথাও কোলেস্ট্রল,

0: বেড়ে যাচ্ছে, কোথাও ফ্যাট ডিপোজিশন হচ্ছে, এই রক্তশিরাগুলো যেগুলো ব্রেনে যাচ্ছে, হার্টে যাচ্ছে, কিডনিতে যাচ্ছে, সেই রক্তশিরা কিন্তু আমাদের হাতে পায়েও যাচ্ছে। এই রক্তশিরাতে যদি কোনো ব্লকেজ হয় বা যদি কোনো লিকেজ হয়, সেখান থেকে আমাদের পায়ে গ্যাংগ্রিন বা পায়ে আলসার বা ঘা তৈরি হয়। শুধু এই ব্লাড ভেসেলগুলো নিয়েই যে স্পেশালিটি সেটাই হচ্ছে ভ্যাসকুলার সার্জারি, মানে রক্তশিরা ধমনী এই নিয়ে যে স্পেশালিটি সেটাই ভ্যাসকুলার সার্জারি। কিছু বছর আগে বা কিছু দশক আগে অবধিও দিস ওয়াজ আ পার্ট বা এটা কার্ডিও থোরাসিক ভ্যাসকুলার সার্জারির পার্ট ছিল।
1: আচ্ছা,
0: এখন আমাদের ট্রিটমেন্ট অনেক উন্নত, আমাদের ডায়াগনস্টিক মোডালিটি অনেক উন্নত, আমরা যে যে টেস্টগুলো করি সেগুলোতে আমরা ডাইরেক্ট ব্লাড ভেসেলের মধ্যে গিয়ে দেখতে পাই, এবং সেই জন্যেই এখন এই ভ্যাসকুলার এবং আরও স্পেশালি এন্ডোভ্যাসকুলার মানে রক্তশিরার মধ্যে দিয়ে আমরা সেই রক্তশিরার ডিটেল দেখতে পারি এবং ট্রিটমেন্ট করতে পারি। তাই জন্যে এই স্পেশালিটিটা ভ্যাসকুলার এন্ডোভ্যাসকুলার মানে রক্তশিরা এবং রক্ত ধমনী নিয়ে। মেনলি একটা যদি আপনি পাইপলাইনের কথা ভাবেন, ঠিক যেরকম বাড়ির পাইপলাইনে লিকেজ হতে পারে, ব্লকেজ হতে পারে, নোংরা জমতে পারে, মানুষের ব্লাড ভেসেলেও সেগুলি হতে পারে, সেই নিয়েই এই ডিজিজগুলো নিয়েই আমাদের কাজকর্ম। এবং ম্যাক্সিমাম আজকের দিনের ব্লাড ভেসেল রিলেটেড ডিজিজ এই ভ্যাসকুলার এবং এন্ডোভ্যাসকুলার সার্জারির দ্বারাই এর চিকিৎসা করা যায়।
1: দেখি ডাক্তারবাবু, ইতিমধ্যেই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কেউ। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
1: বলুন।
2: আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে।
1: বলুন
2: ডাক্তারকে। নমস্কার।
0: নমস্কার,
2: আমার প্রশ্ন হচ্ছে, আমরা বর্তমানে চাষিবাসী মানুষ, মাঠে কাজ করি, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়। এই মাঠে যখন কাজ করি, বর্তমানে পায়ের যে লম্বা সিদ্ধানাটা আছে, সিদ্ধানার সঙ্গে অলরেডি পায়ের যে পাতাগুলো আছে, মানে প্রচন্ড পরিমাণে টান ধরে, আর বর্তমানে পাটা একটু ঝিনঝিন করে, এইটা কি জন্য হচ্ছে বললে ভালো হয়? নমস্কার,
1: ধন্যবাদ, সঙ্গে থাকুন বন্ধু।
0: পায়ে টান ধরা এবং পায়ে ঝিনঝিন করা, এগুলি মূলত দুটো কারণে হয়। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে যেটা সবচেয়ে কমন, সেটা আমরা জল কম খাওয়ার জন্য, শরীরে নুন চিনির মাত্রা যেটা কম বেশি হয়, সেখান থেকে পায়ে টান ধরা বা ক্র্যাম্প এগুলো হতে পারে, যেটা উনি বলছেন। কিন্তু এই পায়ে ঝিনঝিন ধরা এবং টান ধরা যারা মূলত দাঁড়িয়ে কাজ করছেন, যেরকম আমাদের বন্ধু এখনই বললেন, তাদের ক্ষেত্রে ব্লাড ভেসেল বা ভেনের একটা লিকেজ আমাদের দেখা খুবই দরকার। এর একটা সামান্য টেস্ট আছে, যেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। যেরকম আমরা পেটের আলট্রাসোনোগ্রাফি করি, ওরকম পায়ের যে আলট্রাসোনোগ্রাফি, সেটা হচ্ছে ডপলার। এই ডপলার টেস্টিং করে যদি সেরকম কোনো লিকেজ বা ব্লকেজ পাওয়া যায়, আমরা সেই মতো সেটা ট্রিটমেন্ট স্টার্ট করব। তো ওনার কাছে আমার অ্যাডভাইস হবে, এক তো যেহেতু উনি বাইরে কাজ করেন, আমাদের গরম ওয়েদার ভারতবর্ষ প্রিনমিনেন্টলি সামার কান্ট্রি, মানে এখানে গরম বেশি, সেখানে জল পরিমাণ মতো খাবেন, তা সত্ত্বেও যদি এই জিনিসটা চলতে থাকে, একটা পায়ের আলট্রাসোনোগ্রাফি ডপলার করিয়ে একবার চেক আপ করাবেন।
1: বন্ধু শুনলেন, আমাদের যিনি ছিলেন লিসনার, তিনি তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তবে ডাক্তারবাবু, এবার একটু আমরা কথায় যাই। আপনার সঙ্গে যে এরকম কথা হচ্ছিল যে বিষয় নিয়ে, যে মূলত তো এই বিষয়টাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পেরেছি, যে তার মধ্যে যেটা মূল বিষয় হচ্ছে পায়ে যে গ্যাংগ্রিন হয়ে যাওয়া এবং অ্যাম্পুটেশন আটকানো, যাতে কেটে বাদ দিতে না হয়, এটা একটা বিরাট বড় বিষয়। সেখানে এই যে পায়ের পাতা কালো হয়ে যাওয়া, বা এটাকেই কি গ্যাংগ্রিন বলা হচ্ছে? মানে কতটা সেটা কমন বিষয়, বা এটাকে ঠিক এক্স্যাক্টলি শুধুই কিভাবে দেখব, কোথা থেকে হচ্ছে?
0: দেখুন, কান্ট্রি ওয়াইড যদি ভ্যাসকুলার সার্জেনদের একটা সেন্ট্রাল থিম থেকে থাকে, সেটা হচ্ছে প্রিভেন্ট অ্যাম্পুটেশন। অ্যাম্পুটেশন বা একটা কোনো পায়ের অঙ্গ যদি বাদ চলে যায়, তাতে সেই মানুষটার এবং তার ফ্যামিলির কাছে সেটা একটা মেজর সেটব্যাক। অ্যাক্সিডেন্ট বা ক্যান্সার বা অন্য কোনো রোগে অ্যাম্পুটেশন আলাদা, কিন্তু যাদের ডায়াবেটিস আছে বা যাদের হার্ট ডিজিজ আছে বা হিস্ট্রি আছে স্ট্রোকের, তাদের এই সিমিলার ব্লাড ভেসেল পায়ে যদি চোক হয়ে যায়, সেখান থেকে লেগ অ্যাটাক বা পায়ে হঠাৎ করে ব্যথা হয়ে যাওয়া, পায়ের আঙুল নীলচে হয়ে যাওয়া বা পায়ের আঙুল কালো হয়ে গ্যাংগ্রিন মানে পচন ধরে যাওয়ার টেন্ডেন্সি থাকে, এইটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রিভেন্টেবল। কাজে কাজেই গ্যাংগ্রিন হয়ে যাওয়ার আগে আমরা যদি প্রিভেন্ট করতে পারি, অ্যাম্পুটেশন বাঁচানো যাবে। গ্যাংগ্রিনটাও যদি শুধু আঙুলে সীমাবদ্ধ থাকে বা একটা ছোট এরিয়াতে থাকে, সেখান থেকে ট্রিটমেন্ট স্টার্ট করলেও আমরা গোটা পাটা অন্তত বাঁচিয়ে নিতে পারবো। হয়তো এক আধটা আঙুল তার বাদ যাবে, কিন্তু তার পা মেচে গেলে তিনি আবার নিজের

0: পায়ে দাঁড়িয়ে কাজকর্ম সবই করতে পারবেন। ন্যাচারালি গ্যাংগ্রিন বা পায়ের আঙুল কালো হয়ে গেলে সেটা আর্লি স্টেজে ডায়াগনোসিস করে সঠিক ভ্যাসকুলার ট্রিটমেন্টের দ্বারা পা বাঁচানো সম্ভব।
1: আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে লিসনার। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, নমস্কার। আমার বহুদিন ধরেই হাই প্রেশার নেই, কিন্তু আমার ডিসলিপিড নিয়ে আছে, মানে কোলেস্টেরল আমার হাই, তার জন্য আমি ওষুধ খাই এবং নর্মাল আছে এখন কোলেস্টেরল লেভেল। কিন্তু সমস্যা হচ্ছে আমি হাঁটি যখন, আমি খুব জোরে হাঁটতে পারি না, আমার মানে মর্নিং ওয়াক করি তখন দেখি যে আমার বেশি একটু জোরে হাঁটতে গেলে আমার পায়ে ব্যথা করে। তো আমাকে মাঝে মাঝে হয় কি, আমার পায়ের মধ্যে এই কালশিটের মতন যেরকম রক্ত জমে গেলে হয় এরকম চাকা চাকা কিছু স্পটের মতন আসে, একটু নীলচে মতন দাগ, সেটা বড়ও হয়, বেশ 2-3 ইঞ্চি ডায়ামিটারেরও হয়, আবার ছোটও হয়। তো আমার ডাক্তারবাবুকে আমি দেখিয়েছিলাম হসপিটালে, তো তখন আমার ডিভিটি করা হয়েছিল, তাতে কিন্তু কিছু পাওয়া যায়নি, কোনো চেঞ্জেস পাওয়া যায়নি। কিন্তু আমার প্রবলেমটা সাস্টেন করছে, আমার হাঁটতে গেলেই মেনলি আমি দেখি যে আমি জোরে হাঁটতে পারছি না, আমার পায়ে লাগে, এমনিতে আমার সাইটিকের একটা ব্যথা হয় মাঝে মাঝে, কিন্তু জোরে হাঁটতে আর মানে গেলে আমার খুব অসুবিধে হচ্ছে, আর ব্যথাটা আছে পায়ে। তো ডাক্তারবাবু কি একটু বলেন।
0: পায়ের যে ব্যথাটা আমাদের হাঁটতে গেলে হচ্ছে, এই ব্যথাটা যদি রেগুলার বেসিসে একই ডিস্টেন্সে আমাদের হাঁটতে গেলে হচ্ছে এবং রেস্ট নিলে আবার কমে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের একটা ডিটেইল ভ্যাসকুলার টেস্টিং দরকার, যার ফার্স্ট পার্ট হচ্ছে আপনি বললেন ডিভিটি টেস্টিং। কিন্তু আমি চাইবো আপনার একটা প্রপার ভ্যাসকুলার সার্জন বা ভ্যাসকুলার ডাক্তার দেখে একটা আমাদের প্রাথমিক টেস্ট হয় অ্যাঙ্কেল ব্রেকিয়াল ইন্ডেক্স, মানে আপনার চারটে হাত পায়ে কীরকম ব্লাড যাচ্ছে তার আমরা একটা রেশিও বার করি, সেইটা যদি কম থাকে নেক্সট আমরা একটা আর্টেরিয়াল ডপলার করি, মানে আপনার যে হার্ট থেকে পায়ে রক্ত নিয়ে যাচ্ছে সেই ব্লাড ভেসেলের একটা আমাদের ডিটেল ডপলার টেস্ট লাগে। এছাড়া আপনার সায়াটিকার যে ব্যথা সেটা তো সম্পূর্ণ একটা আলাদা কারণে হচ্ছে, এটা রক্তশিরার জন্য হয় না, এটা পিঠে কোনো নার্ভের কম্প্রেশনে হয়, সেটা নিশ্চয়ই আপনি রেগুলারলি আপনার যিনি ডাক্তারবাবু তাকে দেখাচ্ছেন বা চিকিৎসা করাচ্ছেন। আমার চিন্তার কারণ একটাই, যেহেতু আপনি একটা ডিসলিপিডিমিয়ার হিস্ট্রি দিলেন অ্যাট দ্য এজ অফ 57, আপনার বোর্ড পায়ের রক্তশিরা মানে আর্টারি এবং হার্ট, মানে হার্টের একটা ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি বেসিক হওয়া দরকার, হার্টের পাম্পিং কীরকম এবং সেই ব্লাডটা নিচ অবধি পৌঁছচ্ছে কিনা এটা একটা ডপলার দিয়ে দেখা দরকার।
1: নিশ্চয়ই আমাদের সঙ্গে যিনি লিসনার ছিলেন তার প্রশ্নের উত্তর পেলেন। এরকম বহু বন্ধুরা আপনারা কিন্তু আসছেন আমাদের সঙ্গে 2-2-4-8-8-0-8-5 কথা বলতে, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903-05-999-2, সেখানে মেসেজও করতে পারেন, আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold Kolkata এবং 100 Akashbani Kolkata এই দুটি পেজেই কিন্তু অনুষ্ঠানটির একেবারে লাইভ যাচ্ছে, সেইখানে গিয়ে সেই লাইভে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কিন্তু আপনাদের বক্তব্য রাখতেই পারেন। ডাক্তারবাবু একটা ছোট্ট করে যাব একটা প্রশ্নে, কিন্তু আমাদের একটা ছোট্ট বিরতিতেও যেতে হবে। আমাদের এই যে কথা আমরা এসেছিলাম যে পায়ের পাতা কালো হয়ে যাওয়া বা এই যে পচন ধরা গ্যাংগ্রিন, মানে সাধারণত কাদের মধ্যে এই ডিজিজটা বেশি দেখা যায়, হওয়ার চান্সটা বেশি থাকে?
0: যাদের এজ গ্রুপ 40-60 মধ্যে, ওজন তাদের নর্মাল হাইটের তুলনায় একটু বেশি, স্মোকিংয়ের কোনো হিস্ট্রি আছে বা অন্যান্য মেডিকেল রিস্ক ফ্যাক্টর আছে, অর্থাৎ ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা বাড়িতে বা ওনার নিজের কোনো হার্টের হিস্ট্রি আছে, হার্টের প্রবলেমে এদের মধ্যে প্রবণতা বেশি। কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে যে ইয়াং এজ গ্রুপ, স্ট্রেসফুল লাইফস্টাইল আর টোব্যাকো যারা ইউজ করছে এদের মধ্যেও এই ইনসিডেন্স অনেক বেশি।
1: আমরা আছি আপনাদের সঙ্গে, আপনারাও আছেন 100.1 FM Gold Kolkata, মানে 100.1 FM Gold অন এয়ার আছেন এবং ফেসবুক পেজে লাইভ আছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি।
3: ও দাদু, পায়ের করা নিজের হাতে কাটবেন না,
4: 6292300396 এ ফোন করে কিউরাফুটে আসুন, ডাক্তার দেখান, সুস্থ হন। কিউরাফুট 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার 1 নম্বর ফুড ক্লিনিক, কথা বলুন 6292300396 এ।
5: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য।

0: শুনছেন 100.1 FM গোল্ডে আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে
1: আমরা আছি আজকে আরোগ্য অনুষ্ঠানে। আর আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শুভব্রত ব্যানার্জি, প্রখ্যাত চিকিৎসক, কনসালটেন্ট, ভাস্কিউলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সার্জন। এবং কথাও বলছি আমরা একেবারেই এই বিষয় নিয়ে। বন্ধুরা টেলিফোনে

0: একেবারে এক্স্যাক্টলি এই বিষয়ে হচ্ছে কি না, বলছেন আমার প্রেশার নর্মাল কিন্তু খুব ঘাম দেয়, কোনো কিছু কাজ করলেও হয় না করলেও হয়, কি করা দরকার? সায়নচন্দ্র, এটা কি আদৌ এই বিষয়ের সঙ্গে যুক্ত?
1: এই টপিকটা আমার ভ্যাসকুলারের সাথে যুক্ত নয়। অ্যাজ আ জেনারেল হেলথ মেজার এটুকু বলতে পারি যে আপনার যে বেসিক ব্লাড টেস্ট, হিমোগ্লোবিন লেভেল, থাইরয়েড লেভেল, এগুলো চেক করিয়ে নিয়ারেস্ট যিনি ফিজিশিয়ান তাকে দেখাবেন। এটা খুব সম্ভবত কোনো সার্জিক্যাল প্রবলেম বা সলিউশনের নয়।
0: আরেক বন্ধু লিখছেন সায়ন চন্দ্রই, হ্যাঁ উনি তিনটে প্রশ্ন করেছেন, একটা হচ্ছে জয়েন্ট জায়গাগুলো ভালো রাখতে কি করণীয়,
1: আর থার্ড কোয়েশ্চেন
0: আরেকটা হচ্ছে আমার মুখে তেল তেলে ভাব অনেক বেশি অন্যান্য অঙ্গের থেকে, সেক্ষেত্রেও কি করণীয় জানতে চাচ্ছেন।
1: হ্যাঁ, আপনার প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটা প্রবাবলি রিলেটেড, যে আপনার এক্সেসিভ সোয়েটিং হয় এবং মুখের তেল তেলে অংশ বেশি। এইটা ওই বেসিক ব্লাড টেস্ট করে আপনার ফিজিশিয়ান বা স্কিনের ডাক্তারকে দেখাতে পারেন। জয়েন্ট ভালো রাখার সবচেয়ে ভালো উপায় স্যার ওজনটা কম রাখবেন। ওজন বেড়ে গেলে জয়েন্টের মোবিলিটিও কমে যাবে এবং রেগুলার যা ডে টু ডে অ্যাক্টিভিটি, হাঁটা, জয়েন্টের মুভমেন্ট, এগুলো করা। যদি কোনো স্পেসিফিক জয়েন্টে কোনো প্রবলেম আসে সেটা রিলেটেড অর্থোপেডিক্স বা ডাক্তারকে একবার দেখাও।
0: আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, কে রয়েছেন?
2: দিদি নমস্কার।
0: নমস্কার,
2: বেদলা থেকে লক্ষ্মীজিন্দার বলছি।
0: বলুন
2: ডাক্তারবাবু। নমস্কার।
1: নমস্কার,
2: বলছি আমার পা দুটো না রাত্রিবেলার দিকে ভার হয়ে থাকে, আবার দিনের বেলা ভার হয়ে থাকে, এটা কিসের জন্য হয় একটু বলতে পারবেন ডাক্তার?
1: সারাদিন পা ভার হয়ে থাকার অর্থাৎ হচ্ছে আপনার পায়ে যতটা রক্ত আসছে হাড় থেকে ঠিক ততটাই ফিরে যাচ্ছে না বা পায়ে জল জমছে। এটার জন্য আপনাকে একটা বেসিক হার্ট এবং কিডনির টেস্ট করাতেই হবে, তার সাথে আমাদের দেখতে হবে পা ফুলছে কি না বা পায়ের গোড়ালির অংশটাতে জল জমছে কিনা। যদি তা হয় তাহলে আমাদের একটা ভেনের ডপলার, মানে যে রক্তশিরা পা থেকে হাটের দিকে ব্লাড নিয়ে যাচ্ছে, তার একটা আলট্রাসোনোগ্রাফি ডপলার করে দেখতে হবে। অনেক সময় যেটা হয় যে এটা ভেতর ভেতর একটা ভেরিকোজ ভেন বা ভেনের লিকেজ ডেভেলপ করতে থাকে, যেটা আমরা উপর থেকে চামড়ার তলা দিয়ে দেখতে পাই না, কিন্তু যিনি ভুগছেন তার ওই পা ভার ভাব, পা ভারী হয়ে যাওয়া, এটা সন্ধ্যেবেলার দিকে বা রাতের বেলার দিকে একটু বেশি হয়, সকালে ঘুম থেকে উঠে হয়তো একটু কম হয়।
0: আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে আমাদের বন্ধু কবিতা নেগি লিখছেন, আমার আর্থ্রাইটিস আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে হাঁটু আর পায়ের তলায় ব্যথা হয়, এটা কি শুধু আর্থ্রাইটিসের জন্য হচ্ছে নাকি অন্য কোনো রিজন আছে?
1: আর্থ্রাইটিস যদি আপনার জানা আছে সেটা একটু আমাদের দেখে নিতে হবে, এগুলো স্মল জয়েন্ট আর্থ্রাইটিস নাকি না এগুলো লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস। যদি স্মল জয়েন্ট আর্থ্রাইটিস হয় বা মাল্টিপল জয়েন্ট এফেক্ট করার মতো আর্থ্রাইটিস হয় তাহলে এই ব্যথাগুলো পিওরলি আর্থ্রাইটিস রিলেটেড। যদি আপনার শুধু হাঁটুতে আর্থ্রাইটিস আছে অথচ তার সাথে গোড়ালিতে ব্যথা হচ্ছে, তাহলে আমাদের একটা ব্লাড ভেসেলেরও চেক আপ দরকার, যে সেই জায়গাটার থেকে আপনার কোনো ব্লাড ভেসেলের লিকেজ বা ব্লকেজ তৈরি হয়েছে কিনা।
0: ধন্যবাদ ডাক্তারবাবু, নিশ্চয়ই যারা প্রশ্ন করছেন তারা সঠিক উত্তর পেয়ে যাচ্ছেন এবং সেইভাবেই এগিয়ে চলবেন। আরও আরও আপনারা প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের প্রশ্ন নিয়ে আসুন, আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903055992 বা সেখানে SMSও করতে পারেন 2248 8085 আমাদেরকে ফোন করছেন যেমন, তেমন আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি ফেসবুক পুজোই আমাদের কিন্তু লাইভ চলছে, সেই লাইভে এসে কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন এভাবেই রাখতে পারেন অন্য বন্ধুদের মতো। ডাক্তারবাবু, আমরা কথা বলছিলাম সেই গ্যাংগ্রিন এবং ব্ল্যাকফুটের কথা, মানে সেক্ষেত্রে একটু জানতে চাইবো, আপনি বললেন কাদের মধ্যে সাধারণত বেশি হয়, তো এটাকে প্রিভেন্ট করা যায় এই গ্যাংগ্রিন হওয়াটা, আর এর কি কোনো আর্লি সাইন্স আছে, মানে আগে থেকে আমরা কোনো কিছু থেকে বুঝতে পারি কি যে এটা থেকে বাঁচা দরকার, এটা ভবিষ্যতে এরকম একটা গ্যাংগ্রিনের মতো জায়গায় পৌঁছতে যাচ্ছে?
1: এই পেশেন্ট যাদের মধ্যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে যেগুলো আমরা এক্ষুনি বললাম, ইনাদের বা যে কোনো লোকের যদি ধরুন এক হাঁটতে গেলে হঠাৎ করে পায়ের কাফ মাসেলে ব্যথা হচ্ছে, একটা টানের মতো লাগছে এবং সেটা রেগুলার বেসিসে হচ্ছে, আমাদেরও অনেক সময় জল কম খেলে বা সারাদিন অনেকক্ষণ কাজ করলে পায়ে ক্র্যাম্প হয়, কিন্তু যার হাঁটতে গেলে রেগুলার হচ্ছে, ধরুন সে বাড়িতে বাজার টাজার সবই করতেন, কিন্তু বিগত দু মাস ধরে দেখা যাচ্ছে রোজই বাজারে গেলে তাকে বসে পড়তে হচ্ছে, কারণ বাড়ি থেকে বাজার যেতে গেলেই পায়ে টান ধরছে। দিস ক্যান বি আ ভেরি আর্লি সাইন, মানে ব্লাড সাপ্লাই যে কমে যাচ্ছে এটা তার একটা প্রথম লক্ষণ। এই জিনিসটাই যদি বাড়তে থাকে, বারবার হতে থাকে।

0: তখন হঠাৎ করে দেখবেন পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বা রাতে হয়তো আপনি পাখার তলায় ঘুমোচ্ছেন, এসির তলায় ঘুমোচ্ছেন, তখন পায়ের একটা আঙুল নীলচে হয়ে যাচ্ছে। এইগুলোই গ্যাংগ্রিনের প্রিকার্সার স্টেজ বা গ্যাংগ্রিনের আগের স্টেজ। আরেকটা জিনিস বলে রাখা দরকার, যারা ডায়াবেটিক, যাদের এই ব্যথার বোধ শক্তিটা কম, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অন্যভাবে প্রেজেন্ট করে। মানে তাদের অনেক সময়তেই প্রেজেন্টেশন থাকে যে পায়ের তলায় আমার মনে হচ্ছে কোনো পোকামাকড় চলছে, বা পায়ে আমার সারাক্ষণ পিনের মতো ফুটছে। যাদের এই জিনিসটা হচ্ছে, তাদের ডায়াবেটিসে যেরকম নার্ভ এফেক্ট করে, মানে নিউরোপ্যাথি ভেসেল বা আর্টারি এফেক্ট করলেও কিন্তু এই সিমিলার সেন্সেশনই হয়, এবং পরবর্তীকালে এখান থেকেই গ্যাংগ্রিন হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো যাদের মধ্যে হচ্ছে, তারা আর্লিয়েস্ট একটা ভ্যাসকুলার ট্রিটমেন্ট বা অ্যাসেসমেন্ট করালে গ্যাংগ্রিন স্টেজ থেকে আমরা ওনাদেরকে প্রিভেন্ট করতে পারি।
1: টেলিফোনে রয়েছেন কোন লিসনার। নমস্কার।
2: নমস্কার।
1: কে বলছেন?
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। নমস্কার ডাক্তারবাবু।
0: নমস্কার।
2: অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে যে ষাট বা তদূর্ধ্ব যারা প্রবীণ নাগরিক, অনেকেরই মানে উঠে দাঁড়ালে পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, ডান পায়ের গোড়ালিতে, কারো বাঁ পায়ের গোড়ালিতে। আবার দেখা যাচ্ছে ভালো শু যদি ব্যবহার করেন তখন যতক্ষণই দাঁড়িয়ে কাজ করুন ব্যথা করছে না। এটার কারণ কি যদি একটু বলেন। আর একটা হচ্ছে যে সিঁড়ি দিয়ে যারা বেশি ওঠানামা করছি আমরা, তাদের বিশেষ করে হাঁটুতে কিরকম একটা টন টন করে, বিশেষ করে বাঁ হাঁটুতে, এক্ষেত্রে কি নি রিপ্লেসমেন্ট জরুরি? নমস্কার।
1: সঙ্গে থাকুন।
0: যারা এল্ডারলি বা যারা ডায়াবেটিক, তাদের অনেক ক্ষেত্রেই পায়ের শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমাদের যখন বয়স কম থাকে সেখানে যেরকম পায়ে একটা ফ্যাটের কুশন থাকে, একটা মাসেলের সাপোর্ট থাকে, বয়স বাড়ার সাথে সাথে সেই মাসেলের স্ট্রেংথ বলুন বা পায়ের যে ফ্যাটের কুশন বলুন সেগুলোও কমে যায়। ডায়াবেটিসে তাদের ফুট শেপ অটোমেটিক্যালি চেঞ্জ হয়। এনাদের ক্ষেত্রে যেখানে যেখানে পায়ে বেশি প্রেশার পড়বে, সেটা গোড়ালি হতে পারে, কারোর ক্ষেত্রে বুড়ো আঙুলের পেছনের দিক হতে পারে, অনেকের দেখবেন ফ্ল্যাট ফুট থাকে, মানে পাটা একেবারে থ্যাপথ্যাপে মাটির সাথে চেপটে আছে, তাদের ক্ষেত্রে গোটা পায়ে হতে পারে, ব্যথা হতে পারে। এদের ক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ ফুটওয়্যার, মানে আপনি ঠিক যে কথাটা বললেন যে স্পেসিফিক জুতো বা কাস্টমাইজ ইনসোল, মানে জুতোর মধ্যে যে সোলটা থাকে, সেটা যদি আমরা ওনাদের পায়ের প্রেশার অনুযায়ী চেঞ্জ করে দিতে পারি, তাহলে ওনাদের এই ব্যথা জিনিসটা হবে না, বা সেখানে প্রেশার যেটা পড়ছে সেই প্রেশারটা পড়বে না, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তাদের ক্ষেত্রে ইনসোল বা শুজ ওয়ার্ক ওয়েল, এটা সাইন্টিফিক। এবং স্পেশালি যারা ডায়াবেটিক, তাদের তো এই কাস্টমাইজ জুতো পরাই উচিত। আপনার দ্বিতীয় প্রশ্নটা যে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁটু ব্যথা, হাঁটু টনটন করা, এইটা কিন্তু আপনার পুরোপুরি মাসেল এবং জয়েন্টের মধ্যে যে ব্যালেন্স, সেই ডিসব্যালেন্সের জন্যে। এটা বেস্ট হচ্ছে আপনার যদি রেগুলার বেসিসে হচ্ছে একজন অর্থোপেডিক্স ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়া।
1: বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবেই টেলিফোনে চলে আসুন 2248-0885-এ, এবং আমাদের প্রশ্ন করুন। আমাদের ফেসবুক পেজেও কিন্তু বন্ধুরা লাইভে আছেন এবং তারা কিন্তু প্রশ্ন রাখছেন আমাদের কাছে। এরপর যে প্রশ্নে যাব, যে আমরা যে কথা বলছিলাম গ্যাংগ্রিন হওয়ার বিষয়ে, যে পায়ের পচন একটা সাংঘাতিক বিষয়, সেক্ষেত্রে এর কি কোনো ট্রিটমেন্ট আছে যেটা থেকে আমরা অ্যাটলিস্ট মানে এইরকম একটা ফেট যাতে না হয়, মানে পরিণতি যাতে না হয় এই পেশেন্টের, মানে শেষ অবধি মানে এর কপ মানে কি হতে যায় এক্ষেত্রে, মানে খুব খারাপ কতটা হতে পারে এবং কত কমই কোনো কিছু হতে পারে?
0: দেখুন, একবার যে জায়গায় গ্যাংগ্রিন হয়ে গেছে, পচন ধরে গেছে, মানে সেটা শরীরের সাথে রাখা যাবে না, সেটাকে তো আমাদের বাদ দিতেই হবে।
1: আচ্ছা।
0: কিন্তু আমাদের যেটা সবচেয়ে বড় ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রেই, সেটা হচ্ছে যে আমরা প্রথমেই ওই জিনিসটাকে বাদ দেওয়ার পেছনে ছুটি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পচনটা কিন্তু কেউ বাইরে থেকে এসে দিয়ে যায়নি, আপনার ওই জায়গায় রক্ত চলাচল পৌঁছচ্ছে না বলে সেই জায়গার যে সেল আছে বা কোষ আছে সেগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, সেখান থেকেই পচন তৈরি হচ্ছে। ন্যাচারালি আমরা সেটাকে বাদ না দিয়ে আগে সেখানে ব্লাড সাপ্লাই বাড়াবো, ঠিক যেরকম হার্টে ব্লকেজ হলে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি বা হার্টের বাইপাস করি, আমাদের পায়ের রক্তশিরাতে বা হাতের রক্তশিরাতে যদি ব্লকেজ হয় সেখানেও অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস করা যায়। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে অ্যাঞ্জিওপ্লাস্টি পায়ের বা বাইপাস করে যে জায়গাটা ব্লকেজ আছে সেখান থেকে ব্লাড সাপ্লাই বাড়িয়ে আমরা নিচ অবধি রক্ত পৌঁছবো, তারপর যেটুকু জায়গা গ্যাংগ্রিন হয়েছে বা পচেছে সেটিকে বাদ দেবো। যদি এই গ্যাংগ্রিনকে আমরা বাদ

0: না দিই বা যদি এই গ্যাংগ্রিনকে আমরা এইভাবে ট্রিট না করি, তার দুটি ফল দেখা যায়। এক নম্বর হচ্ছে যে যদি একেবারেই ট্রিট না করি, সেখান থেকে যে ইনফেকশান বা বিষ ছড়াবে গোটা বডিতে, সেটাতে সেপ্টিসিমিয়া হয়ে তার হার্ট কিডনি এফেক্ট হয়ে লাইফ রিস্ক হতে পারে। দ্বিতীয় হচ্ছে যদি আমরা রক্ত সাপ্লাই না বাড়িয়ে ওটাকে ডাইরেক্ট বাদ দিয়ে ফেলি বা কেটে ফেলি, তাহলে যে জায়গাটা বাদ দেবো সেই জায়গাটাও কালো হতে থাকবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় ডায়াবেটিক পেশেন্টে প্রথমে একটা আঙুল বাদ গেল, তারপর তিনটে আঙুল বাদ গেল, তারপর পায়ের পাতা বাদ গেল, তারপর হাঁটু বাদ গেল, তারপর তার হার্ট অ্যাটাক হয়ে গেল। আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের ব্লাড সাপ্লাই পৌঁছচ্ছে না, আমরা উপর অব্দি কাটতে কাটতে যাচ্ছি, এবং এই যে এতবার ওটি হচ্ছে বা ইনফেকশন ছড়াচ্ছে, সেখান থেকে ওনার একটা লাইফ রিস্ক হচ্ছে। কাজে কাজে এটা পাও নিয়ে নিতে পারে না ট্রিট করলে, এবং এটা লাইফ থ্রেটনিংও হতে পারে, মানে এতে মানুষের মৃত্যুও হতে পারে।
1: এমনও তো দেখা গেছে যে সুগার থেকে, মানে ডায়াবেটিস থেকে পায়ে এইভাবেই পচন ধরেছে এবং বাড়তে বাড়তে একটা সময় সেটা ক্যান্সারে পরিণত হয়েছে। সেটা কীভাবে হয়? মারাও গেছে, মানে মারা গেছেন আর কি।
0: হ্যাঁ, জেনারেলি পায়ের এই যে পচন রোগ, এটা নিজেই একটা ক্যান্সারের মতো, এটা ক্যান্সার নয়, কিন্তু যেহেতু রক্ত পৌঁছচ্ছে না, এর কোনো শেষ নেই, কাটতে কাটতে হাঁটু হাঁটুর ওপর অবধি পৌঁছে যায়। ক্যান্সার যে জায়গাটাতে হয় সেটা ঠিক ডায়াবেটিসে পায়ের পচনে আমরা দেখি না, আমরা একটা অন্য দিকে দেখি যে যাদের ভেনাস আলসার থাকে, মানে অনেক দিনের ভেরিকোস ভেন আছে, ট্রিটমেন্ট হয়নি, যে কোনো আলসার বা যে কোনো ঘা যদি আপনি বহু বছর ফেলে রাখেন, আপনাকে হয়তো 5 বছর 6 বছর 8 বছর এই ঘা কোনো ঝামেলা দেবে না, কিন্তু এই ঘায়ের একটা টেন্ডেন্সি থাকবে যেটা ক্যান্সারের দিকে পরিণত হতে পারে। এবং আপনারা সবাই জানেন যে একবার ক্যান্সারে পরিণত হয়ে গেলে সেটা ক্যান্সার। তো ন্যাচারালি পায়ের যদি কোনো ঘা বা আলসার আপনার কোনো মতেই না শুকোচ্ছে, তো কাইন্ডলি এটা আপনাকে ঝামেলা করছে না বা এটা আপনাকে ব্যথা দিচ্ছে না বলে এটাকে ফেলে রাখবেন না। একটা আউটসাইড চান্স বা একটা মিনিমাল চান্স হলেও একটা লং স্ট্যান্ডিং পায়ের আলসারে ক্যান্সার কিন্তু হতে পারে।
1: এর জন্য আমরা যাদের এই ধরনের সমস্যা হয় তারা কার কাছে যাবেন, মানে বিশেষজ্ঞ ঠিক মানে কোথায় যাবেন, কার কাছে গেলে সুবিধা হবে এবং কী ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল?
0: একটা পায়ের আলসার প্রথম 6 সপ্তাহের মধ্যে যদি হিল না করে, আইডিয়ালি একজন ভ্যাসকুলার সার্জেনের দেখা উচিত। মোস্ট আলসার্স যেগুলো অ্যাকিউট, মানে ধরুন কোনো ইনফেকশান লেগে কোনো চোট লেগে হয়েছে, বাই 6 উইকস অফ নর্মাল ট্রিটমেন্ট, নর্মাল বলতে আমরা অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লামেটরি বা যা যা আমরা অয়েন্টমেন্ট ইউজ করি, সেগুলোতে হিল হয়ে যাওয়া উচিত। যার হিল হচ্ছে না, অর্থাৎ তার ব্লাড ভেসেলে কোনো একটা প্রবলেম আছে, সেটা আর্টারির সাইডে হতে পারে, মানে রক্ত আসাতে, বা ভেনাস সাইডে রক্ত ফিরে যাওয়াতে, 6 উইকসে যদি কোনো আমাদের পায়ের ঘা বা আলসার হিল না হচ্ছে, it has to be seen or evaluated by favorably a vascular specialist jini ei artery ebong vein niye regularly kaj korche।
1: আচ্ছা, আমাদের স্টুডিওর ঘড়ি বলছে বন্ধুরা ঠিক রাত 9:59:15 অর্থাৎ আমরা এখন অন এয়ার আছি 100.1 FM গোল্ড কলকাতা এবং ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতাতে আমরা কিন্তু লাইভেও আছি। ঠিক 10টায় আমরা চলে যাব সংবাদ বিরতিতে, অন এয়ার থাকবো না কিন্তু লাইভে থাকবো, ফেসবুক পেজে লাইভে থাকবো, তখনও কিন্তু একইভাবে এইভাবেই আমরা কথা চালিয়ে যাব। আপনারা আমাদের প্রশ্ন করবেন আমাদের ফেসবুক পেজে লাইভে এসে এবং আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর আমরা সংবাদ বিরতির পর আবার অন হেয়ার হব 100.1 FM গোল্ডে, সেটা ঠিক রাত 10:10। সঙ্গে আছেন আমাদের আজকের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শুভব্রত ব্যানার্জি।
2: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার নিরাপত্তাও এর অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মোকাবিলায় গ্রাহকদের সহায়তা করার জন্য সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্তে পণ্য প্রক্রিয়াকরণ এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে বিনিময় নামে একটি ব্যবস্থাপনা

0: উদ্বোধন করেছেন। কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া ও প্রতাপ রাও যাদবের উপস্থিতিতে আজ নবান্নে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর পাক প্রশাসন ও পুলিশের দমনপীড়নে 30 জনেরও বেশি মানুষের মৃত্যু এবং আহত হয় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দমনপীড়ন বিষয়ে আন্তর্জাতিক সমাজের দৃষ্টি দেওয়া প্রয়োজন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, পাকিস্তান থেকে প্রচুর ভুয়ো খবর ও ভিডিও প্রকাশ পাওয়ার পর নতুন দিল্লি নজর রাখছে, মানবাধিকার লঙ্ঘন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানের এই প্রচেষ্টা বলে তিনি জানিয়েছেন। আগেই জানানো হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি প্রাণ হারিয়েছেন, আহত 200 বেশি। অর্থনৈতিক এবং রাজনৈতিক একাধিক অভিযোগকে কেন্দ্র করে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সামাজিক জোট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপরই উত্তেজনা বাড়তে থাকে। রাওয়ালকোট মুজাফরাবাদে বিক্ষোভকারী ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি খারাপ হওয়ায় যোগাযোগের উপরে নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি নিষিদ্ধ বন্ধ চলছে। ভীমবার ও কোটির মতন শহরে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র আকার নিয়েছে। সাধারণ নাগরিকদের ওপর পাক প্রশাসনের দমনপীড়ন বিশ্বের বিভিন্ন দেশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ভারতের বিদেশ নীতি এখন দেশের মূল জাতীয় লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। সামাজিক সুরক্ষা ও জাতীয় উন্নয়নের উপর গুরুত্ব আরোপকারী সরকারের অগ্রাধিকারের বিষয়গুলোর সঙ্গে বিদেশ নীতি ও কূটনীতিকে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা বলতে কেবল সীমান্ত রক্ষা বোঝায় না, এর আওতায় অর্থনীতি, জ্বালানি, স্বাস্থ্য, সার এবং সাইবার সক্ষমতা সংক্রান্ত নিরাপত্তাও অন্তর্ভুক্ত।
1: The amount of time we have spent engaging countries who are oil providers, gas providers, within that LNG, LPG, fertilizer, manufacturers, traders, because this is a national priority. So the foreign policy continuously is in sync with what are actually the prime national goals of the moment.
0: ডক্টর জয়শঙ্কর বলেন যে প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট কিংবা COVID-19 মহামারীর মতো প্রতিকূল পরিস্থিতিতে যখনই কোনো প্রতিবেশী দেশ সংকটে পড়ে, বিশ্ব তখন ভারতকে ফার্স্ট রেসপন্ডার বা সবার আগে সহায়তাকারী হিসেবে দেখে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারত কীভাবে বিশ্বব্যাপী জটিলতাগুলো সফলভাবে সামাল দিচ্ছে মন্ত্রী সেই বিষয়টিও তুলে ধরেন। উপসাগরীয় অঞ্চলে নিজেদের গভীর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গেও ভারত তার স্বাধীন সম্পর্ক বজায় রাখছে। এছাড়া ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর সঙ্গে ভারতের ভারসাম্যপূর্ণ সম্পর্কের ওপর তিনি বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে কুয়েতের আমির শেখ মেসাল আল আহমেদ আল জাবের আল সাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন তারা। ওই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী কুয়েতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার উপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক স্তরে আলোচনার কথা পুনর্ব্যক্ত করেন। কুয়েতে বসবাসরত বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে ব্যক্তিগতভাবে উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী কুয়েতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন। অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি থেকে গ্রাহকদের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার তেল বিপণনকারী সংস্থাগুলিকে প্রায় 1,23,000 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। পশ্চিম এশিয়া সংঘাতের প্রথম 78 দিনের জন্য সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে আবগারি শুল্ক হ্রাসও অন্তর্ভুক্ত হয়েছে। সূত্র অনুসারে সোনার আমদানি কমেছে। সোনার ওপর উচ্চ হারে আমদানি শুল্ক এবং অন্তত 1 বছর সোনা না কেনার জন্য প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে আবেদন রাখেন তারই ফলশ্রুতিতে এই আমদানি কমবে। ওই সূত্র অনুসারে অর্থনীতির বিকাশ চাপের মধ্যে নেই। ওই সূত্র আরও জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে সারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকার কৃষকদের ভর্তুকি যুক্ত হারে সার সরবরাহ করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আগামীকাল থেকে 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে তিনি সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে 14 কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সে দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচল ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলোকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, আধুনিক এবং প্রযুক্তিচালিত সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার দিকে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্ল্যাটফর্মটি বিকশিত ভারত 2047 লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করবে এবং জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থলবন্দরগুলো শুধু সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে এবং ব্যবসা বাণিজ্যের পরিমাণই বাড়ায়নি, পাশাপাশি অবৈধ দখলদারদের সরিয়ে দিয়েছে।
1: आज मैं डिटेल अभ्यास के बाद कह सकता हूं कि लैंड पोर्ट का इस तेजी से विकास होने के बाद न केवल व्यापार बढ़ा है, न केवल सुरक्षा सुनिश्चित हुई है, परंतु सीमावर्ती क्षेत्र के संपूर्ण विकास की परिकल्पना में सीमांत गांवों और सीमांत जिलों के अंदर जो पलायन की सबसे बड़ी समस्या थी, इसमें भी लैंड पोर्ट ने एक प्रकार से बहुत महत्वपूर्ण योगदान दिया।
0: প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ 250 মেগাওয়াট সৌরবিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে বড় মাপের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন সংক্রান্ত এটি প্রথম প্রকল্প। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানের প্রস্তুতিতে আজ বিকেলে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব। শীর্ষ আমলা, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব ও কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। উল্লেখ্য, আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে দেশের মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতায়। এই উপলক্ষে কলকাতা তথা পশ্চিমবঙ্গে নজিরবিহীন কর্মসূচির পরিকল্পনা করেছে রাজ্য সরকার। গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবির আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে মূলত বৈঠকে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। জানা গেছে, এ বছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয়, বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। শুধু প্রশাসন নয়, স্কুল পড়ুয়াদের এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই 7 জুন থেকে 21 জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচির জারি করা হয়েছে। এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী 14 জুন থেকে বিশেষ নিবন্ধন অভিযান শুরু হবে। একটি নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে মিসড কল দিয়ে সাধারণ মানুষ গিনেস রেকর্ড প্রচেষ্টায় অংশ নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার গত 10 বছরে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবাকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের 10 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে শ্রী নাড্ডা উপস্থিত ছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পশ্চিম ও উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিম রাজস্থান ও বিদর্ভ অঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। কর্ণাটক উপকূল, কেরল, মাহে এবং কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 2 দিনে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 30 জনের বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিম এশিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কুয়েতের আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
2: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
3: আবারও আমরা ফিরে এলাম 100.1 FM গোল্ডে অন এয়ার হলাম, এবং সেই সঙ্গে যেরকম আমরা লাইভে আছি অর্থাৎ 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে লাইভ তো আমাদের চলছে। আবার আপনারা আমাদের কিন্তু যেমন ফোন করছিলেন 2248-8085 ফোন করতে থাকুন, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সুবিধা অসুবিধার কথা ডাক্তারবাবুর কাছে করতেই পারেন। আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903050992। আর সঙ্গে তো রইলই ফেসবুক পেজগুলোর আমাদের লাইভের কমেন্ট সেকশন, সেখানে আসছেন আপনারা। আমাদের আজকে আমাদের যিনি আছেন আমাদের আজকে অতিথি ডাক্তার শুভব্রত ব্যানার্জি, প্রখ্যাত চিকিৎসক, কনসালটেন্ট ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সার্জন। এবং আমরা কিন্তু সত্যি বলতে কি মূলত কথা বলছি পায়ের সমস্যা ও ভেরিকোজ ভেইন নিয়ে। সেটা ঠিক কী ধরনের সমস্যা হতে পারে তার বেশ কয়েকটা দিক আজ আমরা আলোচনা করছি। তার মধ্যে একটা অংশ আমরা আলোচনা করেছি যেটা হচ্ছে সাধারণত যেটা বলছিলাম ডাক্তারবাবু আমাদের পায়ের গ্যাংগ্রিন তার প্রিভেনশন, এবং সেটা যাতে বাধ না দিতে হয় বা কোন অবস্থা সেটা অ্যাম্পুটেশন হয় সেই জায়গা নিয়ে। এরপর আমরা আসব অন্তত এই ঘন্টায় ভেরিকোজ ভেইন এবং ডায়াবেটিক ফুট এই বিষয়গুলো নিয়েও আপনারা কিন্তু এই বিষয় নিয়েও প্রশ্ন রাখতে পারেন। আমরা সরাসরি না এখনই যাব না টেলিফোনে বা বন্ধুর ফোনটা আমরা যিনি আছেন আমাদের সঙ্গে টেলিফোনে তার প্রশ্নটা একটু শুনে রাখি। নমস্কার, কে বলছেন?
4: হ্যাঁ নমস্কার, আমি ময়তলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি। আমার হাই কোলেস্টেরল আছে, হাই ব্লাড প্রেশার আছে, কিন্তু বর্তমানে আর পেরিপ্লাস নিউরোপ্যাথি আছে। তো আমি নার্ভাল বায়োপসি টাইপস সমস্তটাই করেছি, এসিডি স্ক্যান থেকে শুরু করে সব কিছুই করেছিলাম গত বছরে। তো এখন বর্তমান যে সমস্যাটা হচ্ছে, আমি দাঁড়াতে গেলে আমার হাঁটুর যে জয়েন্ট মুখটা ভীষণ পেন হয় বাঁ পায়ে, আর পায়ের তলায় মানে অসম্ভব সেই কাঠ পিঁপড়ে কামড়ালে যেরকম ব্যথা হয়, সেই কাঠ পিঁপড়ে কামড়ালে যেরকম মনে হয় ঠিক সেরকম হয়। আর বাঁ পায়ের আঙুলগুলো একদমই ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো ডাক্তারবাবুর সঙ্গে আমি কনসাল্ট করেছিলাম, তিনি কিছু ওষুধ দিয়েছিলেন এবং ফিজিওথেরাপি করতে বলেছিলেন, কিন্তু তারপরেও সেই একই অবস্থা রয়েছে। আর আমার পায়ে জুতো পড়লে জুতো খুলে যাচ্ছে, জুতো আমি যে পড়ে আছি সেটাই আমি অনুভব করতে পারছি না। এই বিষয়টা কি করলে মোটামুটি আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো, যদি ডাক্তারবাবু আমাকে একটু বলেন তাহলে আমি উপকৃত হব।
3: সঙ্গে থাকুন, শুনে নিন কি বলছেন আমাদের আজকের অতিথি।
5: আপনার যে প্রবলেমটা, এটা মোস্ট প্রবলি ম্যাক্সিমাম পেশেন্ট যাদের নিউরোপ্যাথি থাকে তাদের প্রবলেম। নিউরোপ্যাথি থাকার মানে হচ্ছে যে আমার পায়ের নার্ভে কোনো সেন্সেশন নেই, অর্থাৎ অন্যদের যে চোট লাগলে যেরকম ব্যথা লাগে বা ঠান্ডা গরম লাগে সেটা নেই, উল্টে আমার পায়ের ওপর যেন কন্ট্রোল চলে যাচ্ছে। এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার পাকে প্রিভেন্ট করা যাতে কোনো চোটাঘাত না লাগে। প্রথম করণীয় হচ্ছে কাস্টমাইজ ফুটওয়্যার বানাবেন, এবং সেই কাস্টমাইজ ফুটওয়্যারকে একটা প্রোটেকটিভ সক মানে নর্মাল যে মোজা দেন সেই মোজাটা দিয়ে পরবেন। কোনো ধরনের মেশিন, কোনো ধরনের হিটার, কোনো ধরনের শেক এগুলো পায়ে করবেন না বা হিটারের কাছে মেশিনের কাছে যাবেন না। কোনো ধরনের গরম জলে পা চুবিয়ে ট্রিটমেন্ট করা, এই যে আমরা বলি যে খালি পায়ে আমরা বৈষ্ণো দেবী অবধি হেঁটে উঠে গেলাম, এই ধরনের কাজকর্ম করবেন না, কারণ এতে আপনার পায়ের তলা একটা বার্ন হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তো কাস্টমাইজ ফুটওয়্যার প্রোটেকটিভ জিনিস, যাতে আপনি এই এক্সট্রিম টেম্পারেচার বা মেশিন বা বেয়ার ফুট ওয়াক করছেন না সেগুলোর দিকে খেয়াল রাখবেন। পায়ে যে আপনার মনে হচ্ছে অসংখ্য পিন ফুটছে বা পিঁপড়ে চলে যাচ্ছে, এটা একটা নিউরোপ্যাথির সাইন তো নিশ্চয়ই।
3: ডাক্তারবাবু একটু ইন্টারাপ্ট করছি যে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে আসবো আবার কিন্তু এই বিষয় নিয়েই।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
7: আহা বাবা, এর আজও ফুটবল খেলতে যাওয়া হয়নি।
8: 6292300396 এ ফোন করে কিউরাফুটে আসুন, ডাক্তার দেখান, সুস্থ হন। কিউরাফুট 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার এক নম্বর ফুড ক্লিনিক। কথা বলুন 6292300396 এ।
2: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
3: বিরতিতে যাওয়ার আগে আমাদের একজন লিসনার প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে
5: আমরা কথা বলছিলাম ওনার ওই নিউরোপ্যাথি নিয়ে। মানে এই জায়গাতে আমাদের মেন ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেন্টিভ ফুটওয়্যার, যে যে জিনিসগুলো থেকে প্রিভেনশনের কথা বললাম, এবং এর সাথে ওই যে পিন সেন্সেশন বা আপনার মনে হচ্ছে অসংখ্য পিঁপড়ে চলে যাচ্ছে, এইটার জন্য একটা মিনিমাম ভ্যাসকুলার অ্যাসেসমেন্ট, মানে একটা মিনিমাম ভ্যাসকুলার সার্জনকে দেখানো, ক্লিনিক্যাল তার অ্যাসেসমেন্ট, আর একটি আল্ট্রাসাউন্ড আর্টেরিয়াল ডপলার, মানে পায়ে রক্ত চলাচল ঠিক আছে কি না এই টেস্টটা করিয়ে রাখা খুব দরকার। কারণ আপনার যেহেতু চোট আঘাত এই পায়ে লাগলে আপনি বুঝতেও পারবেন না, হয়তো একটা গভীর ক্ষত হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে ব্লাড সাপ্লাই কীরকম আছে জানা দরকার। আরেকটা জিনিস যেটা খুব দরকার আপনার জন্য, একটা ছোট মিরার রাখবেন, হ্যান্ড মিরার, রোজ রাতে শুতে যাওয়ার সময় যেরকম হয়তো আপনি মুখ টুক ধুয়ে নিজের মুখের দিকে তাকান, ওই হ্যান্ড মিরারটা দিয়ে পায়ের তলাটা একবার চেক করে নেবেন যে সেখানে কোনো অস্বাভাবিক ফোলা বা অস্বাভাবিক লাল ভাব বা কোনো কাঁটা বা কিছু ফুলে আছে কি না, বা যা কিছু যেটা আপনার চোখে অস্বাভাবিক মনে হচ্ছে সেটা যদি দেখা যায় সেটা সঙ্গে সঙ্গে আপনার নিয়ারেস্ট ডক্টরকে দেখাবেন। এই পেশেন্টদের আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে হয়তো তারা এসেছেন পাঁচ মাস ছ মাস পর একটা গভীর ক্ষত নিয়ে, তার মধ্যে একটা কুলের বীজ ঢুকে বসে আছে, তার সেন্সেশনই নেই। কাজে কাজে একটা ছোট হ্যান্ড মিরার রাখবেন, যেটা রোজ রাতে শোয়ার সময় যেরকম মুখ দেখছেন সেরকম পায়ের তলাটা একবার দেখে নিয়ে তারপরে শোবেন।
3: আমাদের এক বন্ধু হোয়াটসঅ্যাপ করেছেন, শৈল নস্কর লিখছে, বলছেন, নমস্কার ডাক্তারবাবু, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। পায়ের গোড়ালি দুদিকে ভেঙে গিয়েছিল এবং সেখানে অপারেশন করে পাত বসানো আছে, আর প্রায় পাঁচ মাস হয়ে গেছে। আমার তিনটে প্রশ্ন আছে। আমি আর কত মাস পরে পাত খুলব? এখনও আমি খুঁড়িয়ে হাঁটি, আমি পাত খোলার পর কি ঠিকভাবে হাঁটতে পারবো? আর একটু বেশি হাঁটলেই পা কিছুটা ফোলে, এটা কেন হয়?
5: পায়ের পাত আপনি কবে খুলবেন বা এটা কবে বার করা উচিত, এটা আপনার অর্থোপেডিক্স আপনাকে বেটার আনসার দিতে পারবেন। অ্যাঙ্কেল জয়েন্ট বা যে কোনো জয়েন্টে যদি কোনো আমাদের প্রসিডিয়ার বা ইন্টারভেনশন হয়, সেই ওটিটা যতটা ইম্পর্টেন্ট, আপনার ফিজিওথেরাপিগুলো আপনি কতটা করছেন এটা ততটাই ইম্পর্টেন্ট। আপনি এই নর্মালি হাঁটতে পারবেন কি না বা গোড়ালির মুভমেন্ট নর্মালি করতে পারবেন কি না, এটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনাকে যা যা ফিজিওথেরাপি এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয়েছিল আপনি সেটা কতটা করছেন। ওই স্কুলে পড়াশোনার মতো, আপনি যদি 100% করেন 100% রেজাল্ট পাবেন, 20% করেন 20% রেজাল্ট পাবেন। আর পায়ে যে সামান্য ফোলা, ওটা আপনার হাঁটা চলা যতটা নর্মাল হবে ফোলা চলে যাবে। বিনা কারণে পা ঝুলিয়ে রাখবেন না, যখন বসে আছেন রেস্ট নিচ্ছেন তখন পা আর কোমর সেম লেভেলে রাখবেন, চেষ্টা করবেন যাতে এক জায়গায় অনেকক্ষণ পা ঝুলিয়ে বসা বা দাঁড়ানো না হয়। হাঁটা চলা করবেন, ফিজিওথেরাপি এক্সারসাইজগুলো রেগুলারলি করবেন। আর আপনাকে যার আন্ডারে অপারেশন হয়েছিল, হি অর শি উইল বি দ্য বেস্ট পারসন, উনি আপনাকে উত্তর দিতে পারবেন এই প্লেট কবে বার করা উচিত।
3: আমাদের আজকের আরোগ্য অনুষ্ঠানের বিষয় পায়ের সমস্যা ও ভেরিকোজ ভেইন। আপনারা ডাক্তারবাবুকে পেয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শুভব্রত ব্যানার্জি, কনসালটেন্ট ভাস্কিউলার অ্যান্ড এন্ডোভাস্কিউলার সার্জন, এবং আপনারা আসছেন 2248808 টেলিফোনে, 9903050992 আমাদের হোয়াটসঅ্যাপ করছেন বন্ধুরা, করে জানতে চাইছেন প্রশ্ন, এবং আমাদের দুটি ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটি ফেসবুক পেজেই লাইভ হচ্ছে এই অনুষ্ঠানের, এবং সেখানে গিয়ে লাইভের কমেন্ট সেকশনেও কিন্তু আপনারা প্রশ্ন করছেন। আরও প্রশ্ন করুন, আমরা কিন্তু ঠিক রাত 11টা পর্যন্ত থাকব এই আরোগ্য অনুষ্ঠান নিয়ে। চলে যাই একটা ছোট্ট বিরতিতে।
9: জানতে হো, বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নহি হ্যায় জিসসে জ্যাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বনি হ্যায়। 3 crore সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বনি হ্যায়, পরিবার অর দেশ কা আর্থিক আধার।
10: লখপতি দিদি বনানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিঢ়িও কো সশক্ত করনে কা এক মহা অভিযান হ্যায়।
9: 12 saal বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
2: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য আরোগ্য 100.1 FM গোল্ডে।
3: ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম আরোগ্যের মূল অনুষ্ঠানে, চলে যাব টেলিফোনে, কে বন্ধু আছেন তার সঙ্গে কথা। নমস্কার, কে বলছেন?
11: হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।

0: কে বলছেন?
1: নমস্কার, দিলাই, আমি হাওড়া থেকে রঞ্জন বলছিলাম।
0: বলুন।
1: ডাক্তার, নমস্কার। আচ্ছা, আমার পায়ের তলা না গরমকালে অসম্ভব গরম হয়ে যায়, কেন হয় এটা বুঝতে পারছি না। আর শীতকালে এমন ঠান্ডা হয়ে যায় যেন পা অবশ হয়ে যায়, যে পা ফেটে হাঁটতে পারি না, এরকম হয়।
0: সিমিলারই প্রশ্ন একজন করেছেন। হ্যাঁ, আপনি কি শুনছেন? বেশ কিছুক্ষণ ধরেই শুনছেন। একটু আগেই আমাদের এক বন্ধু কিন্তু এই সেম প্রশ্ন আমাদেরকে আমাদের ফেসবুক পেজে করেছিলেন এবং উত্তরও আমরা পেয়েছি। দেখি আমরা যদি আবার কোনো নতুন বন্ধুর সঙ্গে কথা বলতে পারি। আচ্ছা, আমরা যে কথায় আসতে চাইছিলাম এই বিভাগে, যে ভেরিকোজ ভেন, তো এই ভেরিকোজ ভেন কি, মানে এই বিষয়টা যদি আগে ক্লিয়ার করেন তারপর আমরা আসছি প্রশ্নে।
2: ভেরিকোজ ভেন খুব কমন একটা পায়ের ভেন বা পায়ের যেটা শিরা তার একটা রোগ, হয়তো প্রত্যেকের বাড়িতেই আছে, আমরা কেউ কেউ জানি, কেউ কেউ জেনেও ঠিক বুঝতে পারি না। শিরার যে কাজটা, পা থেকে ব্লাড নিয়ে হার্টের দিকে যাবে, সেখানে যদি বিভিন্ন জায়গায় লিকেজ থাকে তাহলে দেখা যায় যে চামড়ার নিচে কিছু কিছু জায়গায় শিরা দলা পেকে উঠছে বা পা ফুলছে। এই যে শিরা দলা পেকে ওঠা বা ফুলে যাওয়া, এইটাকেই আমরা সাইন্টিফিক ইয়েতে ভেরিকোজ ভেন বলি। এর মূল কারণ হচ্ছে পায়ের ভেনের লিকেজ, মানে ব্লাড নিচ থেকে ওপরে যেতে পারছে না, সেটা লিক করে আবার পায়ের নিচের দিকেই জমে যাচ্ছে জায়গায় জায়গায়।
0: এটা সাধারণত কাদের ক্ষেত্রে হয়, কারা সাফার করবে এই বিষয়ে বেশি?
2: ওয়ার্ল্ড ওয়াইজ দেখা গেছে যে ভেরিকোজ ভেনের ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স ইজ অ্যারাউন্ড 70%, মানে 10 জনের মধ্যে 7 জনেরই কোনো না কোনো ফর্মে ভেরিকোজ ভেন থাকতে পারে। সাফার করবে তারা যাদের ওয়েট বেশি, যাদের দাঁড়ানো কাজ, মানে ট্রেডিশনালি যারা টিচার, যারা বলা হতো বাস কন্ডাক্টর, এখন তো আমাদের অনেকেরই ডেস্ক জব বা সিটিং জব, তো যাদের সিটিং জব, কম্পিউটার জব, আইডল লাইফ স্টাইল, মানে খুব একটা হাঁটা চলা হয় না, তাদের ক্ষেত্রে তারা সাফার বেশি করবে বা ভুগবে বেশি।
0: আচ্ছা, আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন, দেখি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন?
3: হ্যালো।
0: নমস্কার।
3: হ্যাঁ নমস্কার দিদি, আমি পায়েল বলছি বেলকোরিয়া থেকে।
0: বলুন।
3: হ্যাঁ বলছি, একটা প্রবলেম ডাক্তারবাবুর কাছে বলবো, সেটা হচ্ছে স্লিপিং টাইমে যখন ঘুমানোর টাইমেই বেসিক্যালি হয়, অন্য সময় নয়, তো মাঝরাতে ধরুন 1:30-2 নাগাদ পাটা এমন পরিমাণে টান পড়ে আর প্রচন্ড ব্যথা হয়, মানে পা তো নাড়ানোই যায় না, নাড়ানো তো অসম্ভব হয়ে পড়ে, আর এত পরিমাণে ব্যথা হয় পায়ে, সেই প্রায় 30 মিনিট মানে আধা ঘন্টা থাকে, তারপর মানে আস্তে আস্তে একটু মুভমেন্টের পরে মোটামুটি নরমালে আসে, তো এটার থেকে রিলিফটা কি? এটা প্রায় হচ্ছে আমার, তাই জিজ্ঞেস করছি, আমার বয়স 29।
2: পায়ে ক্র্যাম্প আমরা আগেও বললাম, তার মেন কারণ হচ্ছে শরীরে জল নুন চিনির পরিমাত্রা কম থাকা। প্রথম কাজ বেশি করে জল খাওয়া। দ্বিতীয় জিনিস হচ্ছে যদি আপনার পা ফুলছে বা সাথে কোনো শিরা কোথাও দেখা যাচ্ছে, তো ভেরিকোজ ভেনের একটা সিমটম এটা হতে পারে যে বারবার রাতে ক্র্যাম্প হওয়া, মানে জল পরিমাণ মতো খাওয়া সত্ত্বেও, তো সেই ক্ষেত্রে আপনার একবার পায়ের দিকে কোথাও কোনো শিরা আছে কি না, গোড়ালির কাজ ফুলছে কি না, এগুলো খেয়াল রাখতে হবে, এবং বারবার যদি ক্র্যাম্প আসছে একটা পায়ের আলট্রাসোনোগ্রাফি ডপলার বা ভেনাস ডপলার করিয়ে দেখে নিতে হবে যে শিরায় কোনো লিকেজ আছে কি না।
0: আচ্ছা, এই যে ভেরিকোজ ভেনের কথা বলছি, এই যে সমস্যা, এর সিমটমসগুলো কি?
2: ভেরিকোজ ভেনের সিমটম দেখুন, অনেক ক্ষেত্রেই এগুলো সাইলেন্ট থাকে, মানে শুধু পায়ে শিরা জড়িয়ে জড়িয়ে থাকে। যাদের সিমটম স্টার্ট হয় তাদের ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে পায়ে একটা অস্বস্তি, যে আমি পা ঝুলিয়ে দাঁড়িয়ে থাকলে বা বসলে আমার কীরকম একটা পায়ে ভারী ভাব একটা অস্বস্তি থাকছে, আর বিকেলের দিকে আমার পাটা মনে হচ্ছে ফুলে উঠছে বা পাটা অত্যন্ত ভারী হয়ে যাচ্ছে, না পাটাকে মনে হচ্ছে টেনে টেনে নিয়ে যাব। তার পরবর্তী হচ্ছে যে গোড়ালির কাছটা ফুলতে পারে।
0: আচ্ছা,
2: যাদের এই ডিজিজটাতে আর্লি স্টেজে হয়তো পায়ে ফুলছে না বা শিরা দেখা যাচ্ছে না, তাদের আমাদের যেরকম আগের যিনি ফোনে এসেছিলেন তার মতো রাতে বারবার ক্র্যাম্প, এটাও কিন্তু হতে পারে যে পায়ের কাফ মাসেলে বা হাঁটুর নিচের অংশতে বারবার রাতে ক্র্যাম্প হচ্ছে। এর পরবর্তী যদি আমরা এই ভেরিকোজ ভেনকে ট্রিটমেন্ট না করি তাহলে দেখা যায় যে পা একেবারে সেই থামের মতো মানে পিলারের মতো ফুলে উঠেছে, সেখানে কালো কালো ছোপ পড়েছে বা কিছুগুলো ঘা হচ্ছে, সেই ঘা শুকোচ্ছে না। আরেকটা খুব মানে অ্যালার্মিং ব্যাপার যেটা ভেরিকোজ ভেনে হয়, যাদের বহু বছর ধরে ভেরিকোজ ভেন আছে তাদের ক্ষেত্রে স্কিন পাতলা হয়ে গিয়ে স্পন্টেনিয়াস ব্লিডিং হয়। মানে অনেক পেশেন্টই আমাদের এসে বলেন যে ডাক্তারবাবু ভেরিকোজ ভেন তো অনেক বছরই আছে, কোনো তো অসুবিধেও হয় না, কিন্তু এই আগের সপ্তাহে আমরা চান করতে গেলাম, হঠাৎ দেখলাম বাথরুমে রক্ততে ভর্তি। তো এই ভেনে প্রেশার এতই বেশি থাকে যে অনেক জায়গাতেই স্কিন ফেটে নিজের থেকে পিচকিরির মতো ব্লিডিং হয়। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ এটা পেনলেস ব্লিডিং, মানে রাতে যদি ঘুমের মধ্যে হয়ে গেল হয়তো সকালে অনেকটা ব্লাড লস হওয়ার পর তিনি উঠে বুঝতে পারলেন। তো এইগুলোই মোটামুটি ভেরিকোজ ভেনের প্রেজেন্টেশন। বাট হ্যাঁ, মোস্ট পেশেন্টস আমাদের কাছে আসেন পায়ে ডিসকমফর্ট, পায়ে ফোলা বা ভেরিকোজ ভেন থেকে রাতে ক্র্যাম্পস হচ্ছে, এই স্টেজেই আসেন।
0: আচ্ছা, আমাদের সঙ্গে কেউ রয়েছেন টেলিফোনে, নমস্কার, কে আছেন?
4: নমস্কার, আমি বরিশাল সদর বাজার থেকে সুজিৎ ঘোষ বলছি।
0: বলুন।
4: আমার প্রশ্ন, দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে, ডাক্তারবাবু খানিকক্ষণ আগে বললেন যে বেশিক্ষণ পা ঝুলিয়ে বসবেন না, তাহলে কি মানে একটু আসন কুটে বসা যায়? কিন্তু আসন কুটে বসতেও তো অনেকে ডাক্তারবাবুরা বারণ করছেন, তাহলে কিভাবে বসবো? আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয় এরকম পা ঝুলিয়ে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে রাস্তা উঁচু নিচু ভাবে যে করা হয়, আমরা হাঁটাচলা করতে গিয়ে যে বিভিন্ন ভাবে আমাদের পা পড়ছে, এর জন্য কি আমাদের পায়ের কোন রকম গঠন নিয়ে হচ্ছে ক্ষতি হচ্ছে বা হাঁটুর ক্ষতি হচ্ছে, একটু বললে খুব ভালো হয়।
0: নিশ্চয়ই, সঙ্গে থাকুন।
2: এই পা ঝুলিয়ে বেশিক্ষণ বসা, স্পেশালি যাদের পা ফোলার টেন্ডেন্সি আছে তাদের যে জায়গাটাতে উপায় আছে সেখানে অ্যাভয়েড করার বেস্ট উপায় হচ্ছে দুটো চেয়ার রাখবেন, একটা চেয়ারে নিজে বসলেন আর একটা চেয়ারে পাটা উঁচু রাখলেন, যাতে পা আর কোমর সেম লেভেলে রইল এবং ব্যাকটা যাতে রেস্টে থাকে, মানে পিঠটা যাতে রেস্টে থাকে, নয়তো দেখবেন পিঠে ব্যথা হচ্ছে। তো এইটা সবচেয়ে ইজিয়েস্ট উপায় যে পা সোজা করে বসলেন দুটো চেয়ারে, একটাতে নিজে একটাতে পা। আর রাস্তা উঁচু নিচু, রাস্তা আপ ডাউন যেটা আছে সেটা যতটা পারলেন অ্যাভয়েড করলেন। আপনার যেটা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক, প্রেফারেবলি একটা প্লেন এরিয়াতে, যদি রাস্তায় নেই তো বাড়ির ছাদে, যদি বাড়ির ছাদে নেই তো বাড়ির যে দুটো বড় রুম সেই দুটো রুম মিলিয়ে, স্পেশালি বয়স্ক মানুষদের যে হাঁটাটা সেই হাঁটাটা দিনে 20 মিনিট সকালে বা দিনে 20 মিনিট বিকেলে এই প্লেন এরিয়াতে করুন, এটাই আমাদের পায়ের সার্কুলেশন বা ভেনের জন্য যথেষ্ট।
0: আচ্ছা ডাক্তারবাবু, আমরা যে কথা বলছিলাম যে ভেরিকোজ ভেন নিয়ে, এক্ষেত্রে আমরা তো নিশ্চয়ই আমাদের চিকিৎসার দরকার, তো কখন কোন সময়ে প্রয়োজন হবে, মানে বোধ করবো যে ঠিক এই সময় আমাদের চিকিৎসার প্রয়োজন এবং তখন কোথায় কিভাবে যাব?
2: দেখুন, ভেরিকোজেনের মজা হচ্ছে যে এই রোগটা আপনাকে অনেক দিন সময় দেয় ডিসাইড করতে, অনেক দিন সময় দেয় তার ট্রিটমেন্ট নিতে, কিন্তু আমরা যে স্টেজে পেশেন্ট পাই, মানে ঘা বা ব্লিডিং এগুলো লাস্ট স্টেজ, আমাদের পেশেন্টদের বা আমাদের এই স্টেজ অবধি ওয়েট করা উচিত নয়। যদি আমাদের পায়ে শিরা দেখা যাচ্ছে, একজন ডাক্তারবাবুকে দেখান, তার উপর ডিসিশনটা ছাড়ুন। আমাদের কিছু টেস্ট আছে, আল্ট্রাসোনোগ্রাফি, ক্লিনিক্যাল, সেই বেসিসে আমরা ডিসিশন নিই।
0: আচ্ছা, এই নিয়ে আরো কথায় আসবো, তার আগে ছোট্ট একটা বিরতি।
5: অনুষ্ঠানের এই অংশটি নিবেদন করছেন কিউরা ফুড।
6: বাবা, আমার অফিসের বস ফ্ল্যাট ফুটের জন্য একটি স্পেশাল সোল ব্যবহার করেন। 6292300396 এ ফোন করে কিউরা ফুড চলো তোমার জন্য নিয়ে আসি।
5: চিকিৎসা নিন, ব্যথা সারান, কিউরা ফুড 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার এক নম্বর ফুড ক্লিনিক। কথা বলুন 6292300396 এ।
7: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
0: ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে এলাম সরাসরি অনুষ্ঠানে। লাইভ অনুষ্ঠানের স্ট্রিমিং চলছে আমাদের ফেসবুক পেজে 100.1 FM Gold কলকাতা এবং আকাশবাণী কলকাতা এই দুটি পেজে, এবং সেখানে আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা কমেন্ট করছেন। 224-88-0-85 আমাদের টেলিফোন নাম্বার, সেখানে আপনারা তো আসছেনই আপনাদের প্রশ্ন নিয়ে,

0: এছাড়াও রয়েছে আমাদের কিন্তু 9903059992 হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে মেসেজ এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমরা এই মুহূর্তে আছি এই যে পায়ের সমস্যা নিয়ে, আজকে যে আমাদের আরোগ্য অনুষ্ঠানের বিষয়ে পায়ের সমস্যা, ভেরিকোজ ভেন, সেক্ষেত্রে ভেরিকোজ ভেনের ডিটেলিংয়ে বোধহয় আমরা এসে গেছি, কারণ তার আগে আমরা পায়ের পচন ইত্যাদি বিষয়ে পার হয়েছে কিছুটা। এই যে আমরা বলছিলাম যে কখন ট্রিটমেন্ট নেব, ভেরিকোজ ভেন আছে, কোন সময় যাওয়া দরকার, সে বিষয়ে আরও কথায় আসব, কিন্তু টেলিফোনে কে আছে একটু দেখে নি। নমস্কার।
1: হ্যাঁ, আমি রানাঘাট থেকে ভগতের সাহা বলছিলাম।
0: বলুন
1: ডাক্তারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার মাটিতে বসে পা ভাঁজ করে মানে আসন বেসন করে বসে খেতে খুবই অসুবিধা হয়, আর মাঝে মাঝে ওই হাঁটুর জয়েন্ট গুলো খুব ব্যথা করে, এটা যদি একটু জানান কেন হচ্ছে তাহলে উপকৃত হবো।
0: সঙ্গে থাকুন।
2: বাবু হয়ে বসে বা মাটিতে বসে যদি আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, তার মেন কারণ হচ্ছে আমাদের হাঁটুতে বা পায়ের দুটো হাড়ের মধ্যে যে জয়েন্ট স্পেস বা যে লিকুইডটা থাকে সেটা কমে যাচ্ছে। এটা এজ রিলেটেড এবং এটা পিওরলি আপনার অর্থোপেডিক্স যিনি ডাক্তারবাবু তিনি হেল্প করতে পারবেন। তবে অ্যাজ আ জেনারেল প্রিকশন ইন্ডিয়ান টাইপ পায়খানায় বসা, বাবু হয়ে বসা বা মাটির লেভেলে বসাটা অ্যাভয়েড করবেন। একটা পায়ের এক্সরে করিয়ে আপনার যিনি নিয়ারেস্ট অর্থোপেডিক সেই ডাক্তারবাবুর সাথে একবার যোগাযোগ করবেন।
0: আচ্ছা, আমাদের টেলিফোনে রয়েছেন আরও কেউ। নমস্কার, কে বলছেন?
3: নমস্কার।
0: নমস্কার, বলুন।
3: ডাক্তারকে নমস্কার এবং আপনাদেরও নমস্কার জানাই। আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জিপোল থেকে বাবলু বুদি বলছি। দেখুন, কয়েক বেশ দীর্ঘ কয়েক বছর আগে আমার হাতে পায়ে এবং গলা বা ঘাড়ে শিরাগুলো যে আছে আমার বোঝা যায় ফুলে ফোলা ফোলা ফোলা শিরা, এখন কিন্তু নেই আমার আর, কিন্তু এইরকম মানুষকে অনেক সময় দেখা যায় আছে। এইগুলো কি অন্য কিছু লক্ষণ হতে পারে? তা তো এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, আমার প্রেশার আছে, তাহলে ওষুধপত্র খেয়ে কন্ট্রোলই আছে স্বাভাবিক, আর আমার হয় কি ওই মাঝে মাঝে বসে আছি, বসার পরে ওই পায়ের আঙুল বা হাতের আঙুলগুলো একটু খাল ধরা মতন হয়ে যায়, এইগুলো বিষয়ে যদি আপনি কিছু বলেন তো ভালো। আমার বয়স 63। নমস্কার।
0: নমস্কার, সঙ্গে থাকুন।
2: আপনার যে প্রবলেমটা সেটা আমার শুনে মনে হলো না যে এটা ভেরিকোজ ভেন বা ব্লাড ভেসেল রিলেটেড। শিরা অনেক জায়গায় ফুলে উঠেছে, তারপর আবার চলে গেছে, এটা হয়তো আপনাকে একটু সামনাসামনি দেখে আমাদেরকে ডিসিশন দিতে হবে যে এটা আদৌ কি কোনো রোগ নাকি না নর্মাল। আর বিভিন্ন পশ্চারে বসলে যে হাতে পায়ে বা জয়েন্টে রিয়াকশানগুলো হয় সেগুলো জেনারেলি খুব একটা মারাত্মক খারাপ কিছু হয় না, যদি না সেটা আপনার ডে টু ডে লাইফে কোনো অ্যাক্টিভিটিকে প্রবলেম দেখাচ্ছে। যে যে স্পেসিফিক পজিশনে জয়েন্টে প্রবলেম হচ্ছে সেগুলো এই বয়সে একটু অ্যাভয়েড করাই ভালো।
0: আচ্ছা, এই যে ভেরিকোজ ভেনের প্রসঙ্গে আমরা এলাম যে হ্যাঁ কোন সময় আমরা দেরি করব না, অনেকটা দেরি করে গেলে বা প্রথম দিকটা বোঝাও যায় না সেটাও একটা ব্যাপার, তো এই এটা কি মানে কিওর হয়, মেডিসিনে কি ভেরিকোজ ভেনের সমস্যা মেটে?
2: দেখুন, এইটা বেসিক্যালি একটা ব্লাডের লিকেজ, যেখান থেকে শুরুতে আমাদের কসমেটিক প্রবলেম মানে দেখা যাচ্ছে সেটা প্রবলেম, পরবর্তীকালে কিছু সিমটম মানে পা ফোলা পায়ে ব্যথা এইটা একটা প্রবলেম, এরপরে হচ্ছে কমপ্লিকেশন মানে এই যে ব্লাডের লিকেজ হচ্ছে সেখান থেকে আলসার বা কালো পিগমেন্ট বা ব্লিডিং। সাধারণত অ্যাজ ডক্টর্স উই সে যতক্ষণ অব্দি এটা সিমটম আছে ইট ইজ অ্যাবসলিউটলি কিওরেবল, মানে এইখান থেকে পুরো রিভার্স করে দেওয়া যায় জাস্ট লাইক নর্মাল। যদি আলসার বা ব্লিডিং স্টেজে পৌঁছে যায় এটাকে আর আমরা কিওরেবল বলি না, আমরা তখন ট্রিটেবল বলি, কারণ ততদিনে এই ভেরিকোজ ভেনের ব্লাড থেকে তার ড্যামেজটা হয়ে গেছে। কাজে কাজেই সেই স্টেজেও আমরা ভেরিকোজ ভেনকে ট্রিট করতে পারি, বাট কিন্তু এই স্টেজে যদি আপনি পৌঁছে যান এটা কিন্তু আপনাকে ভোগাবে, আপনাকে রেগুলার মেডিকেল ফলো আপে থাকতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা এটাকে ট্রিটেবল মানে এটা যে চিকিৎসা করা যায় না তা নয়, কিউরেবল থাকতে গেলে ওই আর্লি স্টেজ মানে যখন পায়ে আলসার ফোলা কালোভাব আসেনি সেই সময় ট্রিট করিয়ে নিলে ইট ইজ কমপ্লিটলি কিউরেবল।
0: সঙ্গে আছেন কেউ? নমস্কার, কে আছেন টেলিফোনে? কে আছেন? বাবা সাংঘা না, ভীষণ আওয়াজ হচ্ছে। চলে যাই এর সঙ্গে প্রশ্ন যে এই মুহূর্তের রিসেন্ট ট্রিটমেন্ট কি, এই বিষয়ে নতুন কিছু মডেলিটিস কি আছে ফর ভেরিকোজ ভেন?

0: ভেরিকোজ ভেইন আমাদের যখন আমরাও স্টুডেন্ট ছিলাম বা আজ থেকে 10-15 বছর আগে যেটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ছিল সেটা হচ্ছে যে যে শিরাগুলো লিখে যাচ্ছে সেই শিরাগুলোকে আমরা মার্ক করে কেটে বাদ দিয়ে দিতাম। সেইটা হচ্ছে ওপেন সার্জারি, অর্থাৎ পায়ে বিভিন্ন জায়গায় তার কাটা ছেঁড়া হতো, সেলাই হতো, ব্যান্ডেজ হতো। আজকালকার দিনে আমরা এটা পুরোপুরি এন্ডোভ্যাসকুলার ট্রিট করি। যে ভেনটা বা যে শিরাটা লিক করছে সেটাকে আমরা আল্ট্রাসাউন্ডে আইডেন্টিফাই করে ছুঁচের দ্বারা, মানে যেরকম আপনাদের ব্লাড টেস্ট হয় ঠিক অত মোটা একটা ছুঁচের মধ্যে দিয়ে আমরা, আমাদের বিভিন্ন ইকুইপমেন্টস আছে, লেজার বলুন, রেডিও ফ্রিকোয়েন্সি বলুন, বা আজকাল একটা মেডিকেটের আঠা পাওয়া যায়, গ্লু পাওয়া যায়, সেটাকে একটা নিডলের মধ্যে দিয়ে পাস করে আমরা এই আল্ট্রাসাউন্ড গাইডেন্সে ঠিক যেখানে যেখানে লিকেজ আছে সেই জায়গাগুলোতেই লিকেজগুলোকে সিল করে দিই। এতকাল অবধি, মানে 2-3 বছর আগে অবধিও আমাদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ছিল লেজার। লেজারে আমরা হিট দিয়ে বা লেজার দিয়ে এইটাকে সিল করে দিই। আজকের দিনে, ইন টুডেজ ডে, আমরা এটাকে গ্লু দিয়ে করি, উইচ ইজ জাস্ট মানে একটা আঠা
1: আটকে দেওয়া।
0: তো এতে আমাদের হিট নেই, হিট রিলেটেড যে সাইড এফেক্ট, সামান্য ব্যথা, পায়ে লালচে দাগ, পা ফোলা, সেগুলোও নেই। ঠিক যেরকমভাবে আপনি একটা এনভেলপকে আঠা দিয়ে সিল করে দেন, ওই রকম আমরা দুটো ভেনের যে ওয়ালটা সেই দেওয়ালটাকে আঠা দিয়ে সিল করে দিই।
1: আচ্ছা, টেলিফোনে রয়েছেন লিসেনার, কি বলছেন দেখি। নমস্কার।
2: হ্যাঁ দিদি নমস্কার।
1: নমস্কার বলুন।
2: ডাক্তারকে নমস্কার জানাই। আমার প্রশ্ন হচ্ছে, আমার ডানাতের কবজিতে এখান থেকে 15-20 বছর আগে একটা সাদা দাগ হয়েছিল, এই 1.5 ইঞ্চি লম্বা, 1.5 ইঞ্চি চওড়া এরকম একটা দাগ হয়েছিল, ছোট হয়েছিল, তখন আস্তে আস্তে বড় হচ্ছিল। তা ডাক্তারের কাছে দেখালাম, তখন ডাক্তার বলল অনেক ট্রিটমেন্ট করার পরে পিন ফিন ফুটি দেখেছিল, তখন অতটা সার পাইনি, তখন বললো এটা লেপ্রোসি। তা লেপ্রোসির ওষুধ দিয়েছিল, বছর 2-3 খেয়েছিলাম, কিন্তু খাওয়ার পরে ওটা ঠিক হয়ে গেছে, এখন আর দাগ বা কিছু নেই, কিন্তু ওখানে এখন পিন ফিন ফুটালে বোঝা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার ডান পায়ে, আমার আঙ্গুলের মাথা থেকে, আঙ্গুলের গোড়া থেকে নিয়ে পায়ের গিরু অব্দি, কবজা অব্দি, কিরকম যেন নিঃসার হয়ে আসছে, কোনো সার পাওয়া যায় না, আগুনে পুড়ে গেলে বুঝতে পারি না, যখন ফোসকা পড়ে এ হয় গা হয় তখন বুঝতে পারি, আর কোনো সার নেই। আর ওখানে আমার একটা এরকম 15-20 বছর আগে দুটো পরে একটা কড়া মতো পড়েছিল, সেই কড়াটা আমি নখ দিয়ে ছাল তোলার পর সেটা ঘা হয়ে গেছিলো, গিয়ে সেইটুকুই আছে, বেশি বড় হয় না, কিন্তু শুকায়ও না, অনেক সেলিকল মলম ফলম লাগিয়ে দিয়ে শুকিয়ে যায়, কিন্তু ওপরে ঢালা পড়ে থাকে আর একদম নির্মূল হয় না। আবার ঢালাটা তুলে দিলে ওপর থেকে সেই কাঁচা ভাবটা বেশ রক্ত বেরোয় না, কিন্তু একটা হালকা হালকা একটা কষ মতো বেরোয়, কিন্তু ওইটা কিছু ঠিক হচ্ছে না, পাটা যেন নিঃসার হয়ে যাচ্ছে। কিন্তু আমি পায়ের পাতার নিচে রেখে দেখেছি যে আমার আঙ্গুল নড়াচড়াটা আছে কিনা, তা আঙ্গুল আমি নাড়াচ্ছি, দেখছি উপরে হচ্ছে নিচে হচ্ছে, কিন্তু পায়ের মাঝখানটায় কোনো অসার হয়ে রয়েছে, এটার কারণটা কি যদি একটু ডাক্তার বলে দেন খুব উপকার হবো।
1: শুনুন বন্ধু, সঙ্গে থাকুন।
0: আপনার ক্ষেত্রে যেগুলো আপনি বললেন এগুলো পুরোপুরি একটা নিউরোপ্যাথিক পায়ের লক্ষণ, যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম যে পায়ের নিউরোপ্যাথি মানে নার্ভের সেন্সেশন চলে গেছে, যেহেতু সেন্সেশন চলে গেছে আপনার ক্ষেত্রে ওই অসার হয়ে থাকছে, ঠান্ডা গরম বুঝতে পাচ্ছেন না বা প্রেশার পড়লে বুঝতে পাচ্ছেন না, অথচ পায়ের আঙুল নড়ছে, কারণ আপনার যেটা মোটর মানে যেগুলো আঙুলগুলোকে নাড়ায় সেটা হয়তো ড্যামেজ হয়নি, প্রবাবলি এটা আপনার ওই লেপ্রোসির সাথে রিলেটেড, হয়তো তখনই একটা ড্যামেজ হয়ে গেছে, বাট আপনি যেহেতু ট্রিটমেন্ট কমপ্লিট করেছেন সে থেকে আর ফার্দার হয়তো আপনার কোনো প্রবলেম হবে না। যে ড্যামেজটা হয়েছে ওটাতে স্যার আপনাকে ওই প্রিভেনশন ফলো করতে হবে, এই কাস্টমাইজ জুতো বা ফুটওয়্যার যেটা আপনার পায়ের প্রেশারটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে। আর প্লিজ স্যার, আপনি নিজে থেকে ওই পায়ের নখ কাটা, চামড়া কাটা, ছুরি কাঁচি চালানো ওগুলো পায়ের ওপর করবেন না, একজন ডাক্তারের সুপারভিশনে করবেন। প্রোটেক্টিভ ফুটওয়্যারটা রেগুলারলি পরবেন এবং খেয়াল রাখবেন যে পায়ে ওরকম কোনো নখ বেড়ে গেলে, ছোট হলে বা কিছু ফুটে গেলে একজনের ডাক্তারের কাছে গিয়ে সেই ট্রিটমেন্টটা কমপ্লিট করাবেন। এই যে ঘাটা শুকোচ্ছে না, এটা খুব সম্ভবত আপনার ওই জায়গায় বারবার প্রেশার পড়ছে বলে সেই জন্য হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুটওয়্যার চেঞ্জ বা পায়ের জুতো চেঞ্জ করলেই সেই জিনিসটা কিন্তু হিল হয়। চেঞ্জ অর্থাৎ কাস্টমাইজ জুতো মানে কাস্টমাইজ ফুটওয়্যার, দোকান থেকে গিয়ে এক্স এর বদলে ওয়াই জুতো সেটা কিন্তু নয়।
1: খুব সুন্দর করে আমাদের ডাক্তারবাবু আজকে বুঝিয়ে বললেন, বলছেনও আমরা অত্যন্ত জরুরি বিষয়গুলো জেনে নিচ্ছি, যেগুলো অনেক ক্ষেত্রেই সেগুলো সম্পর্কে আমাদের ধারণাই নেই, আমরা একটা সম্পূর্ণ অন্যরকম ভাবি, ছেড়ে রাখি ট্রিটমেন্ট করি না, যখন যাই ডাক্তারবাবুদের কাছে তখন কিন্তু সেটা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে। সেটা যাতে না হয় সেজন্যই কিন্তু আজ আমাদের এই পায়ের সমস্যা ভেরিকোস ভেনের কথা নিয়েই অনুষ্ঠান, যাতে আমরা এই বিষয়ে সচেতনতা বাড়াতে পারি। যে কথা বলছিলাম যে ভেরিকোস ভেনের প্রসঙ্গে, এই যে চিকিৎসা যদি কেউ ফেলে রাখে, করলো না, চলছে তো, এমন কিছু তো কিছু হচ্ছে না, সেক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটতে পারে, মানে কি কি কনসিকোয়েন্সেস হতে পারে, মানে জাস্ট ট্রিটমেন্ট না করে জাস্ট ফেলে রাখা?
0: হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ভেরিকোস ভেন বহু বছর ধরে প্রোগ্রেস করে। যারা যেটা কমন, সেটা যদি আমি ধরি কমনেস্ট পিকচার আমাদের দেশে, সেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে স্টার্ট হলো প্রেগনেন্সিতে, তখন প্রেগনেন্সিতে পা ফুললো, তিনি হয়তো বুঝতে পারলেন না, এরপরে কিছুগুলো শিরা দেখা গেল, যখন তার বয়স 45 বা 50 তখন সামান্য পায়ে ব্যথা হলো। এই স্টেজ থেকে আমরা যদি ডায়াগনোস করে ট্রিট না করি, যখন ওনার বয়স 55-60 কাছাকাছি, তখন দেখা যাবে যে পায়ের অ্যাঙ্কেলের কাছটা পারমানেন্টলি ফুলে থাকছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখান থেকে ফেটে আলসার। একবার যে আলসার বা ঘা হয়ে গেল, যেহেতু এই ভেরিকোস ভেনের স্কিন ড্যামেজ ইজ এক্সটেন্সিভ অ্যান্ড মোরললেস পারমানেন্ট, এই ঘা একবার পায়ের ভেতরের দিকে হবে, একবার বাইরে হবে, একবার নিচে হবে, একবার ওপরে হবে, করে ইওর কোয়ালিটি অফ লাইফ, মানে আপনার যেই ডেলিকার জীবন, সেইটাকে হ্যাম্পার করবে। আপনি ওই ডাক্তার, কম্পাউন্ডার, ড্রেসার এই সার্কিটেই ঘুরতে থাকবেন, 3 মাস ঘা শুকোবে, 2 মাসের পর ঘা ফিরে আসবে এবং দ্য কোয়ালিটি অফ লাইফ উইল বি প্যাথেটিক। এটাও দেখা গেছে যে যাদের ক্ষেত্রে ভেরিকোস ভেন হ্যাজ বিন লেফট আনট্রিটেড অ্যান্ড দ্য আলসার হ্যাজ বিন লেফট আনট্রিটেড, মানে আমি ঘায়েরও চিকিৎসা করলাম না, ভেরিকোস ভেনেরও চিকিৎসা করলাম না, লং স্ট্যান্ডিং মানে বহু বছরের আলসারে কিন্তু ক্যান্সার কনভার্সন হয়েছে এবং এতে ক্যান্সারের টেন্ডেন্সিও দেখা যায়। কাজে কাজেই এক তো কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার্ড এবং দ্বিতীয়ত আ চান্স অফ গেটিং আ ক্যান্সার কনভার্সন অন দিস আলসার। ভেরিকোস ভেন ইন এক্সট্রিম স্টেজেস যখন আনট্রিটেড থাকে, তখন এটা এইভাবে আমাদেরকে কিন্তু হ্যাম্পার করতে পারে।
1: সঙ্গে রয়েছেন লিসনার, কি বলছেন তিনি? নমস্কার।
3: নমস্কার, আমি আসানসোল থেকে বলছি। আমার নাম কুমার মুখোপাধ্যায়।
1: বলুন।
3: আমার বয়স 75+। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমার বাঁ পাটা, আমি বেশিক্ষণ একটু যদি হাঁটাহাঁটি করি, মানে ধরুন কোথাও গেলাম হাঁটতে থাকলাম, বেশিক্ষণ হাঁটতে পারি না, মানে পায়খানা টান ধরে পাঠাই, আমি একটুখানি বসে পড়ি, এইরকম হয়। যে তারপরে এই বাঁ পায়ে মানে কোমরের এখান থেকে একদম টানটা ধরে, মানে এইটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, আমি এখন একটুখানি ওট বোস করি, মানে ওই মাসেল মাসেল গুলো ঠিক রাখার জন্য কি করা উচিত, মানে ওট বোসটা করি, তারপরে
1: শুনতে থাকুন।
0: আপনার এই বয়সে আপনি যেটা বললেন যে হাঁটতে গেলে পায়ে টান ধরছে এবং এটা রেগুলার বেসিস ধরে ধরছে প্রায় কোমরের কাছ থেকে, এটা কিন্তু একটা খুব বড় লক্ষণ যে আপনার কোনো একটা মেজর ব্লাড ভেসেলে ওই পায়ের হয়তো ব্লকেজ বা ন্যারোয়িং আছে। তো এইটাকে একবার ভ্যাসকুলার সার্জন দেখানো, আল্ট্রাসোনোগ্রাফি বা ভ্যাসকুলারের আমাদের পায়ের ব্লাড ভেসেলের যে টেস্ট হয় ডপলার টেস্ট, এই টেস্টটা করানো খুবই দরকার এই বয়সে। আপনার পায়ের জন্যে যতক্ষণ অবধি না আমরা ব্লাড ভেসেল এক্স্যাক্টলি কীরকম স্টেটাসে আছে বুঝতে পারছি, প্লেন রাস্তায় হাঁটা বেস্ট।
1: এই বিষয়ে আমরা কথায় আসছি, তার আগে একটা ছোট্ট বিরতি।
4: অলিফিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোস ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিফিয়া নার্সিং হোম।
5: ঠাম্মা, আপনার কোমরের ব্যথা, পিঠের ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন, ফেলে রাখবেন না,
6: কিউরা ফুটে আসুন। ফোন করুন 6292300396 এ, ডাক্তার দেখান, সুস্থ থাকুন। কিউরা ফুড 30,000-এরও বেশি মানুষের ভরসা, ইন্ডিয়ার 1 নম্বর ফুড ক্লিনিক। কথা বলুন 6292300396 এ। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য।

0: 100.1 FM গোল্ডে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম মূল অনুষ্ঠানে। ডাক্তারবাবু বলছিলেন আমাদের ফোনের বন্ধু যে প্রশ্ন রেখেছিলেন তার উত্তর,
1: যেরকম বয়স বললেন
0: 70 প্লাস
1: এজ, এবং ওনার যা সিমটম তাতে ব্লাড ভেসেলের আমাদের যতক্ষণ না টেস্ট হচ্ছে বা ব্লকে

0: অবধি হাঁটাচলা করুন, ব্যথা হলে রেস্ট নিন, আবার হাঁটুন, এটাই আপনার পায়ের জন্য বেস্ট এক্সারসাইজ।
1: আচ্ছা, আমরা তো বলছিলাম যে একটু আসবো ডায়াবেটিক ফুটের প্রসঙ্গে, মানে পায়ের পাতা সেটা এটাকে ঘিরেই মূল সব সমস্যাটাই আসে বিভিন্ন কারণ থেকে। তো এই যে কোন ধরনের মানে ডিজিজ বা অসুস্থতা আমাদের এই ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে পায়ের সমস্যা তৈরি করতে পারে?
0: দেখুন, একজন যিনি ডায়াবেটিক তার সমস্ত ভাইটাল অর্গ্যানের বছরে একবার করে মিনিমাম টেস্ট হওয়া দরকার।
1: আচ্ছা,
0: যদি আমি শুরু করি ওপর থেকে রেটিনা চেক আপ, কার্ডিয়াক চেক আপ, নেফ্রোলজি চেক আপ মানে কিডনির চেক আপ, এবং মোস্ট নেগলেক্টেড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে পায়ের চেক আপ। এই পায়ের চেক আপ একদম ইজিলি যেটা করা যায় সেটা হচ্ছে বাড়িতে নিজে ডেলি একবার রাতে শোয়ার সময় দেখলেন। কিন্তু যাদের ক্ষেত্রে পায়ের শেপ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে বেশ কিছু বছর ডায়াবেটিস থাকার পরে, অনেকেরই দেখা যায় যে পায়ের যে আমাদের একটা আর্চের শেপ থাকে সেই শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, বা পায়ের শুধু পাতার অংশটা ফুলে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এটা একটা এমার্জেন্সি। তো এই টাইপের ডায়াবেটিক ফুড যেরকম আপনি স্বচক্ষে দেখতে পারবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাবেন, একটা সাইলেন্ট ড্যামেজও কিন্তু পায়ে চলতে থাকে। তার কারণ হচ্ছে যে ডায়াবেটিসে নার্ভ এফেক্ট হয়, সেন্সেশন চলে যায়, ব্লাড ভেসেল এফেক্ট হয়, সেখানে আপনার রক্ত পৌঁছয় না, এবং যেহেতু এই নার্ভ এফেক্ট হয় এবং ব্লাড ভেসেল এফেক্ট হয়, পায়ে যে বারবার চোট আঘাতগুলো লাগে সেগুলো শুকোতে চায় না। তো এই যে সাইলেন্ট ড্যামেজগুলো, এগুলোর কিন্তু ফার্স্ট স্টেজ হচ্ছে পায়ে কড়া পড়া। এবার এই পায়ে কড়া পড়া ট্রিটমেন্ট যে বাড়িতে বা নাপিতের কাছে গিয়ে এটাকে কেটে দেওয়া, এটা কিন্তু নয়। যদি কোনো ডায়াবেটিক পেশেন্টের পায়ে কড়া পড়ছে বা সেই পেশেন্টের পায়ে জায়গায় জায়গায় এরকম আলসারের মতো বা কড়া পড়ে স্কেলিং হচ্ছে, দিস আর দ্য ফার্স্ট সাইন, এবং তাদেরই একজন ডায়াবেটিক স্পেশালিস্ট বা ভ্যাসকুলার সার্জনকে দেখানো উচিত।
1: এক্ষেত্রে মানে কী ধরনের প্রিকশন নেবেন ডায়াবেটিসের রোগীরা?
0: প্রথমত তো যেরকম বললাম যে একটা অ্যানুয়াল চেক আপের কথা, পাটা কিন্তু প্লিজ ডেলি অর উইকলি অ্যাটলিস্ট ওয়ান্স চেক আপ করা নিজে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পায়ে যদি কোনো আঙুল নীলচে হয়ে যাচ্ছে, পায়ে যদি এক্সেসিভলি কড়া পড়ছে কোনো জায়গায়, পায়ে যদি রোজ দেখছেন যে একটা জায়গা লাল হয়ে যাচ্ছে, হয়তো বুড়ো আঙুলের বেসটা প্রত্যেক দিন রাতে যে জায়গায় বুড়ো আঙুলটা গিয়ে পায়ে জুড়ছে প্রত্যেক দিন রাতে হয়তো লাল হচ্ছে, বা আপনার পায়ে নতুন ধরনের কোনো সেন্সেশন আসছে যে পায়ে মনে হচ্ছে যে পিন ফুটছে, পায়ে আমার মনে হচ্ছে যে পিঁপড়ে চলছে, সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে বি অ্যালার্ট, এটা একটা ডায়াবেটিক ফুটের প্রথম লক্ষণ হতে পারে, এবং আপনার নিয়ারেস্ট ডায়াবেটোলজিস্ট বা যিনি সার্জন তাকে দেখান।
1: আচ্ছা, এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আমাদের একজন লিসনার, কি বলেন তিনি দেখিনি, নমস্কার। হ্যালো, না সঙ্গে ছিলেন, এখন না নেই। আচ্ছা, এই যে ডায়াবেটিক ফুডের কথা হচ্ছিল সেক্ষেত্রে কি এই ধরুন ডেভেলপ করে গেছে, হয়ে গেছে, প্রথম দিকটা সে বুঝতে পারেননি, এবং এত চেক আপ, এত নিয়মিত চেক আপের মধ্যে দিয়ে ডায়াবেটিসের রোগীরা সাধারণত বেশিরভাগই যান না, অনেকটাই অনিয়ম করেন বলে আমরা আমাদের চারপাশে দেখেছি। হয়ে গেলে তখন কি করণীয়? ডায়াবেটিক ফুড হয়ে গেল, এবার এ থেকে বাঁচার উপায় কী? ভয় পাবেন নইলে আর কি, মানে অনেকেই খুব ভয় পেতে থাকেন।
0: হ্যাঁ, 100%। ডায়াবেটিক ফুড যাদের হয়ে গেছে তাদের আমাদের প্রথম কাজ হচ্ছে দুটো জিনিস দেখা। এক হচ্ছে যে একটা পায়ের এক্সরে করে দেখা যে ওনার যে ঘা বা আলসারটা হয়েছে সেটা কত দূর অবধি গেছে। দ্বিতীয়ত, তাতে কোনো ফরেন বডি মানে এমন কোনো জিনিস ফুটে নেই তো যেটার থেকে ওনার কনস্ট্যান্ট পায়ে একটা ইরিটেশন বা আলসার হচ্ছে। এবং দ্বিতীয়ত যে জিনিসটা করা দরকার, যে ওনার ব্লাড সাপ্লাই কীরকম আছে, মানে একটা আর্টেরিয়াল ডপলার করে বা পেশেন্টকে ক্লিনিক্যালি দেখে দেখা যে ব্লাড সাপ্লাইয়ে কোথাও কোনো মেজার ব্লকেজ বা লিকেজ আছে কি না, সেই অনুযায়ী আমরা তাদের পরবর্তী ট্রিটমেন্ট করব। যদি পায়ে কোনো আলসার বা ঘা আছে তার ক্লিনিংয়ের ট্রিটমেন্ট, যদি ব্লাড সাপ্লাই কমে গেছে সেই মতো তার ট্রিটমেন্ট।
1: আচ্ছা, 2-2-4-8-8-0-8-5 কিন্তু আপনারা চলে আসুন, এখনও আমরা কথা বলছি, আমরা ঠিক 11টা পর্যন্ত কথা বলবো আমাদের আজকের অতিথি চিকিৎসক, আমাদের সঙ্গে যিনি আছেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শুভব্রত ব্যানার্জি, কনসালটেন্ট ভাস্কুলার অ্যান্ড এন্ডোভাস্কুলার সার্জন। আমরা কথা বলছি সেই জন্যই, বুঝতেই পারছেন, পায়ের সমস্যা এবং ভেরিকোজ ভেইন নিয়ে। আপনাদের প্রচুর প্রশ্ন থাকছে এবং

0: দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যাচ্ছে, যে যেটার মূল কারণ কিন্তু এই ভেরিকোজ ভেন বা এই ডায়াবেটিক ফুড পা সংক্রান্ত। আমরা এই বিষয়ে কিন্তু খুব ডিটেলে খবর রাখি না, আমরা এটাকে অন্য কিছু বা সাধারণ কিছু ভেবে বা সেই অর্থে খুব একটা কিছু কষ্ট হচ্ছে না ভেবে ফেলে রাখি, সেটা একেবারেই করা যাবে না। ডাক্তারবাবু যেটা বলছেন সেই নিয়েই আপনাদের তো প্রশ্ন থাকবেই। সঙ্গে রয়েছেন কেউ, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার,
1: সমীর দাস বলছি। ডাক্তারবাবুকে নমস্কার। আমি বলতে চাইছি যে এটা মাঝে মধ্যে হয়, প্রতিদিন না, আমার বাঁ পায়ের নিচের সাইডটা, মাসলের সাইডটা মানে ভোর গানের থেকে একটু টান ধরে থাকে, টান ধরে। আর যখন টান ধরে মোটামুটি ভালোই যন্ত্রণা হয়, তারপরে বেশ কিছুক্ষণ ধরে পাটা একটু আপ ডাউন করি, একটু উঁচু নিচু করি, একটু টান দিই, তারপরে আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। মানে এটা কেন হয় এটা আমি জানতে চাইছি।
0: সঙ্গে থাকুন।
2: পায়ের টানের জন্য তো আমরা ডিসকাস করলামই যে শরীরে স্পেশালি গরমকালে জলের পরিমাণ যেন যথেষ্ট থাকে। বাইরে যারা কাজ করেন ডায়াবেটিস নেই, নুন চিনির জলও খেতে পারেন, কিন্তু বারবার যদি পায়ে টান ধরছে একটা আলট্রাসোনোগ্রাফি ডপলার করে সার্কুলেশন কীরকম আছে এটা একবার চেক করে নিতে।
0: আমরা কথা বলছিলাম যে ডায়াবেটিক ফুড যদি হয়ে যায় সেক্ষেত্রে সাবধান, এবার সেই কথার মধ্যে আমরা বিরতিতে গেছিলাম, সেই বিষয়টা বিস্তারিত।
2: এক নম্বর তো হচ্ছে যে স্পেশালাইজড জুতো পরা, প্রোটেক্টিভ জুতো পরা, কাস্টমাইজ ফুটওয়্যার। দ্বিতীয়ত হচ্ছে যদি ব্লাড সাপ্লাই কম থাকে, দেখা যায় ডায়াবেটিসে এক ধরনের ব্লাড সাপ্লাই ব্লকেজ হয় যেটা ক্যালসিয়াম দিয়ে হয়, এইটা ব্লাড ভেসেলের ক্যালসিয়াম, এটা ব্লাডের ক্যালসিয়াম নয়। কাজে কাজেই আপনি রক্তে যে মানে মুখে যে ট্যাবলেট ক্যালসিয়াম খাচ্ছেন বা ওষুধ খাচ্ছেন তার সাথে রিলেশন নেই। এবং দ্য অপোজিট ইজ অলসো ট্রু, যে কোনো ধরনের ওষুধ নেই যেটা ব্লাড ভেসেলের ক্যালসিয়াম ব্লকেজকে ব্রেক করবে। এই ক্ষেত্রে একমাত্র একটি আধুনিক চিকিৎসা আছে, সেটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। এবং মোস্ট আধুনিক হচ্ছে যেরকম আমরা কিডনির ক্যালসিয়াম পাথর লিটোট্রিপসি দিয়ে ভাঙতে পারি। অনেকেই হয়তো শুনেছেন যে কিডনিতে পাথর হয়েছে বা পেচ্ছাপের নালিতে পাথর হয়েছে, সেটা লিথোট্রিপসি করে ভাঙা হচ্ছে। এখন আমরা ভ্যাসকুলার লিথোট্রিপসি ইউজ করি, মানে রক্তশিরায় যে ক্যালসিয়াম জমছে স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের, সেই রক্তশিরার ক্যালসিয়ামকে আমরা লিথোট্রিপসি দিয়ে ভেঙে দিতে পারি। এটি একটি স্পেশাল বেলুন, এই লিথোট্রিপসি দিয়ে ভেঙে যদি আমরা ব্লাড সাপ্লাই আবার চালু করে দিতে পারি, তো ম্যাক্সিমাম ডায়াবেটিক ফুড, যাদের ব্লাড সাপ্লাই কমের জন্য ডায়াবেটিক ফুড ডেভেলপ করছে, তাদের কিন্তু সেখান থেকে একটা রিলিফ তারা পাবেন বা তারা কিওর পাবেন।
0: এক্ষেত্রেও জিজ্ঞেস করবো যে এই যে আমাদের একটা লাইফস্টাইল মডিফিকেশানের তো প্রশ্ন থাকে এই এই সব কটা ক্ষেত্রতেই, যদি শুরু থেকেই আমরা একটু সচেতনভাবে চলি তাহলে আমরা অনেক জটিলতা এড়াতে পারি। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি
2: ডায়াবেটিক
0: শুরু থেকেই, মানে বড় হচ্ছে সে
2: ভ্যাসকুলার লাইফস্টাইলের জন্য বেস্ট হচ্ছে যে হেলদি খাবার খান, ফ্যাটি অয়েলি জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন, নিজের কোলেস্ট্রল লিপিড লেভেলটাকে চেকে রাখুন, টোব্যাকো অ্যাভয়েড করুন, রেগুলার বেসিক এক্সারসাইজ মানে ওয়াকিং সেটা করুন, ওবেসিটি বা আমাদের এই যে সেন্ট্রাল ফ্যাট, আমাদের ভুঁড়ি বাড়ায় টেন্ডেন্সি যেন না থাকে, ওয়েটটাকে কন্ট্রোলে রাখুন।
0: সঙ্গে রয়েছেন লিসনার, কে আছেন? নমস্কার।
3: হ্যালো, নমস্কার বিজয় ভাই।
0: নমস্কার
3: ডাক্তারবাবু। নমস্কার।
2: নমস্কার,
3: বলছি আর্থ্রাইটিস কি মানে এটা ভালো হওয়ার রোগ নয়? মানে আমার কি হয়েছে, আমার প্রায় এখন থাকতে প্রায় তাই 40 বছর ধরুন, তখন থাকতে আমার আর্থ্রাইটিস, ডাক্তারকে প্রথম দেখাই, দেখানোর পরই বোধহয় রয়েই গেল আর্থ্রাইটিস। তখন আঙ্গুলের জয়েন্টে, এক কোনো আঙ্গুলের একটা জয়েন্টে হলো, আবার কোনো হাত বারে আবার একটা জয়েন্টে হলো, লাল হয়ে ফুলে গেল, যন্ত্রণা কিছু করতে পারি, ডাক্তার দেখাই, ডাক্তার বললো ওষুধ দিচ্ছি বা খেয়ে যাচ্ছি, এভাবে কাজও করে যাচ্ছি, এখন আর কাজ করতে পারি না। এখন আঙ্গুলের জয়েন্ট গুলো দুটো হাতি ওই প্রথম গিয়ে গুলো বেঁকে গেছে, আর আমি এখন আর চলতেও পারি না, দাঁড়াতে পারি না, পা সোজা করতে পারি না, আমার পা একবার মানে রয়ে গেছে।
0: আচ্ছা, আর সঙ্গে থাকুন।
3: তারপরে আমি ওই বসে বসেই যেটুকুন বাড়িতে রয়ে গিয়ে বসে বসেই ওই মানে টয়লেট বা স্নান করা এগুলোর বসে বসে যাই।
2: আর্থ্রাইটিস মানে তো এটা জয়েন্টের রোগ, এটা মেনলি একজন যিনি রিউমাটোলজিস্ট তার আন্ডারে আপনার লং টার্ম ট্রিটমেন্ট বা স্পেসিফিক ট্রিটমেন্ট করলে আপনার সেটা রিওয়ার্ডিং হবে। এই ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা, রিউমাটোলজিস্টকে যোগাযোগ করলে ইউ উইল আপনার বেনিফিট।
0: এটা বোধহয় একটা বড় ব্যাপার এক্ষেত্রে আমাদের সচেতন না হওয়ার। আমরা কিন্তু বারবারই বোঝা যাচ্ছে আমাদের আর্থ্রাইটিস ইত্যাদির সঙ্গে এই পায়ের সমস্যাটাকে গুলিয়ে ফেলছি। এই কমন কিছু ফিচার আছে বলেই এই জায়গাটা কীভাবে আলাদা করবে? এই যে বহু মানুষ আজ কিন্তু ফোন করছেন যাদের বলছেন জয়েন্ট পেন, এই আমাদের ফেসবুক পেজেও লাইভে প্রশ্ন করছেন একই কথা, জয়েন্ট পেন কেন, জয়েন্ট পেন ইত্যাদি, কিন্তু সেখান থেকে তো এটা অনেকটা আলাদা, সেটা যদি একটু বলে দেন যে ঠিক আলাদা করবেন কি করে তারা।
2: হ্যাঁ, আমাদের রক্তশিরার যে প্রবলেমগুলো এটা আপনি অনেকটা যদি হার্ট বা ব্রেনের কথা ভাবেন ঠিক যেরকম হয় সেই রকমই হবে। যেরকম আমাদের হার্টের ব্লাড ভেসেলে ব্লক হলে বা আমরা বুকে ব্যথাকে হার্ট অ্যাট্যাক মানি, সেরকম কাফ মাসেলের ব্যথাকে আপনি পায়ের অ্যাট্যাক ভাবতে পারেন, হার্ট অ্যাট্যাকটাকে আপনি পায়ের গ্যাংগ্রিন বা কালো রোগ ভাবতে পারেন, পায়ের যে গ্যাংগ্রিন হয়। এবং উল্টো দিকে যে ভেনাস রোগটা সেটা কিন্তু মেনলি পায়ে ফোলা বা শিরা দেখা বা পায়ের আলসার দিয়ে হবে। জয়েন্ট বা হাড় জড়িত যেগুলো সেগুলো কিন্তু পুরোপুরি জয়েন্টের দিকেই চলে যায় রক্তশিরা রিলেটেড।
0: আর একদম শেষে এক মিনিটের মধ্যে জানতে চাইব আমাদের আজ একটা টেক হোম মেসেজ,
2: স্ট্রেস ফ্রি লাইফ, হেলদি খাওয়া দাওয়া, অ্যাটলিস্ট ওয়াক আ মাইল আ ডে, মানে দিনে এক মাইল করে হাঁটুন আর টোব্যাকোকে না বলুন। এতে আপনার অনেক রোগ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, শুধু ভ্যাসকুলার রোগ নয়, অনেক রোগই মানে হার্টের রোগ, ব্রেনের রোগ, অনেক রোগই এড়িয়ে যেতে পারেন। কিন্তু হ্যাঁ, এগুলো করা সত্ত্বেও যদি পায়ের দিক থেকে পায়ে কোনো ঘা, কোনো ফোলা, কোনো আলসার হয়, তো এখন স্পেশালিটি ডিফারেন্ট, ভ্যাসকুলার ইজ এ ডিফারেন্ট স্পেশালিটি, তো প্লিজ নিয়ারেস্ট যিনি ভ্যাসকুলার সার্জন তাকে কন্ট্যাক্ট করবেন।
0: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, এত সুন্দর করে আমাদের বললেন, পরামর্শ দিলেন, জানালেন। আজ আমরা আরোগ্য অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে এসেছেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শুভব্রত ব্যানার্জিকে পেলাম আমরা, কনসালটেন্ট ভাস্কিউলার অ্যান্ড এন্ডোভাস্কিউলার সার্জন। এবং আমরা আজকে কথা বললাম আমাদের অনুষ্ঠান জুড়ে একেবারেই পায়ের সমস্যা ও ভেরিকোজ ভেইন নিয়ে। স্টুডিওতে আপনাদের সঙ্গে ছিলাম আমি সুস্মিতা, আমাদের ফেসবুক পেজেও আপনারা এসেছেন 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতার লাইভে, সেই সঙ্গে অন এয়ারেও শুনছেন, আমাদের টেলিফোন করেছেন এবং ডাক্তারবাবু আমাদের একেবারেই পথ নির্দেশ করেছেন কীভাবে আমরা এ থেকে বাঁচতে পারি। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, নমস্কার ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
4: এই অংশটি নিবেদন করলেন কিউরা ফুট।
5: মাসিমণি আপনি খোঁড়াচ্ছেন কেন? আপনার পায়ের ওই ছোট্ট ক্ষত কিন্তু পরে ডায়াবেটিক ফুট আলসারের মতো বিপজ্জনক হতে পারে।
6: চিন্তা নেই, কিউরা ফুটে আসুন, ফোন করুন 6292300396 এ, চিকিৎসা নিন, ব্যথা সারান। কিউরা ফুট, 30,000-এরও বেশি মানুষের ভরসা।
7: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মেয়ে বিকাশ মেহরোত্রা। विदेश मंत्रालय ने पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में प्रदर्शनकारियों पर पुलिस की बर्बरता की कई रिपोर्टों की पुष्टि की है। नई दिल्ली में विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने कहा कि उम्मीद है कि अंतर्राष्ट्रीय समुदाय पाकिस्तान को उसके कृत्यों और दुर्व्यवहारों के लिए जवाबदेह ठहराएगा। पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में प्रदर्शनकारियों सुरक्षा बलों के बीच झड़पों में 30 से अधिक लोग मारे गए हैं और लगभग 200 अन्य घायल हुए हैं। आर्थिक और राजनीतिक शिकायतों को लेकर विरोध प्रदर्शनों का नेतृत्व कर रहे संयुक्त अवामी एक्शन कमेटी पर प्रतिबंध लगने के बाद क्षेत्र में तनाव बढ़ गया है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने पाकिस्तान से लगातार आ रही फर्जी खबरों और वीडियो के बारे में भी बताया।
8: पाकिस्तान की ओर से फर्जी खबरों और वीडियो का एक सिलसिला लगातार देखने को मिला है। यह अपनी विफलताओं को छिपाने और अपने मानवाधिकारों के उल्लंघन हनन से ध्यान भटकाने का पाकिस्तान का हताशापूर्ण प्रयास है।
7: विदेश मंत्री डॉक्टर सुब्रमण्यम जयशंकर ने कहा है कि भारत की विदेश नीति उसके मूल राष्ट्रीय लक्ष्यों के अनुरूप है। डॉक्टर जयशंकर ने डीडी न्यूज को दिए एक साक्षात्कार में कहा कि विदेश नीति और कूटनीति सामाजिक सुरक्षा और राष्ट्रीय विकास पर केंद्रित सरकार की प्राथमिकताओं के साथ एकीकृत हो गई है। डॉक्टर जयशंकर ने कहा कि चाहे प्राकृतिक आपदा हो, आर्थिक

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. শুনছেন dunia.com, 100.1 FM Gold, dunia.com, dunia.com. আপনাদের সঙ্গে স্টুডিওতে আছে আপনাদের বন্ধু সুস্মিতা। আর আজ আজ দুনিয়া ডট কমে কী নিয়ে কথা বলবো আমরা? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যেই আমাদের ফেসবুক পেজ 100.1 FM Gold কলকাতায় যে আমরা আজকে দুনিয়া ডট কমে দুনিয়ার সেই সেরা সেরা কিছু পাহাড়ি ঝর্ণার বিষয়ে কথা বলবো। বিশ্বের সেরা পাহাড়ি ঝর্ণা শুনতেই তো ভালো লাগে, শুনলেই মনে হয় যাই একটু ঘুরে আসি। সে যেমনই হোক, যত দূরই হোক, যত কষ্ট করেই যেতে হোক, যাই ঘুরে আসি। তো সেই সব নিয়েই কথা বলবো, কিন্তু গেছে সংবাদ বিরতি, আবারও ফিরেছি কথায়। আগে একটা সুন্দর গান শুনে নিই।

পাহাড়ের সঙ্গে নমনীয় মায়াবী মেলবন্ধনে শত শত বছর ধরে বেঁচে আছে জলপ্রপাত আর প্রাকৃতিক ঝর্ণাগুলো। প্রকৃতির এই মায়াবী কন্যাদের সুরের সুধা পেতে হাজারো পরিব্রাজক হন্যে হয়ে ঘর ছাড়েন। এই টান কোনো বিলাসিতার খোরাক নয়, বরং সৌন্দর্য, বিশালতা আর বিস্ময়কে নগণ্য দুচোখ ভরে ধারণ করার একটা অদম্য নেশার হাতছানি। প্রথমেই যে ঝর্ণার কথা বলবো তা হলো, বা জলপ্রপাত বলি আমরা, অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাতের অবস্থান ভেনেজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কের যে লীলাভূমি, সেখানে অয়েন্টেপুই পর্বতের কোলে সগৌরবে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে 979 মিটারের, অর্থাৎ 3212 ফুটের এই দীর্ঘ জলধারা। স্থানীয় নাম কেরেপাকুপাই মেরু, যার অর্থ গভীরতম স্থানের জলপ্রপাত। অ্যাঞ্জেল নামটি এসেছে বিমানচালক জিমি অ্যাঞ্জেলের নাম থেকে। তিনি 1933 সালে গ্র্যান্ড সাবানার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সর্বপ্রথম এই নির্ঝরকে আবিষ্কার করেন। 1960 সালের 2রা জুলাই তাঁর শেষকৃত্যের ভস্ম ফেলা হয় এই ঝর্ণায়। এটি বর্ষাকালে প্রতি সেকেন্ডে প্রায় 3750 গ্যালন বেগে প্রবাহিত হয়, আর বর্তমানে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে।

0: আজ দুনিয়া ডট কমে কথা বলছি বিশ্বের সেরা কয়েকটি ঝর্ণার কথা। প্রথমের ঝর্ণাটির কথা যেটা বললাম, অ্যাঞ্জেল জলপ্রপাত, তারপরে যেতেই হবে তুগেলা জলপ্রপাতে। দক্ষিণ আফ্রিকার রয়্যাল ন্যাটাল ন্যাশনাল পার্কের একেবারে কেন্দ্রস্থলে মুখোমুখি হওয়া যাবে এই জলপ্রপাতটার সঙ্গে। প্রাকৃতিক যে শিল্প তার মানে একেবারে নিজস্ব, তার সেই অনন্য নির্মাণ এই ঝর্ণা। এর দৈর্ঘ্য 948 মিটার, অর্থাৎ 3110 ফুট। ড্রাকেন্সবার্গ পর্বতমালার কঠিন দেহবে নেমে গেছে এই অপরূপ ধারার মন্ত্রমুগ্ধতা। 5টা আলাদা স্তরে বিভক্ত এই নির্ঝরের গন্তব্য তুগেলা নদী। এই নদীর উৎপত্তি মন্ট অক্স সোর্সেস পাহাড়ে। এই ঝর্ণার আবিষ্কার হয় 20 শতকে ইউরোপীয় অভিযাত্রীদের মাধ্যমে। ভেজা মৌসুমে প্রতি সেকেন্ডে 50 ঘনফুট পর্যন্ত প্রবাহময় হয় এই জলপ্রপাত, তুগেলা জলপ্রপাত। আমরা কথা বলছি দুনিয়া ডট কম এর সঙ্গে, আছি আপনাদের বন্ধু সুস্মিতা, 100.1 FM গোল্ড কলকাতায়।
1: দেখি না পারিস কেন আমায় ঝর্ণা, আমি ঝর্ণা ঝর্ণা।

0: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com duniya.com
1: duniya.com এ বিশ্বের সেরা সুন্দর ঝর্ণাগুলোর কথা আলোচনা করছি। এবারে চলে যাব ট্রিস হারমানাস জলপ্রপাতের কাছে। এটা পেরুর ওটিশি জাতীয় উদ্যানে অবস্থিত। এখানেই দেখা যাবে ট্রিস হারমানাসের তিনটে নির্গমন, যেটা 914 মিটার উচ্চতা থেকে নেমে এসেছে, মানে 2999 ফুট উচ্চতা থেকে। এর যে উদ্যান, এর পাশেই রয়েছে জুনিনের পেরুভিয়ান অঞ্চলের কাটিভিরেনি নদী। রহস্যময় প্রপাতের আবিষ্কার নিয়ে তেমন কিছু জানা যায় না। তিনটে স্তরে বিভক্ত জলপ্রপাতটার নামের অর্থ তিন বোন, যেগুলো পরম মায়ায় আগলে রেখেছে সবুজ মন্টেন বন। হেঁটের কাছাকাছি আসার কিন্তু কোনো উপায় নেই। তবে ঝর্ণাটার চারপাশের আবহাওয়া বেশ অনুকূল। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবেশটাকে আরও আরামপ্রিয় করে তোলে বুনো পাখিদের কিচির মিচির। সব মিলিয়ে যেন স্বপ্ন দেখা হয়।

এবারে সোজা চলে যাব ওলৌপেনা জলপ্রপাতের কাছে। এই ওলৌপেনাকে বলা যেতে পারে হাওয়াইয়ের মোলোকাই দ্বীপের গুপ্তধন, ভাবুন। এই ভাণ্ডারের উন্মোচন কবে হয়েছিল তার কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় না, কিন্তু জলপ্রপাত আর পাথরের এই যে একটা সম্মিলিত ঐশ্বর্য, সেটা যে কোনো হৃদয়কে উদাস করতে পারে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই ঝর্ণার উচ্চতা 900 মিটার, অর্থাৎ 2953 ফুট। দ্বীপের স্নিগ্ধতার সঙ্গে ওলৌপেনা জলপ্রপাত যেন জল আর স্থলের একটা মহিমান্বিত সম্প্রীতি। এর জলের প্রবাহ তেমন বেশি নয়, তবে কায়াকিংয়ের সময় স্রোতের একটা হালকা দোলা উপভোগ করা যেতেই পারে। কি ভাবছেন তো, যাবেন কি না কায়াকিংয়ের জন্য ওলৌপেনা জলপ্রপাতে? জানি না কতটা যাওয়া হয়ে উঠবে আমাদের, কারণ কিন্তু গেলে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, এ কথা নিশ্চিত করে বলা যায়।

ইয়াম্বিলা জলপ্রপাত পেরুর আমাজোনাসের পেরুভিয়ান অঞ্চলের গভীরে সবচেয়ে বেশি চিত্তাকর্ষণের উৎসই হচ্ছে এই জলপ্রপাত। সুসজ্জিত পাহাড়ি বনের মাঝ থেকে উঠে আসা এই এক পশলা প্রস্রবণের উচ্চতা 895.5 মিটার, অর্থাৎ 2938 ফুট। গভীর জঙ্গলের জীব বৈচিত্র্যের ক্যানভাসের মাঝে জলের যে বজ্রকণ্ঠ, তা যেন একটা জাদুকরী আবহের সৃষ্টি করে। অনেক আগে থেকেই লোকচক্ষুর আড়ালে থাকা ইয়াম্বিলাকে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে 2007 সালে, একটা ভৌগোলিক সমীক্ষার সময়। এর জলপ্রবাহ তীব্র বেগে পাহাড়ের যে নিচে পাদদেশে সেখানে আঘাত করে না, এমনকি অবিরাম বৃষ্টির মৌসুমেও সেটা করে না, অথচ এর সৌন্দর্যর কোনো তুলনা নেই। বুঝতেই পারছেন, খুব বেশি দিন কিন্তু এর আবিষ্কার হয়নি, এরই মধ্যে সে জনপ্রিয়তায় 10টা পাহাড়ি ঝর্ণার মধ্যে চলে এসেছে।

লক্ষ্য আশা মেলছে পাতা, গল্প শুকায় জ্বালবো না, চমকে দেখি হঠাৎ একই বাঁধন আমার কাটলো, চমকে দেখি হঠাৎ একই বাঁধন আমার কাটলো, অচাল জানে টান লেগেছে সাগর বুঝি ডাকলো, অচাল জানে টান লেগেছে সাগর।

শৈল চূড়াইয়া বাস ছেড়ে গঙ্গা ছোটে কার পানে চলতে শিলা শীতল খয়ে বাজলো পায়ে নূপুর হয়ে শুকনো মরু জল সোহাগ।

0: লো পাতাল কারা ভাগ লো কালো রাতের কাজল বুকে আলোর ছটা লাগলো।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। শুনছেন dunia.com, 100.1 FM Gold, dunia.com, dunia.com।
2: দুনিয়া ডট কম নিয়ে আছি আপনাদের সঙ্গে 100.1 FM Gold, আমি সুস্মিতা। আর আজকে দুনিয়া ডট কম জুড়ে রয়েছে বিশ্বের সেরা ঝর্ণাগুলোর কথা। এবার সেই সমস্ত নানান রূপের, নানান সৌন্দর্যের এবং নানান ক্ষমতাশীল ঝর্ণার কথা বলতে বলতে চলে এলাম স্কোরগা জলপ্রপাতে। নরওয়ের সান্ডালিন উপত্যকার অসীম শূন্যতাকে বিলীন করেছে ঝর্ণা। কার্ল্ড গ্লেসিয়ারের বরফ গলার জলে তৈরি হয়েছে দুটো হ্রদ। এই হ্রদ দুটিকে আশ্রয় দেওয়া যে বেসেনের উৎপত্তির জায়গাটা প্রায় 930 মিটার উচ্চতার, অর্থাৎ 3,050 ফুট উচ্চতা সেই স্কোরগা ফলস, কতটা উচ্চতা বুঝতেই পারছেন। এই অঞ্চলের কাঁচা রূপের যে প্রতিফলন স্কোরগার একটা নির্ঝর আর নর্ডিক পুরনো সভ্যতার সঙ্গে কোথাও যেন ভীষণ সাদৃশ্য। উচ্চতায় প্রতিবেশী জলপ্রপাত ভেনুফ্যালেটকে ছাড়িয়ে যাওয়ার কারণে উপত্যকার নিচ থেকেই স্কোরগার অর্ধেকেরও কিছু বেশি দেখা যায়, উচ্চতাটা এতটা বেশি। কিন্তু অপেক্ষাকৃত ছোট হওয়ায় ভেনুফ্যালেটের পুরোটাই দেখা যায় উপত্যকা থেকে। ক্রস উপত্যকার সেরা দৃশ্যটি দেখা যায় সান্ডালানের 62 ও 70 হাইওয়ে জাংশনের 8 কিলোমিটার পূর্ব থেকে। ঠিক কোন পজিশন থেকে স্কোরগা জলপ্রপাতকে, এই বিশাল উচ্চতার জলপ্রপাতকে পুরোটা দেখা যেতে পারে তারও কিন্তু একটা ছবি রইল। চাইলে যাওয়া যেতেই পারে, কোনো অসুবিধে নেই, শুধু মন থেকে চাইতে হবে।

হোল্ডারল্যান্ড আর ওসফ জর্ডানের মাঝ থেকে অনেকটা যেন অস্ফুটে বেরিয়ে আছে বালাইফোসেন জলপ্রপাত। হ্যাঁ, বলছি বালাইফোসেন জলপ্রপাতের কথা, যেটা প্রায় 850 মিটার, মানে 2788 ফুট উঁচু। আর এই রত্নটার প্রতি পরতে পরতে যেন সূক্ষ্ম জাঁকজমকের কাজ। নরওয়ের নদীর সঙ্গে এই ঝর্ণার আলিঙ্গনগুলোর মধ্যে সবচেয়ে মোহনীয় দৃশ্য দেখা যায় এই জলপ্রপাতে। ঋতুভেদে এটা একটা নতুন আঙ্গিকে সেজে ওঠে। গ্রীষ্মের রোদের সোনালি জল শীতের মাসগুলোতে তৈরি হয়ে যায় বরফ কঠিন, একেবারে সোপানে সিঁড়ির মতো ধাপে ধাপে বরফ। এরপর অদৃশ্য হয়ে যায় না রোদের আলোয় প্রতিফলিত ঝলমলে ভাব। গড়পড়তা এর হালকা অল্প স্বল্প প্রবাহের গতি থাকে তখনও প্রতি সেকেন্ডে প্রায় 20 ফুট, অর্থাৎ 6.1 মিটার।

সবুজের মধ্যে আর এই বিশাল পাহাড় থেকে যখন ঝর্ণাগুলো ঝরে পড়ে, সে ছোট হোক বড় হোক, তা সবসময় বড্ড মানায়। চলে যায় ভিনু ফোসেন জলপ্রপাতের কথায়। আজ দুনিয়া ডট কমে কথা বলছি বিশ্বের সেরা জলপ্রপাতের কথা বা ঝর্ণাগুলোর কথা। বালাই ফোসেনের মতোই জল আর বরফের দারুণ একটা ঐকতা নেই ভিনু ফোসেন। 845 মিটার মানে 2772 ফুট উচ্চতার যে জলজ পতন, সেটা নির্বিঘ্নে রাজত্ব করে চলেছেন নরওয়ের স্যান্ডেলে। মোর ও গ্রোনস ডাল অঞ্চলের একটা সত্যিকারের অলঙ্কার এই জলপ্রপাত। বহুরূপে প্রকৃতির সঙ্গে সঙ্গে ভিনু ফোসেনের জলপ্রবাহের যে হার, সেটাও পরিবর্তিত হয়, তবে বর্ষায় নয়। জলপ্রবাহের চাপ শীর্ষে থাকে তুষার গলা মৌসুমে। আর এই ঠান্ডার দেশের কথা, ঠান্ডার বরফ এবং জলের মিশ্রণের ঝর্ণার কথা বলতে বলতে চলে যাই ম্যাটেনবাখ জলপ্রপাতে, যেটা সুইজারল্যান্ডের লটারব্রানেন উপত্যকায় রয়েছে, যেটা পরিব্রাজকদের জন্য বেশ একটা লোভনীয় ব্যাপার। এটা 840 মিটার মানে 2755 ফুট উঁচু পর্বতের যে একটা সোপাকার গায়ে জলের ভুবন ভোলা নৃত্য, সেটা এক নিমেষে ভুলিয়ে দেয় হাইকিংয়ের কষ্ট। 2020 সালের ভার্টিক্যাল ওয়াটার ক্যানিয়নিং টিম বিশ্বের সর্বোচ্চ ঝর্ণা আবিষ্কারের অভিযানে গিয়ে খোঁজ পায় এই নৈসর্গের, মানে জাস্ট এই 2020 সালে। এর ঐতিহাসিক তাৎপর্য এখনও পর্যন্ত কিন্তু গবেষণাধীন, সেটা এখনও নির্ধারিত হয়নি, তবে এতটুকু নিশ্চিত এখনও পর্যন্ত সদ্য আবিষ্কৃত এই জলপ্রপাতটা ইউরেশিয়ার সর্বোচ্চ জলপ্রপাত।

0: শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে duniya.com duniya.com
1: duniya.com জুড়ে আজ শুধুই বিশ্বের সেরা ঝর্ণার কথা। আর আজকের ঝিরিপথ অনুসন্ধানের অভিযানটার ইতি টানা হবে কানাডার প্রিন্সেস লুইসা মেরিন প্রাদেশিক পার্কে। এখানকার 840 মিটার অর্থাৎ 2760 ফুট উচ্চতার জেমস ব্রুস জলপ্রপাত অকুণ্ঠ চিত্তে আত্মপ্রশংসায় পঞ্চমুখ হতেই পারে। প্রিন্সেস লুইসা ইনলেট তুষার ক্ষেত্র থেকে আসে দুটো সমান্তরাল স্রোত, সারা বছরই থাকে স্পন্দনহীন। লকেলস ক্রিকের ভেতর দিয়ে প্রবাহিত হওয়া স্রোতগুলোর শেষ গন্তব্য থাকে চ্যাটার বক্স জলপ্রপাতে। মূলত এটাই জেমস ব্রুস ফলস নামে পরিচিত। এক কথায় এটাকে বলা যেতে পারে ব্রিটিশ কলম্বিয়ার রুক্ষ সৌন্দর্যের প্রমাণ। সৌন্দর্যের পাশাপাশি এই ঝর্ণাগুলো জড়িয়ে আছে শত শত যুগের বহু সম্প্রদায়েরও গল্প। এক একটি জলপ্রপাত এক একটি ইতিহাস বহন করছে। আজকের মতো এই জলপ্রপাতের গল্প থেকে গল্প ইতি করে duniya.com থেকে গানে গানে বিদায় নেব। আপনাদের বন্ধু সুস্মিতা। সঙ্গে থাকুন, ভালো থাকুন 100.1 FM গোল্ডের। শুভরাত্রি।

0: এবারে শিল্পী ভূপেন হাজারিকা।
1: দোলা হে দোলা।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর এফএ। এখন স্টুডিও ঘড়িতে রাত 2 বেজে 1 মিনিট হয়ে 25 সেকেন্ড। এখন থেকে রাত 3 পর্যন্ত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম ছায়াছবি পাগলু 2, শিল্পী মাইকা সিং ও শ্রেয়া ঘোষাল।
1: Love you, oh my Pagalu. Love you, oh my Pagalu.

শুনলেন গুরুদক্ষিণা ছায়াছবির গান, শিল্পী কিশোর কুমার। এবারে ছায়াছবি অন্যায় অবিচার, শিল্পী রাহুল দেব বর্মণ, এবং শেষে সাবিনা ইয়াসমিন।

এখন শুরু হচ্ছে নানা রঙের গান, প্রথম শিল্পী শ্রাবণী সেন, পরে নূপুর চন্দা ঘোষ, তারপর হেমন্ত মুখোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছ অনুষ্ঠান, আর ঘড়ির কাঁটা এই মুহূর্তে টিকটিক করে জানান দিচ্ছে সময় কিন্তু ভোর 4:01 আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে জৌনপুরী রাগে খেয়াল শিল্পী মিতা সাহা।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ যৌনপুরীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। 107 FM রেইনবো প্রচার তরঙ্গের প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে আহির ভৈরব রাগে বেহালা শুনবেন শিল্পী সোমনাথ চক্রবর্তী।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে যৌনপুরীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। প্রভাতী 107 FM রেইনবো প্রচার তরঙ্গের প্রভাতী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ আহির ভৈরব রাগে বেহালা শুনছিলেন, শিল্পী ছিলেন সোমনাথ চক্রবর্তী। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ আপাতত এই পর্যন্তই। অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবো প্রচার তরঙ্গে।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা বলছে সময় এখন ভোর 5:45। আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান।

107.5 রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে তোমরা শুনছ আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে তার গান শুনতে শুনতে অদ্ভুত কিছু মনের কথা, অদ্ভুত কিছু কথা আমাদের সামনে এসে দাঁড়ায়, যে কথাগুলো সত্যি অনেকভাবে আমরা শোনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। আমরা জানি বহু গান তিনি লিখেছেন এবং সেই গান বোঝা এবং সেই গান নিয়ে বহু চর্চা হয়েছে, কিন্তু তার জীবনে যে কথা, না বলা কথা, সেরকম দু একটা কথায় যদি আজকে একটু শোনার চেষ্টা করি। তার প্রয়াণের দু বছর আগে 1939 সালের 14ই মে রবীন্দ্রনাথ রংপুতে মৈত্রী দেবীর সামনে বলেছিলেন, কি বলেছিলেন, বলেছিলেন, দেখো রবি ঠাকুর গানটা মন্দ লেখে না, কি বলো, এরকম চলনসই একরকম হবে তা বলতেই হবে, কম গান লিখেছি, হাজার হাজার গান, গানের একেবারে সমুদ্র, সেদিকটা কেউ বিশেষ কেউ লক্ষ্য করে না গো, একেবারে বাংলাকে ভাসিয়ে দিয়েছি, আমাকে ভুলতে পারো কিন্তু আমার গান ভুলবে কি করে। সত্যি কথা, এই কথাটা আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ সে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই কথাটা বারবার মনে হয়, আমাকে ভুলতে পারো কিন্তু আমার গান ভুলবে কি করে। সত্যি তার গান ভোলা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব। এমন মন্তব্য পড়লে কেমন যেন মনে হয় যে রবীন্দ্রনাথের গান আমাদের বাংলার জীবনে, যাপনে, সংস্কৃতিতে, শয়নে, স্বপনে, জাগরণে, একেবারে সমস্ত বিষয়ের মধ্যে মিশে গেছে। সুতরাং আলাদা করে তার গান নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু জীবিতকালে যখন তিনি বেঁচে ছিলেন, তার গানের এমন প্রসার আর প্রতিপত্তি কিন্তু তিনি দেখে যেতে পারেননি। হ্যাঁ, তিনি দেখে যাননি, কারণ সেই যে গানের সমৃদ্ধি, তখন তো একটা সংকীর্ণ আসন পাতা হয়েই ছিল, ওই হাতে গোনা কয়েকজন মানুষ প্রযত্নে প্রশিক্ষকের মতন করে এবং ওই শান্তিনিকেতনের চারপাশে তারাই গান গাইতেন এবং তারাই তার কথা বলতেন। কিন্তু এই যে আজকে এত মানুষ এত জায়গায় সারা পৃথিবী জুড়ে তার যে গানের কথা, তার যে গান কতভাবে মানুষকে ভাবিয়ে তুলেছে, সেটা বোধহয় আজকের দিনে গানের সমুদ্র এবং সেই সমুদ্রের মধ্যে তিনি যে কত কিছু দিয়ে গেছেন, সেটা বোধহয় আমরা বারবার চেষ্টা করেছি খোঁজার। আর সেই সব কিছুর ঘটনা, সেই সব কিছু ভালো লাগা, ভালোবাসা মানুষের, সেগুলো বোধহয় অনেক অনেক অনেক পরে ঘটেছে। আসলে ওই গানের আনন্দযজ্ঞে যিনি সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, আয়োজন করেছিলেন, তিনি করে রেখে গেছেন তার সারা জীবন দিয়ে। আর সে কারণেই বোধহয় একটা অদ্ভুত কথা বলেছিলেন, সেদিকটা কেউ লক্ষ্য করে না গো, এই বলে একটা ছোট্ট অভিমান, ছোট্ট ক্ষোভ তার মনের মধ্যে যেটা ছিল, সেটাই বোধহয় সত্যি বড় কথা। আমি যে কত কিছু লিখেছি, সেই লেখার সেই দিকটা কেউ লক্ষ্য করছে না। তিনি তার জীবিতকালেই এই কথা বলে গিয়েছিলেন, কিন্তু তিনি বোধহয় এটা ভাবেননি যে বাংলার মানুষ সেভাবে তার জীবিতকালে তার গানের বোধহয় অতটা মর্যাদা তিনি পাননি। পরবর্তীকালে যে এই যে বিপুল সম্ভার আপামর বাঙালি আপন করে নিয়েছে তার গানকে, তার গানের কথাকে, তার গানের গল্পকে, সেটা বোধহয় আজকে আমাদের দিনে সত্যি বড় আনন্দের।